বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ মঙ্গলবার, 24শে ভাদ্র, 1433 বঙ্গাব্দ, 25শে রবিউল আউয়াল, 1448 হিজরি, 8ই সেপ্টেম্বর, 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি পল্লী মণ্ডল, অধিবেশন তত্ত্বাবধানে লুবনা হাসনা ফারুক মিষ্টি, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Beta broadcasting on the morning of Tuesday, the 24th of Bhadra, the 25th of Rabiul Awal, and September the 8th. The news read by Muhammad Manwarul Islam. First, the headlines. Cabinet approves proposal to provide 6-month tax exemption on import of solar power equipment to reduce electricity shortage. Bangladesh is ready to extend all-out cooperation for dignified repatriation of Rohingyas, says Prime Minister Tariq Rahman while meeting with Special Envoy of Japan. President Mirza Fakhrul Islam Alamgir lays foundation stone of Thakurgaon University. President emphasizes on independent media for building democracy, good governance and justice-based society. Government initiates recruitment drive to fill vacant post in government healthcare center, health minister informs parliament. Finance minister call for bringing entrepreneurs of creative sectors, including music and film, under credit facilities. And Bangladesh will play against United Arab Emirates in Women's Asia Cup T20 cricket tournament in Dubai today. Now the details. The Cabinet has approved a proposal to provide customs duty and tax exemption for the import of machineries and equipment required for setting up renewable solar power plants. The approval came at a meeting held at the Cabinet Room of the Jatiyo Sangsad Bhavan yesterday with Prime Minister Tariq Rahman in the chair. Under the approved proposal, machineries and parts imported for renewable solar power plants will be exempted for 6 months from the date of issuance of the relevant notification from customs duty exceeding 1% regulatory duty, supplementary duty, value-added tax, and advance income tax. The measure is expected to facilitate faster installation of solar power plants, help meet growing electricity demand, reduce power shortage, support uninterrupted industrial production, lower production cost and reduce damage to machineries, while having a positive impact on investment and economic activities. The Cabinet also approved a proposal to amend two notifications under the Value-Added Tax and Supplementary Duty Act 2012 concerning the minimum price of Lothian cigarettes and the use of stamps and mandalors. Under amendment, the maximum retail price of low-tier cigarettes will be reset at 65 taka and above per 10 sticks, replacing the existing threshold of 62 taka above. The Cabinet further approved a proposal to sign a promotion and protection of investment agreement between Bangladesh and Hong Kong. Prime Minister Tariq Rahman has said Bangladesh is ready to extend all-out cooperation for the dignified repatriation of Rohingyas to their homeland. He said this while Japanese Special Envoy for National Reconciliation in Myanmar, Yuehi Sasakawa, paid a courtesy call on him at his office at Secretariat in the capital yesterday. The Prime Minister also called for the role of the Special Envoy in ensuring the safe, voluntary and dignified repatriation of Rohingyas. The Japanese Special Envoy said he had discussed the Rohingya crisis with President of Myanmar and believed that the Myanmar government was sincere in resolving the crisis. However, he said the repatriation process was taking time due to the prevailing complex situation in Rakhine State. Yuhei Sasakawa assured the Prime Minister that he would make utmost efforts from his position to help resolve this crisis. The Prime Minister said hosting a large number of Rohingyas for a prolonged period have put additional pressure on the densely populated Bangladesh economy, infrastructure and overall management. Tariq Rahman also sought the Japanese Special Envoy's cooperation in establishing a vaccine manufacturing facility in Bangladesh. Yuhei Sasakawa assured him of working sincerely on the matter. President Mirza Fakhrul Islam Alamgir has said the foundation stone of the long desert Thakurgaon University. The foundation stone laying ceremony was held at the Jamalpur in Thakurgaon yesterday. The public university will be constructed on 86 acres of land. Addressing the function, the president said the university will materialize a commitment of Prime Minister Tariq Rahman. He expressed hope that Thakurgaon University would be the new center of modern quality education at the territory level in the northern part of the country and play an important role in producing skilled, competent and human citizens for national development. Meanwhile, attending a View Exchange meeting with Thakurgaon Press Club Executive Committee at his residence, the president said, "An independent and responsible media is essential for the democracy and a just society and state." Health and Family Welfare Minister Sardar Mohammad Shakawat Hossain said, "Currently 30,311 doctors are working in government hospital in the country against the approved 41,806 posts." He said this during the question and answer session in the Jatiya Sangsad yesterday. Earlier, the sitting of Jatiya Sangsad began with Speaker Major retired Hafizuddin Ahmed Bir Bikram in the chair. The health minister said the country needs around 88,909 physicians to meet the minimum doctor population ratio in line with the international standard. He added that the government has already taken recruitment initiative to fill the vacant post in government healthcare center and overcome the shortage of doctors. Meanwhile, the response to the question, Religious Affairs Minister Qazi Shah Mubajjal Hossain Kaikobat said the government has reduced the cost of the next host package as a part of its commitment to establish an affordable, accessible, human and expatriate-friendly house management system. This is Bangladesh Betar giving you the news. Finance and Planning Minister Amir Khusru Mahmood Chaudhry has called for bringing talent people in the country's creative economy under loan facilities to help turn their potential into entrepreneurship. He was speaking as the chief guest at the inaugural ceremony of the Small Business and Micro Enterprise Financing Fund organized by the Kormoshanstan Bank at Usmani Memorial Auditorium in the capital yesterday. The minister said financing should not be confined to the conventional small business or poultry and agricultural-based enterprises. Entrepreneurs involved in music, films, theatre and traditional handicrafts should also be provided with loans, skill development, modern design, branding and market linkage support, he added. Iran's top security official threatens US with blockade across Gulf. Iran's security chief Mohsin Rezai has warned the United States that Tehran is preparing to enforce a restricted zone across the Gulf, threatening a full blockade around the Strait of Hormuz in response to economic sanctions. Iran's recent missile launches served as a clear warning to Washington. Qatar Foreign Ministry spokesperson Mohammed Al-Ansari has told opening the Strait of Hormuz is priority as the world faces an industrial catastrophe if the crisis continues. An average of 10 commodity ships transited the strait per day over the past 10 days, marking the lowest level since May following US and Iranian strikes on tankers. Brent oil futures hit a nearly six-week high of about $97 a barrel amid ongoing US-Iran strike in the waterway. Cricket, and Bangladesh will take on host United Arab Emirates in Women's Asia Cup T20 cricket tournament in Dubai, United Arab Emirates tonight. The match will start at 8:30 p.m. Bangladesh time. Finally, weather and forecast valid till 1 this afternoon says there is no inland river ports warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Cabinet approves proposal to provide 6-month tax exemption on import of solar power equipment to reduce electricity shortage. Bangladesh is ready to extend all-out cooperation for dignified repatriation of Rohingyas, says Prime Minister Tariq Rahman while meeting with Special Envoy of Japan. President Mizoram Fazlul Islam Alamgir lays foundation stone on Thakurgaon University. President emphasized on independent media for building democracy, good governance and justice-based society. Government initiates recruitment drive to fill vacant post in government healthcare centers, health minister informed parliament. Finance minister called for bringing entrepreneurs of creative scholars, including music and film, under credit facilities. And Bangladesh will pay against United Arab Emirates in Women's Asia Cup T20 cricket tournament in Dubai today. This is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শরণী ইসলাম। খুলনা সিটি কর্পোরেশন কেসিসির 2026-27 অর্থ বছরের জন্য 601,79,07,000 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে 211,90,05,000 টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে 241,44,17,000 টাকা। রাজস্ব তহবিল থেকে বিভিন্ন উন্নয়নমূলক খাতে 79,46,55,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাত থেকে উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে 73,35,56,000 টাকা। প্রস্তাবিত বাজেটের উল্লেখযোগ্য দিক হচ্ছে বাজেটে এবারও নতুন কোনো কর আরোপ করা হয়নি। বকেয়া পৌর কর আদায়, নবনির্মিত সকল স্থাপনার উপর প্রচলিত নিয়মে কর ধার্য এবং নিজস্ব আয়ের উৎস সম্প্রসারণের মাধ্যমে কর্পোরেশনের আয় বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি একটি উন্নয়নমুখী বাজেট। বাজেটে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন, জিয়াহল কমপ্লেক্স নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন, ধর্মীয় উপাসনালয়, পার্ক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট উন্নয়ন, কেসিসির বিভিন্ন দপ্তর আধুনিক প্রযুক্তির আওতায় আনা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন বিশেষ গুরুত্ব পেয়েছে। বাজেটে এডিপির জন্য থোক বরাদ্দ রাখা হয়েছে 150 কোটি টাকা। অবকাঠামো ও রাস্তাঘাট উন্নয়নের সাথে সাথে রক্ষণাবেক্ষণের জন্য রাজস্ব তহবিল থেকে বরাদ্দ রাখা হয়েছে 18,09,00,000 টাকা, পূর্ত খাতে 92,87,00,000 টাকা, নগরীতে বিশুদ্ধ পানি সরবরাহে বিশেষ প্রয়োজনে জরুরি পানির চাহিদা মেটানোর জন্য গভীর ও অগভীর নলকূপকে সাবমার্সিবল পাম্পে রূপান্তর করার জন্য 2 কোটি টাকা, ভ্যাটেরিনারি খাতে 1,50,00,000 টাকা, জনস্বাস্থ্য খাতে 20,50,00,000 টাকা, কনজারভেন্সি খাতে 33,13,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। বর্তমানে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার 3টি উন্নয়ন প্রকল্প সিটি কর্পোরেশন এলাকায় চলমান রয়েছে। এই অর্থ বছরে এসব প্রকল্পে 47,62,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের ভৌত অবকাঠামো উন্নয়নে 2,255,11,22,000 টাকা এবং জিয়াহল কমপ্লেক্স নির্মাণে 418 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন। পার্সোনাল ইফেক্টিভনেস, স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাক্টিভ লার্নিং স্ট্র্যাটেজিস শীর্ষক এক সেমিনার গতকাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সেমিনারে ব্যক্তিগত সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধি, স্ট্রেস ম্যানেজমেন্ট, অ্যাক্টিভ লার্নিং, একাডেমিক ও প্রফেশনাল ডেভেলপমেন্টের বিভিন্ন দিক এবং পড়াশোনায় আরও সক্রিয় ও কার্যকর হওয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে আলোচনা করা হয়। AASDC-র পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ডক্টর খন্দকার মাহবুব সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এর আয়োজন করে। খুলনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের পক্ষ থেকে মাসব্যাপী মশা নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল মহানগরীর 14 নম্বর ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন এতে প্রধান অতিথি এবং মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল বিশেষ অতিথি ছিলেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বাউবি পরিচালিত বিএ ও বিএসএস প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি এবং শিক্ষার সুযোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের প্রচারণা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গতকাল যশোরের চৌগাছা উপজেলার তরিকুল ইসলাম পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষের হাতে সচেতনতামূলক লিফলেট ও প্রচার ব্যানার হস্তান্তর করা হয়। বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ সহ আঞ্চলিক কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গতকাল কর্মহীন 625 জন মৎস্যজীবী ও বাওয়ালিদের মধ্যে চাল বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে প্রত্যেকের মধ্যে 35 কেজি চাল বিতরণ করেন। ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম একটি বিষয় ছিল গণমাধ্যম কর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ। এবারে এর উপর শুনুন আমাদের খুলনা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: গণমাধ্যম কর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বর্তমান সরকার। পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হয়রানি বন্ধ এবং সাংবাদিক নির্যাতনের ঘটনায় কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন সাংবাদিক নেতারা। খুলনা প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম যেমনটা বলছিলেন,
3: স্বাধীনতা এটি গভর্নমেন্টের যদি কোন বা সরকারের যদি কোন বাধ্যবাধকতা বা কোন আইন যদি চাপাই না দেওয়া হয়, সেক্ষেত্রে সাংবাদিকরা তাদের নিজস্ব গতিতে বা সাংবাদিকতার যে স্বাধীনতা, স্বাধীনভাবে লেখা, তাদের কলম দিয়ে স্বাধীনভাবে চলবে, সেটাকেই আসলে নিশ্চিত ভাবে বলা চলে। সাংবাদিকদের সুরক্ষা, সাংবাদিকরা কর্মক্ষেত্রে আসলে অনিরাপদ, আমরা বারবার দেখছি সারা বাংলাদেশে এই অনিরাপদ কার্যক্রম গুলো চলছে এবং এটি আইন দ্বারা বন্ধ করা উচিত এবং আইনের প্রয়োগটা সঠিক জায়গায় থাকে সেই সাংবাদিক, তাহলে তার পাশে আইনটা থাকা উচিত বলে আমি মনে করছি।
2: গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবীণ সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা, ছেলে মেয়েদের লেখাপড়ায় বৃত্তি প্রদান, মৃত্যু পরবর্তী এককালীন অর্থ সহায়তা দেওয়ার পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিকদের সুরক্ষা নিয়ে কাজ করা জার্নালিস্ট প্রোটেক্ট কমিটির সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম বলেন,
4: সাংবাদিকরা অন্যের কাছে অনেক ক্ষমতাশীল কিন্তু নিজেরা বড্ড অসহায়, সম্পাদকদের কাছে সাংবাদিকরা জিম্মি। সাংবাদিকরা যখন আহত নিহত এই জাতীয় হামলার শিকার হয় তখন অন্যরা তাদের পাশে দাঁড়ায় না, সুতরাং সবচেয়ে অনিরাপদ যদি বলি তা হচ্ছে সাংবাদিক।
2: সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি কার্যকর বাস্তবায়ন ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। কামাল হোসেন, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর ফুটবল। মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর ফুটবল মাঠে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গতকাল শিবপুর ফুটবল একাদশ 4-1 গোলে ধলা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল আট দলীয় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আন্দুলবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ টাই ব্রেকারে 4-3 গোলে হাসাদাহ ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুল মাঠে গতকাল এক প্রীতি ফুটবল খেলায় ওয়ান স্টার খুলনা ফুটবল একাডেমি 4-3 গোলে এমসিএস একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
5: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন সামিনা চৌধুরীর কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন নাসির আহমেদ।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়ে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এতক্ষণ শুনলেন দেশের গান, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। প্রথম গানটি শুনবেন বেনজির আমিন স্বর্ণের কণ্ঠে। গানটির গীতিকার মুখলেসুর রহমান বাবলু এবং সুর করেছেন শেখ আ

শুনবেন শুনবেন আঞ্জুমান আরা লামিয়ার কণ্ঠে গান পিয়ার মাহমুদের কথায় এবং তৌহিদ হাসান ফারুকীর সুরে।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। শুনবেন রাশেদুজ্জামানের কণ্ঠে, ইউনুস আলী মোল্লার কথায় এবং শেখ আব্দুস সালামের সুরে গানটি।

বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 12 সেপ্টেম্বর 2026 তারিখ শনিবার সকাল 10টায় নব থিয়েটার বিজয় সরণি ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। শুনবেন সাহারা ইরানি পিয়ার কণ্ঠে গান। গানটির গীতিকার অচিন্ত্য কুমার ভৌমিক এবং সুরকার শেখ আলী আহমেদ।

এই গানটির মাধ্যমে শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। বেতার খুলনা, এখন বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: আসসালামু আলাইকুম। সকাল ৯টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। মন্ত্রিসভা দেশজুড়ে বিদ্যুৎ ঘাটতি হ্রাস ও নবায়নযোগ্য জ্বালানি উৎস হিসেবে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ৬ মাসের জন্য শুল্ক কর ছাড়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে। গতকাল জাতীয় সংসদ ভবনে ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর আওতায় নিম্নস্তরের সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব এবং বাংলাদেশ ও হংকং এর মধ্যে প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অব ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট চুক্তির খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। বৈঠকে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত সৌরবিদ্যুতের জন্য আমদানিকৃত যন্ত্রাংশের ১% অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে পূর্ণ অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর ফলে দ্রুততম সময়ে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, বিদ্যুৎ ঘাটতি কমে শিল্প উৎপাদন বজায় থাকবে এবং উৎপাদন ব্যয় ও যন্ত্রপাতির ক্ষতি হ্রাস পেয়ে বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা দেবে। গতকাল মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন বা জাতীয় সমঝোতা বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাবাসনের পর মিয়ানমারের রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিতেও বাংলাদেশ প্রস্তুত। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য জাপানের বিশেষ দূতের প্রতি আহ্বান জানান তারেক রহমান। রোহিঙ্গা সংকট বাংলাদেশের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে উল্লেখ করে জাপানের বিশেষ দূত তাঁর অবস্থান থেকে রোহিঙ্গা সংকট সমাধানের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বিশেষ দূতকে বাংলাদেশে একটি টিকা উৎপাদন কেন্দ্র তৈরিতে সহযোগিতা করার আহ্বান জানান। বিশেষ দূত বিষয়টি নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার কথা বলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকার ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন হল। রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, প্রায় ৮৬ একর জমির উপর এ সরকারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে। এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্যগণের সঙ্গে গতকাল এক মতবিনিময় সভায় বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম, গণতন্ত্র, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য। তিনি স্থানীয় সাংবাদিকদের তৃণমূল ও প্রান্তিক মানুষের কথা নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শেখাওয়াত হোসেন বলেছেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত ৪১,৮০৬টি পদের বিপরীতে বর্তমানে ৩০,৩১১ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। তিনি গতকাল জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য উপস্থাপন করেন। এর আগে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিতে জাতীয় সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চিকিৎসক ও জনসংখ্যার আদর্শ অনুপাত নিশ্চিত করতে দেশে বর্তমানে আরও প্রায় ৮৮,৯০৯ জন চিকিৎসকের ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর শূন্য পদ পূরণ এবং চিকিৎসকের সংকট কাটাতে সরকার ইতিমধ্যে জোরদার নিয়োগ কার্যক্রম গ্রহণ করেছে। এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংসদে বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থার আওতায় এনে শৃঙ্খলায় ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। সংসদের বৈঠক আজ বিকেল ৩:৩০টায় আবার বসবে। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ক্ষুদ্র ব্যবসা, পোলট্রি বা কৃষিভিত্তিক উদ্যোগের পাশাপাশি সঙ্গীত ও চলচ্চিত্র সহ সৃজনশীল খাতের প্রতিভাবানদেরও ঋণের আওতায় এনে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোগ অর্থায়ন তহবিল এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান। অর্থমন্ত্রী বলেন, দেশে অর্থনীতিতে সৃজনশীল কর্মকাণ্ডের অবদান অন্তত ৩% উন্নীত করা সরকারের লক্ষ্য। খেলার খবর, ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আজ রাতে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ দল স্বাগতিক আমিরাতের বিরুদ্ধে খেলবে। খেলাটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহকে কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10:00।
1: স্টুডিওর ঘড়িতে 9:05। বাংলাদেশ বেতার খুলনা শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী।

রৌদ্র ঝলমল সকালে এক গুচ্ছ অনুরোধের গান নিয়ে হাজির হয়েছি আজ আমি, আছি পল্লী মণ্ডল আপনাদের সাথে। আপনাদের অনুরোধের গান শুনব, আপনাদের পাঠানো চিঠি পড়ব এবং আপনাদের সাথে ফোন ইন পর্বে কথাও বলব। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা রূপালী, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা 9000। এবং আমাদের সাথে ফোন ইন পর্বে কথা বলার জন্য আমাদেরকে ফোন করতে পারেন 01974121970 এই নম্বরে। প্রথমে আমাদের হাতে একটি চিঠি রয়েছে, চিঠিটি পাঠিয়েছেন পলাশ কুমার সরকার কাঞ্চননগর ডুমুরিয়া খুলনা থেকে। তিনি রঙিন কাগজে সুন্দর একটি চিঠি পাঠিয়েছেন, আমাদের অনেক ভালোবাসা জানিয়েছেন এবং আমাদের তরফ থেকেও আপনাকে অনেক অনেক ভালোবাসা। উনি শুনতে চেয়েছেন চুড়িওয়ালা ছায়াছবি থেকে কুমার শানুর কণ্ঠে গান। তো চলুন শুনে আসি চুড়িওয়ালা ছায়াছবি থেকে কুমার শানুর কণ্ঠে এই গানটি।

এর পরের গানটি শুনবেন মেয়েরাও মানুষ এই ছায়াছবি থেকে, কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। এই গানটি শোনার জন্য অনুরোধ করেছিলেন নিখিল বিশ্বাস উত্তর বিলপাড়া আড়ংঘাটা থেকে।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্তে এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।
2: এবারে শুনবেন ময়নামতি ছায়াছবি থেকে বশির আহমেদের কণ্ঠে গান, আর এই গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিল মানিক শৈলকুপা ঝিনাইদহ থেকে। এবং এই গানটির পরপরই আমরা আপনাদের সাথে ফোন ইন পর্বে যুক্ত হয়ে যাব। আমাদেরকে ফোন করার ঠিকানা 01974 121970 এই নম্বরে। তো চলুন শুনে আসি গানটি।

0: বলেছিলাম এই গানটির পরপর আমরা ফোন ইন পর্বে আপনাদের সাথে কথা বলবো। তো দেখে নিই প্রথমে কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো, আদাব, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আপু কথা বলছিলাম মোহাম্মদ রেজাউল আলম ঝন্টু।
0: হুম,
1: ঠিকানা জোড়াধা হরিনাগুন্ড আপু।
0: হ্যাঁ,
1: গান শোনাবেন আছে কে অপরাধী?
0: কে অপরাধী ছায়াছবি থেকে? হুম,
1: এই ছায়াছবি থেকে মনি কিশোরের কণ্ঠে।
0: আচ্ছা,
1: গানের শিরোনাম হচ্ছে ইসিলে আমার বলরা তুমি আসি তো আগেরই মতো এখনো আমি। আর আমার শুভেচ্ছা দিলেন লুৎফাকদার খোকন চন্দ্র আব্দুর রহমান ও জহুর রায়েরকে।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আমরা চেষ্টা করব আপনার প্রিয় গানটি শুনিয়ে দেবার জন্য। দেখি কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম, কে বলছেন?
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আব্দুল মজিদ বলছি, শৈলগাড়ি কুষ্টিয়া থেকে।
0: হ্যাঁ বলুন। কোন ছা ছবি থেকে? লালু ভুলু ছায়াছবি থেকে যে কোনো একটি গান শুনতে চেয়েছেন। দেখি কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো, শুভ সকাল।
3: রায়ের মহল খুলনা থেকে সুফল বিশ্বাস বলছিলাম।
0: হ্যাঁ দাদা বলুন।
3: আমাকে গান শোনাবেন ক্রিমিনাল ছায়াছবি থেকে
0: অনুরোধের গানটি শুনতে চাইতে পারেন। হ্যালো, আদাব, কে বলছেন?
4: কথা বলছি মোহাম্মদ ইব্রাহিম আদাব থেকে।
0: হ্যাঁ বলুন। আমাদের কাছে ফোন করার ঠিকানা 01974-121970। কে রয়েছেন আমাদের সাথে?
5: আসসালামু আলাইকুম।
0: আদাব, কে বলছেন?
5: শুভ সকাল।
0: শুভ সকাল,
5: আমি এমডি ওহিদুজ্জামান।
0: হুম,
5: বাজার
0: আমরা সবসময় চেষ্টা করি আপনাদের অনুরোধের গানটি যাতে আমরা শুনিয়ে দিতে পারি। কে রয়েছে?
6: আসসালামু আলাইকুম।
0: আদাব, কে বলছেন, কোথা থেকে বলছেন?
6: আমি
0: আদাব দিয়েছি, আপনি আপনার অনুরোধের গানটি বলুন।
6: আমার নাম আক্তার, রায়মাল মধ্যপাড়া।
0: হুম,
6: আমাকে গান শোনাবেন মোল্লাবাড়ির বউ ছবি থেকে খড়কুটার এক পাহাড় বললাম, এই গানটা শোনাবেন।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। মোল্লাবাড়ির বউ শুনতে চেয়েছেন উনি। কে রয়েছেন আমাদের সাথে দেখে নি। আমাদের কাছে ফোন করার ঠিকানা 01974-121970 এই নাম্বারে। এই নাম্বারে আমরা আপনাদের সাথে ফোন ইন পর্বে কথা বলি এবং আপনাদের অনুরোধের গানটি সবসময় চেষ্টা করি আমরা শুনিয়ে দেবার জন্য। কিন্তু আমাদের যেহেতু গানের সাথে সাথে কিছু তথ্যও প্রদান করতে হয়, এই কারণে অনেক সময় আপনাদের অনুরোধের গানটি আমরা শোনাতে পারি না, তার জন্য অত্যন্ত দুঃখিত। কে রয়েছেন?
7: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: আদাব, কে বলছেন?
7: গিয়াসউদ্দিন বলছিলাম, পূর্ব সম্বল বাসখালী চট্টগ্রাম থেকে গিয়াসউদ্দিন বলছিলাম।
0: হ্যাঁ গিয়াসউদ্দিন ভাই বলুন।
7: আপু আমাকে গান শোনাবেন গেরাও, গেরাও ছবি থেকে ববিন আসমিন ও সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে দেহ পিঞ্জিরা।
0: আচ্ছা,
7: দেহ পিঞ্জিরা গানটি শোনাবেন।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। কে রয়েছেন আমাদের সাথে? মোহাম্মদ ইদ্রিস আলী।
8: মোহাম্মদ ইদ্রিস আলী হরিনাকুন্ডা থেকে বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
8: গান শোনাবেন আছে অনন্ত ভালোবাসা।
0: হুম,
8: এই ছায়াছবি থেকে এন্দ্র কিশোর ও কনক সাফার কণ্ঠে।
0: হুম,
8: গানের শিরোনাম আছে এই যে দুনিয়াতে কত মানুষ আছে। আমার দোস্ত রেজাউল আলম ঝন্টুকে শুভেচ্ছা দিবেন।
0: অসংখ্য ধন্যবাদ। আসলে এই দুনিয়াতে কত রকম মানুষ আছে। কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
9: আমি মোহাম্মদ আজিজুর রহমান, কপিলমুনি, খুলনা থেকে। ছবির নাম বেইমান। বেইমান ছবিতে মোহাম্মদ আব্দুল জব্বার, আমি তো বন্ধু মাতাল নই।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। বেইমান ছা ছবি থেকে কে বলছেন?
10: দিদি নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
10: দিদি কথা বলছি দীপঙ্কর, নন্দন প্রতাপ, খুলনা থেকে।
0: হ্যাঁ দাদা বলুন।
10: আপনাদের সাথে আছে, আমাকে গান শোনাবেন বুলোনামায় ছায়াছবি থেকে এন্ডর ঘুরে কণ্ঠে। আমি তো আজকে
0: অসংখ্য ধন্যবাদ। আমরা চাই না কেউ হারায় যাক এবং কাউকে খুঁজে পাওয়া না যাক। আচ্ছা, সর্বশেষ ফোন কলটি নিয়ে নিচ্ছি আজকের মতন, দেখি কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো
11: দিদি, সর্বশেষ বন্ধু পলাশ কুমার সরকার।
0: পলাশ কুমার সরকার, দাদা বলুন।
11: দিদি নমস্কার, দিদি ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি দাদা, আপনিও ভালো আছেন?
11: হ্যাঁ দিদি, আপনার আশীর্বাদে দিদি আমি অনেক ভালো আছি।
0: ভালো থাকলেই ভালো। বলুন কোন গানটি শুনতে চান?
11: আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি।
0: আপনাকেও ধন্যবাদ চিঠি পাঠানোর জন্য। বলুন
11: দিদি, আগামীতে গান শোনা মানে হাসির পরে কান্না, কান্নার পরে হাসি।
0: হ্যাঁ, ছা ছবির নামটা আবার একটু বলুন।
11: ছোট্ট সংসার।
0: ছোট্ট সংসার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের শেষ ফোন কলটি আজকের মতন নিয়ে নিলাম, আবার ফিরে যাব গানে। এবারে শুনবেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে গান স্বপ্নের ঠিকানা ছায়াছবি থেকে। আর এই গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন দীপঙ্কর, নন্দন প্রতাপ, খুলনা থেকে।

0: বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশি সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে সোজা করে শুইয়ে দিয়ে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা। তার নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙ্গুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে মুখ ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সী কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিকমতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিম ভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে অথবা গলার এক পাশে হাত দিয়ে দেখতে হবে যে নাড়ির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত বুকের মধ্যভাগ থেকে সামান্য বাঁ পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হবে যেন বুক বেশ খানিকটা দেবে যায়। 1 থেকে 2 বছরের শিশু হলে তার বুক 2 হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো 2 বার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে, শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম, দুধ, চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এর পরের এবং সর্বশেষ গানটি আমরা শুনব জান আমার জান ছায়াছবি থেকে এন্ড্রু কিশোরের কণ্ঠে গান, যে গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন পলাশ কাঞ্চননগর ডুমুরিয়া থেকে। এছাড়াও আমাদের তালিকায় ছিল ও সাথীরে ছায়াছবি থেকে মনির খান ও কনক চাপার কণ্ঠে গান, যে গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন মোহাম্মদ ইসমাইল বাগমারা শিবগঞ্জ থেকে। তো চলুন শুনে আসি সর্বশেষ গানটি।

এই গানটির মাধ্যমে শেষ হল ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। বাংলাদেশ বেতার খুলনা শুনবেন উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগরং।

শুনলেন উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং, বাংলাদেশ বেতার খুলনা, সকাল 9:59। অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি পল্লী মণ্ডল, অধিবেশন তত্ত্বাবধানে লুবনা হাসনা ফারুক মিষ্টি, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

بسم اللہ الرحمن الرحیم السلام علیکم بنگلہ بےتار کھلنا بلا اگارٹا بےجے انٹ منٹ شروع ہل آج کے دھیبن انوشان پرچارت ہو میڈیام پانچ سائت دشمک چھ تین میٹارے ارتھ پانچ آٹان کلو ہارجے ایک ساتھ ایف ایم بینڈ آٹاشی دشمک آٹھ میگا ہارجے اور بنگلہ بےتار موبائل ایپ تھے অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমি পল্লী মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে লুবনা হাসনা ফারুক মিষ্টি, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাজিয়া ওয়াসিম। মন্ত্রিসভা নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ৬ মাসের জন্য শুল্ক কর ছাড়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে। গতকাল জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর আওতায় নিম্নস্তরের সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব এবং বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অব ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট চুক্তির খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। বৈঠকে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত সৌর বিদ্যুতের জন্য আমদানিকৃত যন্ত্রাংশে ১% অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে পূর্ণ অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর ফলে দ্রুততম সময়ে সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, বিদ্যুৎ ঘাটতি কমে শিল্প উৎপাদন বজায় থাকবে এবং উৎপাদন ব্যয় ও যন্ত্রপাতির ক্ষতির আসবে, বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলবে। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় নামে দেশের নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন হল। রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, প্রায় ৮৬ একর জমির ওপর এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে। এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্যগণের সঙ্গে গতকাল এক মত বিনিময় সভায় বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম, গণতন্ত্র, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য। তিনি স্থানীয় সাংবাদিকদের তৃণমূল ও প্রান্তিক মানুষের কথা নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল ৩:৩০ আবার বসবে। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত ৪১,৮০৬টি পদের বিপরীতে বর্তমান ৩০,৩১১ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চিকিৎসক ও জনসংখ্যার আদর্শ অনুপাত নিশ্চিত করতে দেশে বর্তমানে আরও প্রায় ৮৮,৯০৯ জন চিকিৎসকের ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর শূন্য পদ পূরণ এবং চিকিৎসকের সংকট কাটাতে সরকার ইতিমধ্যে জোরদার নিয়োগ কার্যক্রম গ্রহণ করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে আজ। গুরুত্বপূর্ণ অধিবেশন শুরুর প্রাক্কালে গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের সঙ্গে সাধারণ পরিষদের নির্বাচিত প্রেসিডেন্ট বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে মহাসচিব অ্যান্থনিও গুতেরেস নতুন দায়িত্ব নিতে যাওয়া ড. খলিলুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। বৈঠকে আসন্ন অধিবেশনের মূল প্রতিপাদ্য বৈশ্বিক শান্তি ও টেকসই উন্নয়ন সহ বহুপাক্ষিক কূটনীতির নানা চ্যালেঞ্জ এবং অগ্রাধিকার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে। সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি দিবসটি পালনের মূল লক্ষ্য। এবছর দিবসের প্রতিপাদ্য হল মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি ও উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এবার পুরো উপসাগরে যুক্তরাষ্ট্রকে অবরোধের হুমকি দিয়েছে। দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তেহরান উপসাগরে সংরক্ষিত এলাকা ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে। তিনি ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালীর চারপাশ পুরোপুরি অবরোধের হুমকি দেন। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ওয়াশিংটনের বিরুদ্ধে সুস্পষ্ট সতর্কতা হিসেবে দেখা হচ্ছে। খেলার খবর ক্রিকেট। দুবাইয়ে আজ রাতে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ খেলায় বাংলাদেশ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে খেলবে। খেলাটি বাংলাদেশ সময় রাত ৮:৩০ শুরু হবে। সবশেষ আবহাওয়া। আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অংশিক মেঘলা থাকবে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
2: বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। বিশ্ব সাক্ষরতা উপলক্ষে বিশ্ব সাক্ষরতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে কথিকা শুনবেন দুপুর ১২:১৫। বলবেন মোহাম্মদ কামরুজ্জামান, উপপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা। গাড়ি ক্রয়ের সাথে সাথে যে বিষয়গুলো মনে রাখা জরুরি সে বিষয়ে ফোন ইন অনুষ্ঠান শুনবেন ৩:০৫। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনবেন ১:০৫। এসো আরবি শিখি ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান ৩:৩০। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান ৪:০৫।
3: লোকগীতি শুনবেন প্রতুল হাজরার পরিবেশনায় ২:৫০। এছাড়া FM ৮৮.৮ MHz
2: NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন ৯:০০। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ফিলোমিনা নূপুর ব্যারেল। খুলনা সিটি কর্পোরেশন কেসিসির 2026-27 অর্থ বছরের জন্য 601,79,07,000 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল নগর ভবনে শহীদ আলতাফ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে 211,90,05,000 টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে 241,44,17,000 টাকা। রাজস্ব তহবিল থেকে বিভিন্ন উন্নয়নমূলক খাতে মোট 79,46,55,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাত থেকে উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে 73,35,56,000 টাকা। প্রস্তাবিত বাজেটের উল্লেখযোগ্য দিক হচ্ছে বাজেটে এবারও নতুন কোনো কর আরোপ করা হয়নি। বকেয়া পৌর কর আদায়, নবনির্মিত সকল স্থাপনার উপর প্রচলিত নিয়মে কর ধার্য এবং নিজস্ব আয়ের উৎস সম্প্রসারণের মাধ্যমে কর্পোরেশনের আয় বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি একটি উন্নয়নমুখী বাজেট। বাজেটে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন, জিয়া হল কমপ্লেক্স নির্মাণ, জলবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন, ধর্মীয় উপাসনালয়, পার্ক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট উন্নয়ন, কেসিসির বিভিন্ন দপ্তর, আধুনিক প্রযুক্তির আওতায় আনা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়ন বিশেষ গুরুত্ব পেয়েছে। বাজেটে এডিপির জন্য থোক বরাদ্দ রাখা হয়েছে 150 কোটি টাকা। অবকাঠামো ও রাস্তাঘাট উন্নয়নের সাথে সাথে রক্ষণাবেক্ষণের জন্য রাজস্ব তহবিল থেকে বরাদ্দ রাখা হয়েছে 18,09,00,000 টাকা। পূর্ত খাতে 92,87,00,000 টাকা। নগরীতে বিশুদ্ধ পানির সরবরাহে বিশেষ প্রয়োজনে জরুরি পানির চাহিদা মেটানোর জন্য গভীর অগভীর নলকূপকে সাবমার্সিবল পাম্পে রূপান্তর করার জন্য 2 কোটি টাকা, ভেটেরিনি খাতে 1,50,00,000 টাকা, জনস্বাস্থ্য খাতে 20,50,00,000 টাকা, কনজারভেন্সি খাতে 33,13,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। বর্তমানে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার 3টি উন্নয়ন প্রকল্প সিটি কর্পোরেশন এলাকায় চলমান রয়েছে। এ অর্থবছরে এসব প্রকল্পে 47,62,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের ভৌত অবকাঠামো উন্নয়নে 2,255,11,22,000 টাকা এবং জিয়াহল কমপ্লেক্স নির্মাণে 418 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে নতুন খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের উদ্যোগে কলারোয়া পাইলটস গার্লস হাই স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধ ও নিরাপদ প্রযুক্তি ব্যবহার বিষয়ক এক সচেতনতামূলক সেমিনার গতকাল বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে সাইবার অপরাধ, সাইবার বুলিং, ব্ল্যাকমেইলিং, হ্যাকিং, অনলাইন প্রতারণা, অনলাইন জুয়া, ইন্টারনেট আসক্তি এবং সাইবার আইন ও অপরাধের বিভিন্ন শাস্তির দিক তুলে ধরা হয়। এছাড়া সেমিনারে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ও ছবি সুরক্ষিত রাখা, অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং যে কোনো সাইবার হয়রানি বা ব্ল্যাকমেইলের শিকার হলে দ্রুত আইনি ও কারিগরি সহায়তা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। প্রধান শিক্ষিকার সভাপতিত্বে সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক, আইটি শাখার সদস্য মোহাম্মদ তানবীর হোসেন ও উইমেন সাপোর্ট শাখার সদস্য তাহিরা সুলতানা মিম সহ টিমের অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা শিশু হাসপাতালে 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল হাসপাতালের বহির্বিভাগে আগত সকল রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান, র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক খুলনা শিশু হাসপাতালের আহ্বায়ক মিস হুরে জানাত এতে প্রধান অতিথি এবং বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও খুলনা শিশু হাসপাতালের কোষাধ্যক্ষ মমতাজ বেগম এতে বিশেষ অতিথি ছিলেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিনিয়র কনসালটেন্ট ডক্টর প্রদীপ দেবনাথের সভাপতিতে হাসপাতালের অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকুল আলম তুহিন ও আজিজা খানম এলিজা, ডাক্তার, নার্স ও কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল সপ্তাহব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা ক্যাম্প শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়ারুল কবির এই ক্যাম্পের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য, কোষাধ্যক্ষ এবং বিভাগীয় চেয়ারম্যান সহ শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে শতাধিক পক্ষাঘাতগ্রস্ত রোগীকে বিনামূল্যে সেবা ও পরামর্শ দেওয়া হয়। খুলনার ডুমুরিয়া উপজেলার সিঙ্গার বিলে গতকাল প্রায় 70,000 পিস পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোহাম্মদ জিল্লুর রহমান রিগান প্রধান অতিথি হিসেবে এ মাছের পোনা অবমুক্ত করেন। সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বিশ্ব সাক্ষরতা উপলক্ষে বিশ্ব সাক্ষরতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে কথিকা। বলবেন মোহাম্মদ কামরুজ্জামান, উপপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা।
2: আজ 8 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। 1966 সালের ইউনেস্কো সাধারণ সম্মেলনে এই দিবসটি ঘোষণা করা হয়। 1967 সাল থেকে প্রতিবছর 8 সেপ্টেম্বর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। 2026 সালের প্রতিপাদ্য বিষয় লিটারেসি ফর পিপল, দ্য প্ল্যানেট অ্যান্ড প্রসপারিটি, অর্থাৎ মানুষ, গ্রহ ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা। এই প্রতিপাদ্য শুধু পড়ালেখার দক্ষতাকে বোঝায় না, এটি মানুষের মর্যাদা, পরিবেশ সচেতনতা, টেকসই অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সাক্ষরতাকে গভীরভাবে সংযুক্ত করেছে। স্বাধীনতার পর সাক্ষরতার হার ছিল 25% কাছাকাছি। 7 বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর সাক্ষরতার হার বর্তমানে প্রায় 77.9%। পুরুষদের সাক্ষরতার হার নারীদের থেকে কিছুটা বেশি, তবুও বাংলাদেশে প্রায় বর্তমানে 22% মানুষ এখনও নিরক্ষর। সাক্ষরতা একটি মৌলিক মানবাধিকারের বিষয়। এটি মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করে, স্বাস্থ্যসেবা গ্রহণে সক্ষম করে। একজন সাক্ষর নারী তার সন্তানদের শিক্ষায় বেশি গুরুত্ব দেন। এটি মানুষকে সমাজে সক্রিয় নাগরিক হিসেবে অংশগ্রহণের সুযোগ দেয়। গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করে। সাক্ষরতা মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলে। একজন সাক্ষর ব্যক্তি বন্যা, খরা বা ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা বুঝতে পারেন, পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি গ্রহণ করতে পারেন। সাক্ষরতা শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, এটি জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নের ভিত্তি। সাক্ষরতা ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করা সম্ভব নয়। সাক্ষরতা অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি। একজন সাক্ষর মানুষ ভালো কর্মসংস্থান পায়, উৎপাদনশীলতা বাড়ায়, দারিদ্র থেকে বেরিয়ে আসতে পারে। গবেষণায় দেখা গেছে প্রাপ্তবয়স্ক সাক্ষরতার হার বাড়লে জাতীয় আয়ও বাড়ে। বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। তার অন্যতম কর্মসূচি ছিল সাক্ষরতা অভিযান, বয়স্ক শিক্ষা চালু করা। ডিজিটাল যুগে শুধু পড়ালেখার দক্ষতায় যথেষ্ট নয়, তথ্য প্রযুক্তি, মিডিয়া, অর্থনৈতিক সাক্ষরতারও প্রয়োজন। সাক্ষরতা উদ্যোক্তা তৈরি করে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শক্তিশালী করে, একটি দেশকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত করে। শিক্ষা ব্যবস্থাকে শুধু সনদভিত্তিক নয়, বরং জীবনমুখী, দক্ষতাভিত্তিক, মূল্যবোধ সম্পন্ন করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে মেয়েদেরকে স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এতে নারীর শিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপবৃত্তি কার্যক্রম চালু করেছিলেন মেয়েদের শিক্ষা ব্যবস্থায় এগিয়ে আনার জন্য। উপবৃত্তি ও মেধাবৃত্তি কর্মসূচি আরও শক্তিশালী করা হয়েছে। 6ষ্ঠ শ্রেণী থেকে ধাপে ধাপে সকল শিক্ষার্থীর জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থার চালু করা হচ্ছে। কৃষি, ICT, ইলেকট্রিক্যাল, গ্রাফিক্স ডিজাইন, পর্যটন, স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে শ্রম বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়া হচ্ছে। 26-27 অর্থবছরের বাজেট পর্যালোচনা করলে দেখা যায় GDP প্রায় 2% শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে এই বাজেটটা বৃদ্ধি করে GDP 5% উন্নীত করা হবে। শ্রমবাজারের বাংলা এবং ইংরেজির পাশাপাশি জাপানি, কোরিয়ান, চীনা, ম্যান্ডারিন ভাষা, আরবি, ফরাসি বা জার্মানি ভাষার মতো একটি তৃতীয় ভাষার শিক্ষার সুযোগ সৃষ্টি করা হচ্ছে। পাঠ্যক্রম সংস্কার করা হচ্ছে। 27 শিক্ষাবর্ষ থেকে নতুন বিষয় যুক্ত করা হচ্ছে। 4র্থ শ্রেণী থেকে খেলাধুলা ও সংস্কৃতি, 6ষ্ঠ শ্রেণী থেকে কারিগরি শিক্ষা, লার্নিং উইথ হ্যাপিনেস। 28 শিক্ষাবর্ষ থেকে পূর্ণাঙ্গ নতুন কারিকুলাম চালু হবে। এতে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্বশীলতা, নেতৃত্ব, সৃজনশীলতা, মানবিক চরিত্র গঠনের উপর জোর দেওয়া হচ্ছে। বর্তমানে প্রযুক্তি নির্ভর শিক্ষার উপরে গুরুত্ব দিচ্ছি। ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচি, স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল লাইব্রেরি, মাদ্রাসা শিক্ষা, স্মার্ট ক্লাসরুম ও কারিগরি কোর্স যুক্ত করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম, জুতা, ব্যাগ দেওয়া হচ্ছে। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে সহায়ক প্রযুক্তি নিশ্চিত করা হচ্ছে। সাক্ষরতা শুধু অক্ষর চিনতে শেখা নয়, এটি মানুষকে মুক্ত করে, গ্রহকে রক্ষা করে, সমৃদ্ধির পথ খুলে দেয়। আজকের এই দিবসে আমরা প্রতিজ্ঞা করি, আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ ও বিশ্ব গড়ব যেখানে প্রতিটি মানুষ হবে সাক্ষর, সচেতন এবং সমৃদ্ধ হবে।
0: এতক্ষণ শুনলেন বিশ্ব সাক্ষরতা উপলক্ষে বিশ্ব সাক্ষরতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক কথিকা। বললেন মোহাম্মদ কামরুজ্জামান, উপপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা, বাংলাদেশ বেতার, খুলনা। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী রোকসানা রৌফ রেখা।

শুনলেন নজরুল সঙ্গীত। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়ে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আধুনিক গান, পরিবেশনায় হাফিজুর রহমান।

শুনলেন আধুনিক গান, পরিবেশনায় হাফিজুর রহমান, সঙ্গীত পরিচালনায় চিত্রা বিশ্বাস, প্রকৌশল সহযোগিতায় অভিজিৎ মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন পল্লীগীতি শিরিন সুলতানার কণ্ঠে। গানটির গীতিকার মোহাম্মদ সিরাজুল ইসলাম।

শুনলেন পল্লীগীতি, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শনি হামদ আঞ্জুমান আরালামিয়ার কণ্ঠে।

0: শুনলেন আল্লাহ পাকের সনে হামদ।
1: আল্লাহ তালার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। মানুষের সঙ্গে অবকাশ সূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তালা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের আজান নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة، وابعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো।

কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো। আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন বেলা একটার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বিজ্ঞাপন তরঙ্গ।
1: ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসি ভালোবাসায় বেঁধে যে রাখে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, সকলকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা। এই ভালোবাসার শক্ত বন্ধনই কিন্তু বাঁধিত করেছেন আপনারাই, তাই আপনাদের জন্যই কিন্তু আমাদের সকল আয়োজন। এই মিষ্টি দুপুরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের শুনছেন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও স্বাগতম। এবং আমন্ত্রণ জানাচ্ছি সকলকে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে, যেখানে আপনারা শুনতে পাবেন আপনাদের অনুরোধ করা পছন্দের ছায়াছবির গানগুলো। সঙ্গে রয়েছেন আপনারা, একই সাথে রয়েছি আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে ফাহমিদা নাহিন ঐন্দ্রিলা, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে এই মুহূর্তে রয়েছেন অভিজিৎ মণ্ডল। বরাবরের মতোই সঙ্গে রয়েছেন আপনারা, গানের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে যুক্ত হব ফোন ইন পর্বে। নাম্বারটি জানিয়ে দিচ্ছি, যে নতুন বন্ধুরা রয়েছেন এখনও পর্যন্ত নাম্বারটি আপনাদের জানা নেই, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, 01974121970 এই নম্বরটি কিন্তু খোলা রয়েছে আপনাদের জন্য, আর আমরা প্রত্যাশা রয়েছি আপনাদের ফোন কলের। তাহলে আর দেরি কেন, আপনাদের পছন্দের গানের অনুরোধ দিয়েই কিন্তু শুরু হোক আমাদের আজকের বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন। প্রথমে শোনাবো বাঁচাও দেশ এ ছায়াছবি থেকে অনিমা ডিকস্টা ও রাশেদের কণ্ঠে গান, আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন বোয়ালমারী ফরিদপুর থেকে আব্দুস সামাদ আপনি। নিশ্চয়ই আপনি সঙ্গে আছেন, শুনতে থাকুন আপনার পছন্দ করা গান।

আবারও শুনবেন গান জীবন চাবি ছায়াছবি থেকে সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। বিজন কমুস্তা আপনি কাকচিড়া বরগুনা থেকে গানটির জন্য অনুরোধ করেছিলেন।

0: প্রিয় শ্রোতা, আপনারা বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের আয়োজনে শুনছেন আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবি থেকে গান। আপনাদেরকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ বিকেল 3:05 প্রচারিত হবে গাড়ি ক্রয়ের সাথে সাথে যে বিষয়গুলো মনে রাখা জরুরি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান। এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অনুষ্ঠান চলাকালীন ফোন করতে পারবেন 01974-121970 এই নম্বরে। আর শ্রোতা বন্ধুরা, আপনার এই আয়োজন শুনতে পাবেন মিডিয়ামে 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও শুনতে পাবেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধু, ফোন নম্বরটি আরও একবার জানিয়ে দিচ্ছি 01974-121970। ঘোষণাটি শুনলেন।
1: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভেতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
2: প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে, যা প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আবারও শোনাবো আপনাদের গান, আর এই গানটির পরে কিন্তু আমরা যুক্ত হব আপনাদের সাথে ফোন ইন পর্বে। এবারে শুনবেন সাগরিকা ছায়াছবি থেকে গান। দীপঙ্কর, আপনি নন্দন প্রতাপ খুলনা থেকে অনুরোধ করেছিলেন ভূপেন্দর সিং ও মিতালী মুখার্জির কণ্ঠে, গানটি শুনুন।

0: আর এই গানটি রেশ ধরে বলতে চাই যে সকলের প্রিয় মানুষ তার নিজের কাছেই থাকুক, আত্মগোপনে থাকুক, তবে হৃদয়ের একদম বড় একটি জায়গা দখল করে থাকুক, এমন এই প্রত্যাশায় সকলকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। কে আছেন শুরুতেই দেখে নেব। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি বলুন। জি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বন্ধু, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রথম ফোন কলের বন্ধু হিসেবে। কথা হচ্ছে 01974121970 এই নম্বরটিতে এই মুহূর্তে আপনাদের সাথে। আপনারা দ্রুত ফোন করুন আমাদের কাছে, আপনারা সংক্ষেপে নাম ঠিকানা বলে আমাদের কাছে আপনাদের পছন্দের গানের অনুরোধটি করবেন। শ্রোতা, এখন কিন্তু ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, এই মুহূর্তে কিন্তু সচেতনতাই সব থেকে বড় হাতিয়ার, আমাদের সচেতন থাকতে হবে। বাড়ির আশেপাশে যেন কোনো প্রকারে ময়লা পানি জমে না থাকে আমাদের খেয়াল রাখতে হবে এবং যথাসম্ভব সতর্কতা মেনে চলতে হবে। আমাদের কথা বলতে বলতে আর একটি ফোন চলে এসেছে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আমরা সকলে ভালো আছি, বুলবুল আহমেদ। জি বলুন। হ্যাঁ বলুন, কোন গানটি শুনতে চান? আচ্ছা ঠিক আছে বন্ধু, অসংখ্য ধন্যবাদ। গান শুনতে হলে প্রতিটি আয়োজনে কিন্তু আমাদের সাথে থাকতে হবে, নিশ্চয়ই যে কোনো আয়োজনে আপনি আপনার পছন্দের অনুরোধের গানটি শুনতে পাবেন। কে আছেন? হ্যালো,
1: নমস্কার।
0: আদাব।
1: ঝিনাইদহ।
0: জি জি আমরা সকলে ভালো আছি। ঠিক আছে বন্ধু, আপনিও ভালো থাকেন, প্রত্যেক শ্রোতা বন্ধুরাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এমনটাই প্রত্যাশা আমাদের। কে আছেন? হ্যালো, জি আমরা সকলে ভালো আছি বন্ধু। কে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে, আমার মন বলে তুমি আসবে। কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে বলছেন? আচ্ছা ঠিক আছে বলুন। কোন গানটি বন্ধু? আচ্ছা ঠিক আছে, ০১৯৭৪১২১৯৭০ এই নম্বরটিতে এই মুহূর্তে কথা হচ্ছে আপনাদের সাথে। কোন বন্ধু আছেন এবার আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি কেমন আছেন? গিয়াসউদ্দিন। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে, চুপি চুপি মন প্রেমে পড়েছে, প্রেম কিন্তু চুপি চুপি আসে তাই না? চুপি চুপি এসে অনেকটা জায়গা দখল করে নেয়। কে আছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন শ্রোতা? হ্যালো, হ্যালো, দুঃখিত আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল, আমরা আন্তরিকভাবে দুঃখিত। যন্ত্র থাকলে যান্ত্রিক ত্রুটি কিন্তু থাকবে, এটি মেনে নিয়ে কিন্তু আমাদের চলতে হবে। কে আছেন? হ্যালো, জি ভালো আছি, কেমন আছেন আপনি? কে বলছেন? হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আমরা সবাই ভালো আছি বন্ধু, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। আচ্ছা বলুন। আচ্ছা ঠিক আছে, আত্মহংকার ছোঁয়া ছবি থেকে আপনি গান শুনতে চাইছেন, যে কোনো একটি গান, আশা করছি প্রত্যেকটা আয়োজনে আপনি সাথেই থাকবেন। অবশ্যই আমরা চেষ্টা করব আপনার গানটি শুনিয়ে দেবার জন্য। হ্যালো, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, শুভ দুপুর। জি আমরা সকলে ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। জি বলুন। আচ্ছা ঠিক আছে, চমৎকার চমৎকার এই গানগুলোর অনুরোধ আপনারা করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আর একটি মাত্র ফোন কল নিয়ে আবারও গানে চলে যাব, কারণ আপনাদের জন্য আমাদের তালিকা কিন্তু অনেক গান রয়েছে। কে আছেন? হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম,
2: কথা বলছিলাম মোহাম্মদ নাজরুল ইসলাম ডুমুরিয়া থেকে।
0: হ্যাঁ বলুন।
2: আমাকে গান শোনাবেন, পাগল মন মন রে মন কেন এত কথা বলে, এই গানটি
0: শোনাবেন। কোন কোন ছবি থেকে বন্ধু?
2: ছবির নামটা তো মনে নেই আপু।
0: শ্রোতা, এটা তো আসলে আমাদের ছায়াছবির গানের অনুষ্ঠান, আপনারা ছায়াছবির অনুরোধটি যদি আমাদের কাছে করেন, নামগুলো স্পষ্ট বলে আমাদের জন্য খুবই সুবিধা হয়। আমরা শেষ ফোন কলটিতে আছি এই মুহূর্তে। কে আছেন? হ্যালো, আদাব, কে বলছেন? আপনি একটু জোরে বলবেন শ্রোতা, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন? আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ যারা ফোনে সংযোগ পেয়েছেন। আর যারা ফোনের সংযোগ এখনো পর্যন্ত পাননি মন খারাপ করার কোনো কারণে, আবারও আমরা গানের পরে ফিরে আসবো আপনাদের সাথে ফোন ইন পর্বে। এই মুহূর্তে ফোন ইন পর্ব থেকে আমরা বিদায় নিয়ে ফিরতে চাই আবারও গানে। এবারে শোনাবো বিলাত ফেরত মে, এই ছায়াছবি থেকে এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে গান। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন হরিরামপুর মানিকগঞ্জ থেকে অসিত চক্রবর্তী। নিশ্চয়ই আপনি সঙ্গে আছেন।

0: রিতা, রিতা কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা
1: কি হয়েছে এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
0: কলসটা রেখে এদিকে একটু এসো।
1: আসছি। কি হলো তোমাকে আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
0: দেখো তো কেমন হয়েছে।
1: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
0: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসব।
1: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
0: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রিতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলে আর কোনো চিন্তা থাকবে না।
1: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়, জানো?
0: বলো।
1: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
0: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
2: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো, দাও না।
0: এই নাও মামুনি।
2: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
1: একি, কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
2: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
1: ওগো সোহানার বাপ,
0: কি হয়েছে?
1: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
0: কেন, ওর জ্বর কমেনি?
1: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
0: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা, কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবারাবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা, এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে, সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানো।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এই সব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এইসব স্থানে পানি জমে এই মশা বংশবিস্তার করতে না পারে।
0: এইসব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।

সচেতনতা মেনে চলেই সুস্থ থাকি, এমনটাই কিন্তু আমাদের প্রত্যেকের মানবিক স্লোগান হওয়া প্রয়োজন। প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে, যা প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শুনছিলেন আপনাদের পছন্দ করা ছায়াছবি থেকে গান, আবারও শোনাবো গান। সাত ভাই চম্পা এই জনপ্রিয় ছায়াছবি থেকে গান শুনবেন শাহনাজ রহমতুল্লাহ ও তার সঙ্গীতের কণ্ঠে মোহাম্মদ জাফর পালোয়ান। আপনি কাকচিড়া বরগুনা থেকে আমাদের কাছে এই গানটি শোনার জন্য অনুরোধ করেছিলেন। আশা করছি সঙ্গে আছেন, শুনতে থাকুন আপনার পছন্দের গান।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। প্রিয় শ্রোতা, আজ বিকেল 3:05 প্রচারিত হবে গাড়ি ক্রয়ের সাথে সাথে যে বিষয়গুলো মনে রাখা জরুরি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুষ্ঠান চলাকালীন ফোন করুন 01974 121970 এই নম্বরে। একই সাথে আগামী 12 সেপ্টেম্বর 2026 শনিবার সকাল 10:00 নব থিয়েটার বিজয় সরণী ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো 3-দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। প্রিয় শ্রোতা, আবারও ফিরে এলাম বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে। আপনাদের এবারে শোনাব গান যত প্রেম তত জ্বালা, এই ছায়াছবি থেকে কুমার বিশ্বজিৎ ও কনক চাপার কণ্ঠে মোসাম্মদ বিউটি খাটুন। আপনি বাহাদুরপুর কুষ্টিয়া থেকে আমাদের কাছে অনুরোধ করেছিলেন গানটি শুনবার জন্য।

যত প্রেম তত চলা, তাই বুঝে শুনে প্রেম করতে হবে। কিন্তু আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে, আপনারা শুনছেন আপনাদের অনুরোধের পছন্দ করা ছায়াছবির গানগুলো। আবারও শোনাবো গান মাসুদ রানা, এ ছায়াছবি থেকে শোনাবো সেলিনা আজাদের কণ্ঠে গান টনি। আপনি মনিরামপুর যশোর থেকে গানটির জন্য অনুরোধ করেছিলেন।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছি লুলুয়া ইসাক মুন্নি। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল 3:30 আবার বসবে। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকত হোসেন সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত 41,806 পদের বিপরীতে বর্তমানে 30,311 জন চিকিৎসক কর্মরত রয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চিকিৎসক ও জনসংখ্যার আদর্শ অনুপাত নিশ্চিত করতে দেশে বর্তমানে আরও প্রায় 88,909 জন চিকিৎসকের ঘাটতি রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে আজ। গুরুত্বপূর্ণ অধিবেশন শুরুর প্রাক্কালে গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাধারণ পরিষদের নির্বাচিত প্রেসিডেন্ট বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে মহাসচিব আন্তোনিও গুতেরেস নতুন দায়িত্ব নিতে যাওয়া ডক্টর খলিলুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। বৈঠকে আসন্ন অধিবেশনের মূল প্রতিপাদ্য বৈশ্বিক শান্তি ও টেকসই উন্নয়ন সহ বহুপাক্ষিক কূটনীতির নানা চ্যালেঞ্জ এবং অগ্রাধিকার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না। আগামী 16 ডিসেম্বর আংশিকভাবে হলেও থার্ড টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি আজ বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শনে এসে একথা বলেন। মন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল চালু করতে জাপানি প্রতিষ্ঠানকে এ ব্যাপারে সময়সীমা দেওয়া হয়েছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে সিভিল অ্যাভিয়েশন টার্মিনালের দায়িত্ব বুঝে নেবে। থার্ড টার্মিনালের পুরো কাজ সম্পন্ন হলে 200 থেকে 250 এয়ারক্রাফট হ্যান্ডেল করা সম্ভব হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যুগ যুগ ধরে অটুট থাকবে। তিনি আজ রাজধানীর শেরেবাংলানগরে জিয়াউদ্দানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, সবার মাঝে সম্প্রীতি বজায় রাখার জন্য হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সহ বিভিন্ন ধর্ম সম্প্রদায় এবং নৃগোষ্ঠী একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সম্প্রীতি রক্ষা করে। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে। সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি দিবসটি পালনের মূল লক্ষ্য। এবছর দিবসের প্রতিপাদ্য হল মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা। দিবসটি উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে আগামী 2031 সালের মধ্যে দেশের প্রাতিষ্ঠানিক শিক্ষা বঞ্চিত প্রায় 45 লাখ নিরক্ষর মানুষকে জীবনমুখী ও কারিগরি দক্ষতার সমৃদ্ধ করার পরিকল্পনা নিয়েছে সরকার। চতুর্থ শিল্প বিপ্লবের সুফল অর্জন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিতকরণ এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ট কাজে লাগিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে রূপান্তরের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ উদ্যোগ নিয়েছে। অর্থনৈতিক সমীক্ষা 2025 তথ্য অনুযায়ী দেশে সাক্ষরতার হার 77.9%। সাধারণ অক্ষর জ্ঞানের সীমা অতিক্রম করে অবশিষ্ট নিরক্ষর জনগোষ্ঠীকে প্রায়োগিক সাক্ষরতা, প্রযুক্তিগত দক্ষতা এবং প্রাক বৃত্তিমূলক শিক্ষার ছায়াতলে আনাই বর্তমান সরকারের মূল অগ্রাধিকার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, হমরুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। এই সংকট দীর্ঘস্থায়ী হলে শিল্পক্ষেত্রে বিপর্যয় ঘটতে পারে বলে তিনি সতর্ক করেন। হরমুজ প্রণালী বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনে গুরুত্বপূর্ণ রুটগুলোর অন্যতম প্রধান সমুদ্রপথ। এ রুটে ধারাবাহিকভাবে বিঘ্ন ঘটায় সরবরাহ ব্যবস্থায় মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম ক্রমেই বেড়ে চলেছে। খেলার খবর হকি। চীনে অনুষ্ঠিত অনূর্ধ্ব ২০ জুনিয়র এশিয়া কাপ নারী হকিতে বাংলাদেশ সহ জয় পেয়েছে। আজ অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ 4-0 গোলে কাজাখস্তান নারী দলকে পরাজিত করে টানা তৃতীয় জয় তুলে নেয়। এই জয়ের ফলে টুর্নামেন্টে অংশ নেওয়া 10 দলের মধ্যে সেরা 6-এ নিজেদের জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। এদিকে আগামীকাল নিজেদের চতুর্থ ম্যাচে সকাল 7টায় হংকং এর মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাইয়ে আজ রাতে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট গ্রুপ পর্বের শেষ খেলায় বাংলাদেশ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে খেলবে। খেলাটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3:00।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা খবরের পর আমরা আবারও ফিরলাম আমাদের নিজস্ব আয়োজনে। শুনছিলেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে আপনাদের পছন্দ করা ছায়াছবির গান, যা প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, আবারও যাব গানে, শোনাব কুসুম কলি। এ ছায়াছবি থেকে রুনা লয়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে এবারের গানটি শুনতে চেয়ে রায়ের মহল খুলনা থেকে অনুরোধকারী শ্রোতা সুফল আপনি।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পার রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে, প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

0: প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে। শুনছেন আপনাদের পছন্দ করা ছায়াছবি থেকে গান। সকলকে কথা দিয়েছিলাম খবরের পরে আবারও আপনাদের সাথে যুক্ত হবো ফোন ইন পর্বে। সময় কিন্তু চলে এসেছে, সকলকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে। কে আছেন আমাদের সাথে প্রথমে? হ্যালো, শুভ দুপুর। জি বলুন। আপনাকেও ধন্যবাদ।
1: হ্যাঁ, পরবর্তী গান শোনাবেন? বাবা কোন চাকর ছায়াছবি থেকে। আমি বধূর সাথে থাকবো, তুমি পালকি নিয়ে এসো।
0: আচ্ছা ঠিক আছে, আমি বধূর সাথে থাকবো, তুমি পালকি নিয়ে এসো। কে আছেন এবারে?
2: কথা বলছি বিজন
0: কুমার। জি বলুন।
2: তোমার সন্তান, তুমি আরো কাছে আসি এইখানে।
0: আচ্ছা ঠিক আছে, কথা হচ্ছে 01974121970 নম্বরটিতে এই মুহূর্তে কে যুক্ত হচ্ছেন আমাদের সাথে? হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
3: আপু, কথা বলছি মোহাম্মদ ওসমান খান, সদরপুর মহেশপুর জিনারা থেকে।
0: জি বলুন।
3: আমাকে শোনাবেন একটি সংসারের গল্প। একটি সংসারের গল্প এই ছায়াছবি থেকে, সাবিনা ইয়াসমিন ও এন্ড কিশোরের কণ্ঠে। গানের শিরোনাম হচ্ছে তুইতে যে মজা আছে তুমিতে নেই।
0: ঠিক আছে, হ্যালো, কে আছেন আমাদের সাথে এবারে? ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা সকলে ভালো আছি বন্ধু, নিশ্চয়ই আপনি ভালো আছেন।
3: আমি দৃষ্টি প্রতিবন্ধী লালটু কথা বলছি, আলমডাঙ্গা জামজামি সোহাগপুর মোড় থেকে।
0: আচ্ছা বলুন।
3: জি, আমি শুনতে যাচ্ছি হচ্ছে বস্তির মেয়ে সিনেমা থেকে বাউলারে বাউলারে পাগল প্রেমের বাউলারে, এই গানটি শুনতে পাচ্ছি।
0: আচ্ছা, এই মুহূর্তে সর্বশেষ ফোন কলটি নিয়ে নিব। কে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সাথে বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে? হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
3: আপু ভালো আছেন?
0: জি ভালো আছি, আপনি কেমন আছেন?
3: আমি মোহাম্মদ লুৎফর জর্দার, বড়খোলা পাংশা থেকে বলছি।
0: জি বলুন।
3: আপু গান শোনাবেন? সবিন না বলে জীবন সংসার, আপনি আসছেন ও আগুন,
0: পৃথিবীতে সুখ বলে কিছু নাই, এই গানটি শোনাবেন, খুঁজে নিতে হবে। আর সকলের ভালো হোক, সকলে সুস্থ থাকুন এমন প্রত্যাশায় কিন্তু এই মুহূর্তে আপনাদের কাছ থেকে ফোন পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে আমাদের তালিকায় কিন্তু চমৎকার গান রয়েছে, গান আপনাদের শোনাবো। পোড়ামন টু ছায়াছবি থেকে শোনাবো নদী ও আকাশের কণ্ঠে। নাইম, আপনি গোয়ালখালী খুলনা থেকে আমাদের কাছে এই গানটির জন্য অনুরোধ করেছিলেন।

চমৎকার গানটি নিশ্চয়ই আপনার ভালো লেগেছে। আবারও গানে চলে যাব, ভালো মানুষ ছায়াছবি থেকে গান শোনাবো, সৈয়দ আব্দুল হাদি ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। রেজাউল আপনি কয়রা খুলনা থেকে গানটির জন্য অনুরোধ করেছিলেন। চলুন বন্ধু, বিজ্ঞাপন তরঙ্গের সর্বশেষ গানটি সকলে মিলে শুনে আসি।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগা হার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, বেলা 2:30 আমাদের স্টুডিওর ঘড়িতে সকলকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি রবীন্দ্রসঙ্গীত শুনবার জন্য। রবীন্দ্রসঙ্গীতের প্রথম শিল্পী প্রদীপ কুমার কর্মকার।

প্রথমে প্রদীপ কুমার কর্মকার এবং পরে মৌসুমি চালালের কণ্ঠে আপনারা পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন আধুনিক গান। প্রথম গানটি শুনবেন আবুল কাশিমের কথায় শিপ্রা দেবনাথের কণ্ঠে।

প্রথমে শিপ্রা দেবনাথ এবং পরে শাহিনুর রহমান শাহিনীর কণ্ঠে আপনারা পরপর দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। প্রিয় শ্রোতা, আজ বিকেল 3:05 প্রচারিত হবে গাড়ি ক্রয়ের সাথে সাথে যে বিষয়গুলো মনে রাখা জরুরি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুষ্ঠান চলাকালীন ফোন করবেন 01974121970 এই নম্বরে। একই সাথে আগামী 12 সেপ্টেম্বর 2026 শনিবার সকাল 10:00 নব থিয়েটার বিজয় সরণী ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো 3-দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, সকলকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি প্রতুল হাজরার পরিবেশনায় লোকগীতি শুনবার জন্য। লোকগানের কথায় বিজয় সরকার।

আপনারা প্রতুল হাজরার পরিবেশনায় পরপর দুখানে লোকগীতি শুনলেন। গানের কথায় ছিলেন বিজয় সরকার, বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল তিনটার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না। আগামী 16 ডিসেম্বর আংশিকভাবে হলেও থার্ড টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি আজ বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শনে এসে একথা বলেন। মন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল চালু করতে জাপানি প্রতিষ্ঠানকে এ ব্যাপারে সময়সীমা দেওয়া হয়েছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে সিভিল এভিয়েশন টার্মিনালের দায়িত্ব বুঝে নেবে। থার্ড টার্মিনালের পুরো কাজ সম্পন্ন হলে 200 থেকে 250 এয়ারক্রাফট হ্যান্ডেল করা সম্ভব হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে আজ। গুরুত্বপূর্ণ অধিবেশন শুরুর প্রাককালে গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাধারণ পরিষদের নির্বাচিত প্রেসিডেন্ট বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতে পলাতক শেখ হাসিনাকে দেশটির প্রতিষ্ঠিত গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দেওয়াকে অত্যন্ত অপ্রত্যাশিত ও অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাঃ জাহিদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের ইতিবাচক পরিবেশ বজায় রাখতে ভারত সরকারের উচিত শেখ হাসিনাকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা। বাংলাদেশ সরকার ইতোমধ্যে এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে ডাঃ জাহিদুর রহমান বলেন, আইসিটির চিফ প্রসিকিউটর নিশ্চিত করেছেন যে শেখ হাসিনার আর আপিল করার সুযোগ নেই। তাকে ফিরিয়ে এনে আদালতের রায় অনুযায়ী সাজা কার্যকর করাই এখন সরকারের লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যুগ যুগ ধরে অটুট থাকবে। তিনি আজ রাজধানী শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, সবার মাঝে সম্প্রীতি বজায় রাখার জন্য হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সহ বিভিন্ন ধর্ম সম্প্রদায় এবং নৃগোষ্ঠী একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এ সম্প্রীতি রক্ষা করে। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে। সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি এই দিবসটি পালনের মূল লক্ষ্য। এবছর দিবসটির প্রতিপাদ্য হল মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা। দিবসটি উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে আগামী 2031 সালের মধ্যে দেশের প্রাতিষ্ঠানিক শিক্ষা বঞ্চিত প্রায় 45 লাখ নিরক্ষর মানুষকে জীবনমুখী ও কারিগরি দক্ষতায় সমৃদ্ধ করার পরিকল্পনা নিয়েছে সরকার। চতুর্থ শিল্প বিপ্লবের সুফল অর্জন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিতকরণ এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে রূপান্তরের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এই উদ্যোগ নিয়েছে। অর্থনৈতিক সমীক্ষা 2025-এর তথ্য অনুযায়ী দেশে সাক্ষরতার হার 77.9%। সাধারণ অক্ষর জ্ঞানের সীমা অতিক্রম করে অবশিষ্ট নিরক্ষর জনগোষ্ঠীকে প্রায়োগিক সাক্ষরতা, প্রযুক্তিগত দক্ষতা এবং প্রাক বৃত্তিমূলক শিক্ষার ছায়াতলে আনাই বর্তমান সরকারের মূল অগ্রাধিকার। খেলার খবর হকি। আজ চীনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-20 জুনিয়র এশিয়া কাপ নারী হকিতে বাংলাদেশ 4-0 গোলে কাজাখস্তান নারী দলকে পরাজিত করে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে। এ জয়ের ফলে টুর্নামেন্টে অংশ নেওয়া 10 দলের মধ্যে সেরা 6 নিজেদের জায়গা নিশ্চিত করল বাংলাদেশ। আগামীকাল নিজেদের চতুর্থ ম্যাচে সকাল 7টায় হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ক্রিকেট। দুবাইয়ে আজ রাতে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ খেলায় বাংলাদেশ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে খেলবে। খেলাটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে প্রচারণামূলক ফোন ইন অনুষ্ঠান। আজকের বিষয়, গাড়ি ক্রয়ের সাথে সাথে যে বিষয়গুলো মনে রাখা জরুরি। সঞ্চালনা করছেন কিশোর বারৈ।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ বিকেল, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন, এবং ভালো থাকাটা তখনই সার্থক হয় যখন আপনি নতুন নতুন তথ্য জানার মধ্য দিয়ে সময়টাকে এগিয়ে নিতে পারেন। ঠিক আজকের এই মুহূর্তে প্রচারণামূলক ফোন ইন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের ভুবন থেকে। আজকের বিষয়টি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, তারপরও আরও একবার বলে দিই, গাড়ি ক্রয়ের সাথে সাথে যে বিষয়গুলো মনে রাখা জরুরি। আর এ বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি প্রশ্ন করবেন, তার জন্য ফোন নম্বর খোলা রয়েছে 01974121970। ফোন করে আপনার জানার জন্য যে প্রশ্নটি এই মুহূর্তে উকি দিচ্ছে সেটি আমাদেরকে জানাবেন। আমাদের সাথে আজকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে এবং বিভিন্ন তথ্য জানাতে সাথে রয়েছেন জনাব তানভীর আহমেদ, ভারপ্রাপ্ত পরিচালক বিআরটিএ খুলনা। কেমন আছেন আপনি?
3: ধন্যবাদ, ভালো আছি। বিআরটিএ খুলনা বিভাগের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
2: আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে গাড়ি এবং বাড়ি, এটা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। একটু স্বাচ্ছন্দ্যময় জীবন যদি কাটাতে চাই তাহলে অবশ্যই প্রয়োজন হয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা একটা গাড়ি যদি ক্রয় করতে চাই সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে খুব গুরুত্বের সাথে দেখা উচিত প্রাথমিকভাবে?
3: হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করেছেন, খুব বার্নিং ইস্যু। সবার এই বিষয়টা নিয়ে অনেক কনফিউশন থাকে যে আমি একটা মোটরযান কিনব বা মোটরযান ক্রয় করব, আমার আইনগতভাবে বা ফিজিক্যালি কি কি বিষয় আসলে দেখা উচিত। আসলে সড়ক পরিবহন আইন 2018 ও সড়ক পরিবহন বিধিমালা 2022 আমরা বিআরটিএ থেকে ফলো করি। আমাদের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা একটা মোটরযানের ক্ষেত্রে কিছু কিছু ক্রাইটেরিয়া অনুযায়ী দেখি, যেটার বৈধ আমদানির কাগজ, তারপরে সেটার বিল অফ লেডিং, এলসি, এবং এটার সিকেডি যদি হয় সেটার ওই প্যাকিং লিস্ট, সিবিও যদি হয় তাহলে সেটার টাইপ অ্যাপ্রুভাল, সিকেডি হলে টাইপ অ্যাপ্রুভাল, এই বিষয়গুলো আমরা স্পেসিফিকেশন অনুযায়ী এটা ফলো করি। কারণ যে কোনো যানবাহন তো আসলে ইম্পোর্ট করলে তো এটা যানবাহন হবে না, সেটা যদি আমাদের বুয়েটের স্ট্যান্ডার্ডের সাথে না মিলে বা আমাদের রাষ্ট্রের যে স্ট্যান্ডার্ডের সাথে না মিলে স্পেসিফিকেশন, সেটা আপনি জানেন যে আমরা কিন্তু আমদানির অনুমতি পাই না। সেক্ষেত্রে এটা আমাদের এই প্যাকিং লিস্ট অনুযায়ী এবং স্পেসিফিক অনুযায়ী যদি ফলো করে মেজারমেন্ট, তাহলে আমরা বিআরটি হেডকোয়ার্টার থেকে এটার একটা টাইপ অ্যাপ্রুভাল দেওয়া হয়। সেই টাইপ অনুযায়ী রেজিস্ট্রেশনের জন্য বাংলাদেশে গাড়িগুলো আসে সাধারণত রেজিস্ট্রেশনের জন্য। আর রেজিস্ট্রেশন আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিভিন্ন কাজ আছে, সড়ক নিরাপত্তা ছাড়াও আরও অনেক রাষ্ট্রীয় কাজ করি, তার মধ্যে মোটরযান রেজিস্ট্রেশন একটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। আমরা মোটরযানে রেজিস্ট্রেশন করে থাকি, একমাত্র বাংলাদেশে আমরা বিআরটিএই মোটরযানে রেজিস্ট্রেশন প্রদান করে থাকি, যান্ত্রিক যানবাহনের, যেটাকে আমরা মোটরযান বলি। এটা আমরা সড়ক পরিবহন আইন 2018-16 ধারা অনুযায়ী রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছি। সেই অনুযায়ী একটা মোটরযান মালিক যখন একটা গাড়ি কিনবে, যে কোনো একটা ডিলার হোক বা আমদানিকারক অথবা নিজে আমদানি করবে, সে যথাযথ প্রক্রিয়ায় এই ডকুমেন্টগুলো যদি ওকে থাকে, যেমন আমি আপনার যেটা বললাম যে এইচ ফর্ম, তার ইউটিলিটি বিল, তার টিন সার্টিফিকেট, তার বিল অফ এন্ট্রি, ইনভয়েস, এলসি, সেল সার্টিফিকেট, সিকেডি লিস্ট, সিবিও হলে তার আলাদা চালান, গেট পাস, এই বিষয়গুলো যদি ওকে থাকে তাহলে আমরা শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রদান করতে পারি।
2: আচ্ছা, আমরা অবশ্যই আপনার কাছে আরও তথ্য নিয়ে ফিরে আসবো, তবে এই মুহূর্তে একটি ফোন আমাদের সাথে একজন বন্ধু হয়তো যুক্ত হচ্ছেন, যিনি হয়তো প্রশ্ন নিয়ে রয়েছেন সাথে। হ্যালো, হ্যালো, হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে বলছেন, কোথা থেকে, এবং আপনার প্রশ্নটি আমাদেরকে জানাবেন। হ্যালো, আপনাকে আমরা হয়তো স্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনি আরও একবার চেষ্টা করতে পারেন, হাতে যথেষ্ট সময় রয়েছে। আজকে আপনি যে বিষয়ে প্রশ্ন করবেন, যে গাড়ি ক্রয়ের সাথে সাথে যে বিষয়গুলো মনে রাখা প্রয়োজন তার ভিতরে রয়েছে ট্যাক্স, টোকেন, রেজিস্ট্রেশন, রুট পারমিট, ডিজিটাল নাম্বার প্লেট, এই সমস্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। কে যুক্ত হলেন? জি ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি, আপনি কে বলছিলেন, কোথা থেকে? জি বলুন।
4: আমি
2: আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথে থাকবেন।
3: খুব খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন জনহিত সেবা গ্রহীতা। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমাদের নীতিমালায় আছে যে যেই ব্যক্তি সেলস ইনভয়েস মানে শোরুম থেকে যেই ঠিকানায় গাড়িটি কিনবে, শোরুমের সেলস ইনভয়েসে যেই ঠিকানা থাকবে সেই ঠিকানা যেই বিআরটি এর জুরিডিকশনের মধ্যে সেই জেলাতে বা সেই সার্কেলে রেজিস্ট্রেশন করবে। তার মানে আমি উদাহরণ হিসেবে বলি, যদি কোনো গ্রাহক ডুমুরিয়া ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশনের যে সেলস ইনভয়েস শোরুম থেকে গাড়িটা কিনে উনি খুলনা জেলার নাম্বারটা পাবে, আবার কোন গ্রাহক যদি দৌলতপুর বা খুলনা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে ইয়াটা করে তাহলে সে খুলনা মেট্রোর নাম্বারটা পাবে, রেজিস্ট্রেশন নম্বর। একইভাবে সে যদি অন্য জেলার থেকে করে ওই জেলার প্রত্যেকটা জেলাতে বিআরটি এর কর্তৃপক্ষের অফিস আছে এবং মেট্রোপলিটনে অফিস আছে, সে এই রেজিস্ট্রেশনটা করবে। উনি হয়তো জানতে চেয়েছে যে ঢাকাতে কেন ওই ঢাকাতে যাইতে হবে কিনা, উনি যদি ঢাকায় রেজিস্ট্রেশন করতে যায় অবশ্যই তার সেলস ইনভয়েসে যখন কিনবে তখন ঢাকার ঠিকানাটা উল্লেখ করতে হবে অস্থায়ী ওনার যে ঢাকার ঠিকানাটা।
2: সেক্ষেত্রে যে যে এলাকা থেকে গাড়ি কিনছে সেই এলাকা থেকেই বা সেই
3: যে এলাকার গাড়ি না মানে ওনার ঠিকানাটা যে
2: এলাকা
3: সেখান থেকে করতে হবে।
2: আমরা আরেকটি ফোন নিয়ে নেব, সাথে সাথে আপনি একটা ফোন নেওয়ার আগে আমরা আরেকটু বিষয় জেনে নিই, সেটা হচ্ছে যে ডিজিটাল নম্বর প্লেট এই বিষয়টার জন্য আসলে কিভাবে প্রক্রিয়া কি এবং এটা কেন প্রয়োজন, কিভাবে করতে পারে।
3: ধন্যবাদ, আপনি খুব সুন্দর একটা ইস্যু সামনে আনছেন। আপনি জানেন ডিজিটাল নম্বর প্লেট যেটাকে আমরা সংক্ষেপে DNP বলি, এটা একটা গাড়ির আইডেন্টিফিকেশন। একটা গাড়ির যদি রেজিস্ট্রেশন নাম্বার যেটা আমরা খোদাইকৃতভাবে আমরা রাষ্ট্রীয়ভাবে তৈরি করা হয়, এটা বাংলাদেশ মেশিন টুল ফ্যাক্টরি বাংলাদেশ সেনাবাহিনীর আওতায়, এটার কারণ হলো ইউনিফর্মনেস। আপনি যে কোনো রেজিস্ট্রেশন নাম্বার এক একটা মানুষ এক এক রকমের লিখতে পারে, ছোট করে বড় করে, কিন্তু এই যে ইউনিফর্ম একটা সিস্টেম দেয়াতে সারা বাংলাদেশের সকল যানবাহন একটা ইউনিফর্ম নাম্বারের মধ্যে চলে আসছে। পাশাপাশি আপনি জানেন যে ডিজিটাল নাম্বার প্লেটের সাথে সাথে আমরা RFID ট্যাগ দেওয়া হয় এবং নাম্বার প্লেটে একটা রিডার থাকে, তাতে করে দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে এই ডিভাইসটা থাকলে এটা ট্যাগ করা যায়। তার মানে নাম্বার প্লেটের যে মূল উদ্দেশ্যটা সেটা কিন্তু একটা গাড়ি চুরি হলে বা গাড়ি হারালে বা গাড়িটার আইডেন্টিফিকেশন নিশ্চিত করতে এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস।
2: করার ক্ষেত্রে বা করার জন্য কি কি করতে হবে,
3: এটার জন্য আলাদা কোনো আবেদন নাই, আপনি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করলে তার সাথেই এই আবেদনটা অটোমেটিক, তার মানে আপনি একটা রেজিস্ট্রেশন করলেন তার একটা নাম্বার জেনারেট হলো, ওইটার ওইটারই ডিজিটাল নাম্বার প্লেটটা পরবর্তীতে তৈরি হয়ে আপনাকে টেক্সট দিবে গ্রাহককে যে আপনার নাম্বার প্লেটটা রেডি আছে, সংশ্লিষ্ট বিআরটি থেকে এটা লাগিয়ে নিন। এর পাশাপাশি আরেকটা বিষয় আছে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটাকে আমরা আগে ব্লু বুক বলতাম, যদি এটা বিধি মোতাবেক এটাকে DRC বলে, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ওটাও ডিজিটাল নাম্বার প্লেটের সাথেই একই রকম ভাবে চলে আসে। আপনার একবার যদি রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয় আপনার বিআরটি এর যে কোনো অফিসে গেলে বায়োমেট্রিক দিতে পারবেন। রেজিস্ট্রেশন আপনি বাংলাদেশের যে অফিস থেকেই করেন বাংলাদেশের যে কোনো অফিসে আপনার বায়োমেট্রিক এবং ছবিটা ওরা তুলবে, তারপরে আপনার ডিজিটাল নাম্বার প্লেটটা তৈরি হওয়ার পরে আপনাকে টেক্সট দিবে, আপনি জাস্ট ওটা সংগ্রহ করে নেবেন নাম্বার প্লেটের মতো।
2: নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের শ্রোতা বন্ধুরা জেনে নিলেন। আরেকটি ফোনে আমাদের কে রয়েছেন, হ্যালো। জি ওয়ালাইকুম আসসালাম,
4: কথা বলছি আলী হাসান মানিকনগর কৈটলা বেড়া পাবনা থেকে।
2: জি জি বলুন।
4: আমি জানতে চাচ্ছি এই বাংলাদেশের মোটরসাইকেলের সর্বোচ্চ কত সিসি অনুমোদিত আছে, আর আমি যে জেলা থেকে না গাড়ি কিনি আমার নিজ জেলায় গাড়ি আছে রেজিস্টার করা যাবে কিনা, আর এই খরচ কত যাবে 150 সিসি মোটরসাইকেলের জন্য,
2: খরচ কেমন তাই নাকি? আচ্ছা,
3: তিনটি প্রশ্ন। উনি প্রথম যে প্রশ্নটা করছে যে বাংলাদেশে
2: কত সিসি পর্যন্ত মোটরসাইকেল পারমিটেড,
3: এইটা আমাদের বর্তমানে কাজ চলতেছে, এটা 300 করা যায় কিনা, কিন্তু শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এটা এখন পর্যন্ত 165 সিসি আছে। এটা শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো হলে আমরা 375 সিসির বিষয়ে আছে, কিন্তু গ্রাহক পর্যায়ে এখন
2: পর্যন্ত
3: এটা পারমিটেড না।
2: আচ্ছা,
3: আর পাশাপাশি উনি বলেছে যে যে কোনো জেলা থেকে নাম্বার করা যাবে কিনা, হ্যাঁ, আপনি যদি আপনার যে সেলস ইনফরমেশন যেটা মানে যেখান থেকে শোরুম থেকে কিনেছেন ওইখানে যদি আপনার ঠিকানাটা স্থায়ী হোক বা অস্থায়ী হোক, যেই ঠিকানা থাকবে ওই জেলাতে রেজিস্ট্রেশনটা করতে হবে। তার মানে আপনার যদি মনে হয় যে আপনি অস্থায়ী ভাবে কোথাও আছেন, থাকতেই পারেন, সেই জেলার ঠিকানাটা দিবেন, আপনার অস্থায়ী ঠিকানাটা, ওটা অনুযায়ী কিন্তু আপনার রেজিস্ট্রেশন হবে।
2: আচ্ছা, আমরা আরেকজন বন্ধুকে যুক্ত করি, কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, দুঃখিত বলতে হচ্ছে। এবারে আমাদেরকে একটু বলবেন যে রেজিস্ট্রেশন করার জন্য কি কি কাগজপত্রগুলো একজন গ্রাহককে সাথে নিতে হবে?
3: জি ধন্যবাদ, এটা এইটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমি রেজিস্ট্রেশনের ধাপটাও সাথে সাথে বলে দিই।
2: জি জি অবশ্যই,
3: কারণ একটা মোটরযান রেজিস্ট্রেশনটা একটা গুরুত্বপূর্ণ একটা কারণ যেহেতু রেজিস্ট্রেশনের আইনি বাধ্যবাধকতা রয়েছে, তো এটা রাষ্ট্রের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। আপনি রেজিস্ট্রেশনের জন্য প্রথম যেটা দরকার, আমদানির যে ফুল একটা সেট আছে, পেপারস আছে, গাড়িটা অবশ্যই ইম্পোর্ট করে আনা হয়েছে, সেই ইম্পোর্টের ফুল একটা ডকুমেন্ট, যেমন বিল অফ লেডিং, বিল এলসি, তারপরে
2: কাস্টম ইনভয়েস যেখান থেকে কেনা হচ্ছে তারা
3: প্রোভাইড, ওনারা প্রোভাইড করবে। তারপরে লাগবে আপনার শোরুম একটা সেট রেডি করে দিবে আপনার কাছে, আপনি নিজেও আবেদন করতে পারেন, শোরুমও অনলাইনে আবেদন করে দিতে পারেন। কিন্তু একটা গ্রাহক পর্যায়ে আবেদন করলে ভুল ত্রুটি কম হয়, কারণ আপনার ডাটা আপনি নিজেই
2: পাচ্ছেন
3: এটা আর কি। তো শোরুমের যে 22 পাতার একটা সেট আছে, ওই সেটটা দিয়ে আপনি অনলাইনে আপনার বিএসপির মাধ্যমে www.bsp.brta.gov.bd এই পোর্টালে আপনার এনআইডি দিয়ে, আপনার যে মোবাইলের সিম নম্বর দিয়ে ওটিপি আসবে, তার মাধ্যমে একটা রেজিস্ট্রেশন করতে হবে, ভূমি সেবার মতো একেবারে বিআরটি এর সেবা, টোটালি ডিজিটালাইজড। ওইখানে আপনার এনআইডির বিপরীতে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করে আপনি ওইখান থেকে আপনার ইঞ্জিন, চেসিস এবং আপনার যে গাড়ির ডকুমেন্ট সহকারে আপনি অনলাইনে আবেদনটা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার ল্যাডেনোয়েড, গাড়ির আনল্যাডেনোয়েড, কালার সবকিছু নিজে সুন্দর করে ওইখানে ইনপুট দেওয়ার পরে আপনি এটা সাবমিট করবেন। এটা সাবমিট করলে এটা চলে আসবে আমাদের বিআরটি এর উইং এ, মানে আমাদের কাছে চলে আসবে, আমরা এটা যাচাই বাছাই করে একটা ডেট দিব গাড়িটা পরিদর্শনের। এটা আমাদের একজন মোটরযান পরিদর্শক গাড়িটা পরিদর্শন করে, উনি একটা ডেট দিবে, কারণ এখানে তো বিভিন্ন ভাবে আবেদনটা আসতেছে, যেহেতু অনলাইন আবেদন বিভিন্ন জায়গা থেকে আবেদনটা আসতেছে, সেক্ষেত্রে আমাদের ইন্সপেক্টর সাহেব একটা অনলাইনে ডেট দিবে অ্যাপয়েন্টমেন্ট গাড়িটা পরিদর্শনের জন্য। কারণ আপনি জানেন যে রেজিস্ট্রেশন গাড়ি বাধ্যতামূলক ভাবে দেখা লাগে যে গাড়িটা স্পেসিফিকেশন অনুযায়ী ঠিক আছে
2: কিনা,
3: তো ওই ডেট অনুযায়ী আপনি যখন আসবেন মূল ফাইলটা সহ, গাড়িটা পরিদর্শন হওয়ার পরে মূল ফাইলটা অ্যাকসেপ্ট করলো।
2: আচ্ছা,
3: মূল ফাইলটা অ্যাকসেপ্ট করার পরে আপনার যারা কার্য সহকারী আছে তারা অ্যাপ্রুভাল দিয়ে, ইন্সপেক্টর সাহেবের অ্যাপ্রুভাল দিয়ে, সহকারী পরিচালক অথবা উপ পরিচালক, রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ যিনি থাকেন উনি অ্যাপ্রুভাল দিলে আপনার রেজিস্ট্রেশনটা জেনারেট হয়ে যাবে, আপনার কিন্তু আর আশা লাগতেছে না। আপনি গাড়িটা দেখায় ওই দিন চলে গেলেন, আপনার ওই বিএসপি আইডিতে এবং মোবাইলে ওটিপি হয়ে গেল, যে মোবাইলে মেসেজ যাবে যে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে, এত নম্বর রেজিস্ট্রেশনটা আপনার, আপনি ওই আইডিতে ঢুকে আপনি একটা অ্যাকনলেজমেন্ট প্রিন্ট করে নেবেন।
2: আচ্ছা,
3: নিজেরটা নিজে করে নিতে পারবেন। তারপরে অ্যাকনলেজমেন্ট প্রিন্টের পরে আপনি বাংলাদেশের যে কোনো বিআরটি অফিসে যেয়ে আমার আপনার একটা বায়োমেট্রিক দিয়ে দিবেন, এটাই টোটাল
4: ঠিক
2: আছে, অনেক ধন্যবাদ।
3: ধন্যবাদ। গ্রাহক একটা জিনিস জানতে চেয়েছে, এটা তো আপনাদের পুরোপুরি ডিজিটালাইজড, আপনার আবেদন আপনি নিজে করবেন
2: বাসায়। এই কথাটা বলতে চাচ্ছিলাম,
3: বিআরটিএতে কিন্তু এখন আসার কোন প্রয়োজন নেই।
2: আচ্ছা,
3: তার মানে আপনার যদি মনে হয় যে কোনো জায়গায় ভোগান্তি বা কোনো একটা স্পট, আপনার কিন্তু বিআরটি অফিসে না এসেই সকল কাজ করা যাচ্ছে, আপনার বাসায় বসে, আপনার নিজের মোবাইলে বসে। সুতরাং আপনি কারোর কোনো প্রতারক বা কোনো দালাল বা তৃতীয় সত্যভোগী, মধ্য সত্যভোগী কারোর স্বর্ণপন্ন হওয়ার কোনো রকম প্রয়োজন নেই।
2: কারণ টোটাল একটা ধারণা আছে কি আমাদের গ্রাহকদের ভিতরে বা যারা গাড়ি কিনতে যায়, যে হয়তো বিআরটিতে গেলে অনেকগুলো প্রসেস এটা নিজে না করে অন্যকে দিয়ে করানোর চেষ্টা থাকে, এই ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তাই তো?
3: সঠিক। আপনি সচেতন একজন সেবা গ্রহীতা হিসেবে আমার রিকোয়েস্ট করব যে আপনার নিজের আবেদনটা আপনি বাসায় বসে নিজে করবেন,
2: একদম
3: নিজে করে অনলাইনে সকল প্রক্রিয়া একেবারে কোন ধাপে আছে বর্তমানে? একেবারে স্মার্ট বিআরটিএ সেবা, আপনি আপনার আবেদনটা কার কাছে কত ঘন্টা পেন্ডিং আছে আপনি বাসায় বসে আপনার আইডিতে দেখতে পারবেন যে এই অফিসারটা বা এই স্টাফটা আপনার আবেদনটা এত তারিখে আপনি করেছেন এই অবস্থায় আছে। সুতরাং আপনি কিন্তু নিজে ট্র্যাক করতে পারবেন, যেহেতু আপনার নিজের আইডেন্টিটি এবং নিজের আবেদন নিজে ট্র্যাক করতে পারতেছেন বাসায় বসে অ্যাপ্লিকেশন করতে। সুতরাং এখানে আমার পরামর্শ হবে নিজে ইচ্ছাকৃতভাবে প্রতারিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরেও যদি কেউ বায়াসড করে, কেউ আপনাকে মিথ্যা ইয়া করে, আমরা তো আছি, প্রশাসন আছে, পুলিশ বিভাগ আছে, আমরা সবাই একসাথে কাজ করি এই বিষয়গুলো নিয়ে, এটা আমরা সবাই হেল্প করতে পারবো আপনাদের।
5: আর একটা ফোন নিয়ে ওনার দ্বিতীয় যে প্রশ্ন ছিল সেটিতে চলে আসবো। কে রয়েছেন? হ্যালো, দুঃখিত, আবারও আপনার সংযোগটি বিচ্ছিন্ন হলো আমাদের। হ্যাঁ, মালিকানার বিষয়ে একটু প্রশ্ন করব, তার আগে আরেকটি, যে গাড়ি যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কোনো ধরনের সুযোগ সুবিধা বা খুঁজে পাওয়ার জন্য কোনো বিষয় আছে কিনা, আমাদের শ্রোতার প্রশ্ন ছিল।
3: জি ধন্যবাদ, খুব ভালো একটা কোশ্চেন করেছেন আমাদের যে শ্রোতা। আসলে গাড়ি চুরি হওয়া বা হারিয়ে যাওয়া, পেপার হারিয়ে যাওয়া, এটা আমাদের কাছে অনেক সময় আসে। তা আপনার যদি গাড়ি কারোর চুরি হয় বা হারিয়ে যায় গাড়ি, মোটরযানটা যেটা, মোটরসাইকেলটা, সেক্ষেত্রে আপনি দ্রুততম সময়ে জিডি করে ফেলবেন।
5: আচ্ছা,
3: জিডিটা ম্যান্ডেটরি, অবশ্যই সাধারণ ডায়েরি করবেন। সাধারণ ডায়েরি করার পরে ওই সাধারণ ডায়েরিটা নিয়ে আমাদের অফিসে আসলে আমরা ওই ডায়েরির প্রেক্ষিতে আপনার ফাইলটা লক করে দিব বা গাড়িটা সাসপেন্ড করে দিব, যাতে ওই গাড়িটা কোনো যাদের দুষ্কৃতিকারীর ওটা মালিকানা বদলি করে নিতে না পারে বা গাড়ির দ্বিতীয় পেপার্স তৈরি করে না নিতে পারে। পাশাপাশি আপনার যদি গাড়ির কাগজ হারিয়ে যায়, অনেক সময় দেখা গেল সেও একই রকম ভাবে একটা জিডি করে ফেলবেন, তারপরে ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে হয় একটা ট্রাফিক অফিস থেকে, এই দুইটা ডকুমেন্ট নিয়ে বিআরটিএ অফিসে আসলে আমরা দ্বিতীয় কপি তাকে দিয়ে দিই মালিকের আবেদনের প্রেক্ষিতে। এটা অনলাইনে চলে আসছে সেবা।
5: আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আমরা একটু যদি নতুন গাড়ির ক্ষেত্রে এতক্ষণ কথা বলছিলাম, আমরা যদি পুরাতন গাড়ির অনেকে কিনতে চান সেক্ষেত্রে মালিকানা পরিবর্তন একটা জটিলতার বিষয় অনেকের কাছে মনে হয়, এই ধাপটাকে কিভাবে সহজে করা যায় এবং কি কি কাগজপত্র লাগে সেক্ষেত্রে?
3: ভালো বলেছেন, আসলে মালিকানা বদলিও রেজিস্ট্রেশনের একটা অংশ, জাস্ট রেজিস্ট্রেশনে নামটা পরিবর্তন করা। এটা ধরেন একটা রেজিস্ট্রেশনে তো একটা ইউনিক নাম্বার, এটা এই অ্যাসেটটা বা এই মোটরযানটা যখন আরেকটা ভিন্ন ব্যক্তি কেনে তখন সে নিজের নামটা বদল করে নেয়, এটাই মালিকানা বদলি। আমাদের মোটরযান আইনে খুব স্পষ্টভাবে মালিকানা বদলির ব্যাপারে বলা হয়েছে, মোটরযান সড়ক পরিবহন আইন 2018-21 ধারায়। তারপরে অনেক সময় দেখা যায় যে একটা মোটরযান আপনি বিক্রি করলেন, আপনি বিক্রি করার পর দেখা গেল আপনার ওই মোটরযানটা নিয়ে কেউ রাষ্ট্রবিরোধী কোনো কাজ করতেছে অথবা কোনো অবৈধ বা ফৌজদারি অপরাধ করতেছে, এটা কিন্তু আপনি দায়ী হবেন, কারণ মোটরযানটা আপনার নামে আছে। পরবর্তীতে অনেক আইনি জটিলতা তৈরি হতে পারে, সেক্ষেত্রে আপনি মালিকানা বদলি যখন গাড়িটা বিক্রি করলেন, মোটরযানটা বিক্রি করলেন, আপনি এক মাসের মধ্যে মালিকানা বদলি করার নির্দেশনা আছে। এই জন্য করতে হবে, যেটা আমাদের অনলাইনে আবেদন আছে মালিকানা বদলির, ক্রেতা এবং বিক্রেতা দুইজনই বিএসপিতে তাদের ওটিপি যাবে, ওনারা অ্যাপ্লিকেশন করে দিবে দুইজনই অনলাইনে, অফিসে আসার প্রয়োজন নেই। করার পরে আবেদনটা যখন আমাদের পোর্টালে আসবে, আমাদের ইন্সপেক্টর সাহেব গাড়িটা পরিদর্শনের একটা ডেট অনলাইনে দিয়ে দিবেন, ওই ডেটে জাস্ট গাড়িটা নিয়ে চলে আসবেন অফিসে, আমাদের ইন্সপেক্টর সাহেবরে দেখবে এবং বিক্রেতা এবং ক্রেতা হাজির হবে,
5: দুইজনই
3: উপস্থিত হবে, যেহেতু একটা সম্পদ হস্তান্তরের ব্যাপার, এখানে দুইজন উপস্থিত হবে, ওই একই দিনে সব কাজ কমপ্লিট হয়ে যাবে এবং ওই রাতেই ওই দিনেই আপনার অনলাইনে মেসেজ যাবে মোবাইলে যে আপনার মালিকানা বদলির আবেদনটা গৃহীত হয়েছে, অ্যাপ্রুভাল হয়েছে, আপনি বাসায় বসে পিন করে নেবেন অ্যাকনলেজমেন্ট স্লিপ নতুন মালিকের নামে।
5: অনেক ধন্যবাদ, আমরা আরেকটি ফোন নিয়ে আবার নতুন একটি বিষয়ে যাব। হ্যাঁ, কে রয়েছেন? জি ভালো আছি, কে বলছিলেন কথা থেকে? জি বলুন।
6: অনেকে দেখা যাচ্ছে শুধুমাত্র ইজি বাইক অথবা মোটরসাইকেল নয়, আমাদের গ্রামাঞ্চলে অনেকে দেখা যাচ্ছে পুরানো ভ্যান বিক্রি করে অথবা দেখা যাচ্ছে নতুন কিনতে চায়, সেক্ষেত্রে তারা কি করবে? তারাও কি রেজিস্ট্রেশন করবে? এমনকি আমরা পাশের দেশে দেখতে পারি যে যারা ড্রাইভার আছে তাদের যে পোশাক পরে সেটা দেখলেই মানুষ বুঝতে হয় যে সে একজন ড্রাইভার, কিন্তু আমাদের বাংলাদেশে এটা কেন চালু হয় না?
5: অনেক ধন্যবাদ আপনাকে। কোন কোন যানবাহনগুলো, আসলে উনি ভ্যানের কথা বলছিলেন, যখন ইজি ভ্যান বা ইজি মানে মোটর চালিত যে যানগুলো সেগুলো কি ভিতরে পড়বে কিনা রেজিস্ট্রেশনের?
3: ধন্যবাদ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু, অনেক কনফিউশন হয় ব্যাপারটা নিয়ে। আপনি জানেন যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ রাষ্ট্রীয় একটা সেবাদানকারী প্রতিষ্ঠান, আমরা আইন দ্বারা পরিচালিত। আমাদের এখানে শুধুমাত্র মোটর যান, যেটা যান্ত্রিক মোটর যান,
5: আচ্ছা,
3: সেটার রেজিস্ট্রেশন বা সেটার বিষয়ে সবকিছু ইয়ে আছে। কিন্তু অযান্ত্রিক যানবাহনের ব্যাপারে শ্রোতা বলেছেন, সেই বিষয়ে আসলে আমাদের যেহেতু আইনের মধ্যে কাভার করে না বিধিমালা, এটা আমাদের আওতাধীন না আর কি।
5: আচ্ছা, এক্ষেত্রে আরেকটু যুক্ত করবেন, সেটি যে আমরা ইলেকট্রিক বাইক যেগুলো আছে, ই বাইক যেগুলো আছে, অথবা ইঞ্জিন যে চাইনিজ বাইক যেগুলো এখন দেখা যাচ্ছে, এগুলোর ক্ষেত্রে কি ধরনের নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে বা এগুলো আদৌ প্রয়োজন কিনা সেক্ষেত্রে যদি একটু
3: ধন্যবাদ করেন। বাংলাদেশে যে কোনো যে মোটরযান যদি আপনি চালাইতে চান, অবশ্যই বিআরটি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, ইভিও এর বাইরে না, ইলেকট্রিক ভেহিকেল এর বাইরে না। তার মানে আপনি যদি ইলেকট্রিক ভেহিকেল চালাইতে চান, অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। অনেক যেহেতু ইভি জিনিসটাই নতুন, এটা অনেক নতুন প্রযুক্তি, অনেকের মাঝে কনফিউশন, মানে আইনটা হ্যাঁ এটা করতে হবে বা এটা আসলে কি সাইকেল নাকি আসলে ইঞ্জিন চালিত কিছু বা এই কনফিউশনটা। আমাদের মোটরযান আইন, সড়ক পরিবহন আইন অনুযায়ী, 16 ধারা অনুযায়ী আপনি আমাদের এই ভূখণ্ডে যে কোনো যানবাহন চালাইলে যান্ত্রিক অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, সেই আদলে এটা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এখন প্রবলেমটা যেটা ক্রিয়েট হয় যে আপনি এটা কোন নীতিমালাতে আছে, এটা আপনি জানেন যে ইভি অ্যাক্ট 2023 এই অনুযায়ী কিন্তু ইভি আইন আছে যে ইলেকট্রিক ভেহিকেল নীতিমালা এবং আমদানি নীতিমালা একসাথে, এটা 2023 আইন দ্বারা কিন্তু এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। 2023 আগে কিন্তু আমাদের এটা রেজিস্ট্রেশনের ব্যাপারে ওইভাবে আমরা কার্যকরী উদ্যোগ নেওয়া হয় নাই, কিন্তু এখন কিন্তু এটা রেজিস্ট্রেশনের আওতায় আসছে। এবং মোটরযানের যে সিসি, সে সিসির বদলে এটা কিলোওয়াট দিয়ে রেজিস্ট্রেশন করা হচ্ছে। তার মানে আপনি আমদানির ডকুমেন্টে দেখবেন সবই তথ্য সেম আছে, শুধু আমরা সিসির বদলে কিলোওয়াটটা দিচ্ছি। এবং রেজিস্ট্রেশনের প্রক্রিয়াও একই রকম, অনলাইনেও ফি জমা দিতে পারবেন কিলোওয়াট শো করে, সবকিছু একই রকম, শুধুমাত্র এই ক্রাইটেরিয়াটা
5: কিলোওয়াট।
3: এবং ডিআরসি তেও আপনার শুধু আগে সিসি ছিল, এখন সিসির পাশাপাশি কিলোওয়াটও আছে ডিজিটাল ব্লু বুকে। তার মানে এখানে যে কেউ যদি রেজিস্ট্রেশন করে কনফিউশনের চিন্তা থাকলে সেটা ইয়া নাই। আর আপনি সাপ্লিমেন্টারি হিসেবে একটা ইয়ে করেছেন যে আসলে কোন মোটরযান কোন দেশ থেকে আসলো সেটা ইম্পর্টেন্ট না, আপনি হয়তো কোন দেশের নাম বলেছেন যে এই দেশের। আমাদের বিষয়টা হলো আমদানি নীতিমালা অনুযায়ী যদি ঠিক থাকে, টেকনিক্যাল স্পেসিফিকেশন যদি ঠিক থাকে, আমাদের হেডকোয়ার্টারে যে টাইপ অ্যাপ্রুভাল ঠিক থাকে, তাহলে আমরা রেজিস্ট্রেশন দিব এটা।
5: আচ্ছা,
3: এখন কোন কোম্পানি যদি এইভাবে না আনতে পারে তাহলে ওটাকে অবৈধ বা অযান্ত্রিক ধরে
5: নেবে, সেক্ষেত্রে তো আর কোনোভাবে রেজিস্ট্রেশনের সম্ভাবনা থাকে না,
3: সেগুলো রেজিস্ট্রেশন করার সুযোগ নাই। তবে এক্ষেত্রে যারা গ্রাহক, যেহেতু আজকে শ্রোতারা শুনতেছেন আমাদের ইয়া, গ্রাহকদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যেহেতু আপনি রাষ্ট্রের সুনাগরিক, সেহেতু আপনি কোথা থেকে কিনতেছেন, তার অনুমোদন আছে কিনা বা এটা রেজিস্ট্রেশন যোগ্য কিনা, এই বিষয়টা একটু দেখে নিলে আমার মনে হয় কনফিউশনটা,
5: মানে অনেকের চিন্তা যে আমি যদি ইলেকট্রিক যে যানগুলো আছে এগুলো যদি কিনি তাহলে রেজিস্ট্রেশন লাগবে না, এটা রাস্তায় এমনিতেই নামানো যাবে, এরকম একটা ধারণা রয়েছে, সেক্ষেত্রে এই প্রবণতাটাও কম যে রেজিস্ট্রেশন করতে হবে।
3: আচ্ছা আচ্ছা, না এটা আস্তে আস্তে কনসাসনেস গ্রো করবে যেহেতু প্রযুক্তিটা নতুন, তবে এটা রেজিস্ট্রেশন অবশ্যই বাধ্যতামূলক এবং রেজিস্ট্রেশন করতে হবে আর কি।
5: আচ্ছা, আমরা আরেকটি বিষয়ে একেবারে যেতে যেতে, অর্থাৎ হাতে সময় শেষ হয়ে গেল, তারপরও যে কথাটি না বললেই নয় যে যদি কোনো ধরনের কাগজপত্র হারিয়ে যায় তাহলে ডুপ্লিকেট যে কাগজ, এটা কি আসলে কোনোভাবে পাওয়া সম্ভব কিনা, সম্ভব কিনা। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে একটা পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে তার কোনো ধরনের বকেয়া আছে কিনা, অথবা যদি কোনো ধরনের কেস বা কোনো কিছু আছে কিনা, এটা যাচাই করার কোনো মাধ্যম আছে কিনা।
3: ধন্যবাদ, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। মালিকানা বদলির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আগের মালিকের যে বকেয়াগুলো থেকে যায়, এটা অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় কেনা বেচার পরে বা মালিকানার ক্ষেত্রে। আপনি যখন বিএসপিতে আবেদন করবেন, ওই গাড়ির যে ডাটাবেজে ঢুকে যখন গাড়ির মোটরযানের রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন ইনপুট, তখন কিন্তু দেখা যাবে যে ট্যাক্স টোকেন ফেল কিনা, বা প্রাইভেট কার বা অন্য গাড়ি হলে দেখা যাবে যে ফিটনেস ফেল কিনা, আপনি কিন্তু নিজে দেখতে পারতেছেন বিএসপিতে, শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বারটা, ইঞ্জিন চেসিস নাম্বারটা দিয়ে। পাশাপাশি একজন সিটিজেন হিসেবেও, একজন লেম্যান হিসেবেও কিন্তু আপনি বিআরটি এর পোর্টালে ঢুকে যে কোনো গাড়ির ডিটেলস দেখতে পারবেন।
5: আচ্ছা,
3: যদিও তার ক্ষেত্রে আরো দুই একটা ডকুমেন্ট লাগবে, কারণ এটা তো উন্মুক্ত না, এটা তো প্রাইভেসি আছে, সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন নাম্বারের পাশাপাশি ইঞ্জিন চেসিস তার নামটা দিলে কিন্তু
5: সম্ভব। আচ্ছা, আমাদের আজকের ঘড়ির সময় বলছে যে বিদায় নিতে হবে, তবে আমাদের যে প্রচারণামূলক

0: দেখবেন ওই গাড়ির যে ডাটাবেজে ঢুকে যখন গাড়ির রেজিস্টার মোটরযানের রেজিস্টার নাম্বারটা দিবেন ইনপুট, তখন কিন্তু দেখা যাবে যে ট্যাক্স টোকেন ফেল কিনা, বা প্রাইভেট কার বা অন্য গাড়ি হলে দেখা যাবে যে ফিটনেস ফেল কিনা, আপনি কিন্তু নিজে দেখতে পারতেছেন বিএসপিতে শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বারটা ইঞ্জিন চেসিস নাম্বারটা দিয়ে। পাশাপাশি একজন সিটিজেন হিসেবেও একজন লেম্যান হিসেবেও কিন্তু আপনি বিআরটি এর পোর্টালে ঢুকে যে কোনো গাড়ির ডিটেলস দেখতে পারবেন।
1: আচ্ছা,
0: যদিও তার ক্ষেত্রে আরো দু একটা ডকুমেন্ট লাগবে, কারণ এটা তো উন্মুক্ত না, এটা তো প্রাইভেসি আছে, সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন নাম্বারের পাশাপাশি ইঞ্জিন চেসিস তার নামটা দিলে কিন্তু
1: এটা দেখা সম্ভব
0: সম্ভব।
1: আচ্ছা, আমাদের আজকের ঘড়ির সময় বলছে যে বিদায় নিতে হবে, তবে আমাদের যে প্রচারণামূলক

0: দেখবেন ওই গাড়ির যে ডাটাবেজে ঢুকে যখন গাড়ির রেজিস্টার মোটরযানের রেজিস্টার নাম্বারটা দিবেন ইনপুট, তখন কিন্তু দেখা যাবে যে ট্যাক্স টোকেন ফেল কিনা, বা প্রাইভেট কার বা অন্য গাড়ি হলে দেখা যাবে যে ফিটনেস ফেল কিনা, আপনি কিন্তু নিজে দেখতে পারতেছেন বিএসপিতে শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বারটা ইঞ্জিন চেসিস নাম্বারটা দিয়ে। পাশাপাশি একজন সিটিজেন হিসেবেও একজন লেম্যান হিসেবেও কিন্তু আপনি বিআরটি এর পোর্টালে ঢুকে যে কোনো গাড়ির ডিটেলস দেখতে পারবেন।
1: আচ্ছা,
0: যদিও তার ক্ষেত্রে আরো দু একটা ডকুমেন্ট লাগবে, কারণ এটা তো উন্মুক্ত না, এটা তো প্রাইভেসি আছে, সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন নাম্বারের পাশাপাশি ইঞ্জিন চেসিস তার নামটা দিলে কিন্তু
1: এটা দেখা সম্ভব
0: সম্ভব।
1: আচ্ছা, আমাদের আজকের ঘড়ির সময় বলছে যে বিদায় নিতে হবে, তবে আমাদের যে প্রচারণামূলক
2: রাহমাতুল্লাহি ও বারাকাতুহ, তোমরা কেমন আছো?
3: আলহামদুলিল্লাহ,
2: মহান আল্লাহ আমাদের সকলকে আপন করুণায় সুন্দর ও সুস্থ রাখুন। আমরা আজও প্রথমে কিছু নতুন শব্দের সাথে পরিচিত হব ইনশাআল্লাহ, এরপর তা দিয়ে বাক্য রচনা করব, এতে আমাদের ভাষা জ্ঞান আরও পরিণত ও সমৃদ্ধ হবে। আর তা হচ্ছে আল মসজিদু মসজিদটি, ফিল মসজিদে মসজিদে, আল করিয়াতু গ্রামটি, ফিল করিয়াতি গ্রামে, গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা, ফি গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরায়, সুকুল করিয়াতি গ্রামের বাজার, ফি সুকিল করিয়াতি গ্রামের বাজারে, মুসাদ্দিক মসজিদে আরবিতে কিভাবে বলা যায়?
3: ফিল মসজিদি,
2: সাজিদ গ্রামে,
3: ফিল করিয়াতি
2: শিক্ষকের কামরা,
3: হজরাতুল মুআল্লিমি
2: অন্য কিভাবে বলা যায়?
3: গুরফাতুল মুআল্লিমি,
2: শিক্ষকের কামরায়,
3: ফি হুজরাতিল মুআল্লিমি
2: অন্য কিভাবে বলা যায়?
3: ফি গুরফাতিল মুআল্লিমি,
2: গ্রামের বাজারে,
3: ফি সুকিল করিয়াতি
2: মসজিদে,
3: ফিল মসজিদি।
2: মাশাআল্লাহ, গুরফাতুকা তোমার কামরা,
3: জি,
2: ফি গুরফাতিকা
3: তোমার কামরায়,
2: তোমার কামরায়, গুরফাতুহু
3: তার কামরা,
2: তার কামরায়,
3: ফি গুরফাতিহি
2: যদি কোনো মহিলাকে লক্ষ্য করে বলা হয় যে তার কামরায়,
3: ফি গুরফাতিহা,
2: ফি গুরফাতিহা, হাদিহি করিয়াতুন ইহা একটি গ্রাম, আর সাজারাতু ফিল হাদিকাতি
3: গাছটি বাগানে,
2: বৃক্ষটি
3: বাগানে,
2: আল মিসবাহু ফিল গুরফা
3: বাতিটি কামরায়,
2: ফিল গুরফাতি মিসবাহুন
3: কামরা একটি বাতি রয়েছে,
2: ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ও কলামুন
3: আয়েশার ব্যাগে একটি কিতাব এবং একটি কলম রয়েছে,
2: আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা
3: কিতাবটি এবং কলমটি আয়েশার ব্যাগে রয়েছে,
2: আয়েশাতু ফি গুরফাতিহা
3: আয়েশা তার কামরায় রয়েছে,
2: ফি গুরফাতিহা মিরওয়াহাতুন জাদিদাতুন
3: তার কামরায় একটি নতুন পাখা রয়েছে,
2: হাযিহি সাইয়ারাতু মাহমুদিন
3: ইহা মাহমুদের গাড়ি,
2: সাইয়ারাতুন অর্থ গাড়ি আর মাহমুদ অর্থ মাহমুদ, হাযিহি সাইয়ারাতু মাহমুদিন ইহা মাহমুদের গাড়ি, হুয়া ফি সাইয়ারাতিহি
3: সে তার গাড়িতে আছে,
2: ফি কলবিল মুসলিমি নূরুন
3: মুসলিমের হৃদয়ে আলো আছে,
2: মুসাদ্দিক বলো কাফেরের হৃদয়ে অন্ধকার,
3: ফি কলবিল কাফিরি জুলমাতুন,
2: ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন
3: আল্লাহ কিতাবে একটি সুন্দর গল্প আছে,
2: কবরুর রসুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনাতিল মুনাওয়ারাতি
3: হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক মদিনায় রয়েছে,
2: মদিনাতুল মুনাওয়ারায়
3: রয়েছে।
2: এখন আমি কিছু প্রশ্ন করি, ধারাবাহিকভাবে জবাব দাও, আইনার রজুলু,
3: আর রজুলু ফিল মসজিদি,
2: মান ফিল মসজিদি সাজিদ,
3: ফিল মসজিদি রজুলুন,
2: মাযা ফি হাকিবাতি আয়েশাতা মুসাদ্দিক,
3: ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন,
2: হাল হুয়া ফিল মসজিদি,
3: নাআম হুয়া ফিল মসজিদি,
2: হাল এটা হচ্ছে প্রশ্নবোধক শব্দ,
3: জি,
2: হাল হুয়া ফিল মসজিদি সে কি মসজিদে, জবাব কিভাবে দিবে?
3: নাআম সে হুয়া ফিল মসজিদি,
2: সে এটা বাংলা শব্দ, এটাকে সর্বনাম, বাংলা সর্বনাম হুয়া দিয়ে সেকে ব্যক্ত করা হয়, হুয়া ফিল মসজিদি। আইনা আয়েশা তো সাজিদ,
3: আয়েশা কোথায়,
2: এটা জবাব কিভাবে দিবে?
3: আয়েশা তো ফি গুরফাতিল মুআল্লিমি
2: ওয়া ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলামুন, যদি বলা হয় যে তার ব্যাগের ভিতরে একটি কলম ও কিতাব রয়েছে, তো কিভাবে বলবে মুসাদ্দিক?
3: ফি হাকিবাতিহা কিতাবুন

0: وقلمن
1: অথবা এভাবে বলা যায় ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন
0: ওয়া কলামুন
1: হাল ফি হাকিবাতিহা কুররাসাতুন ওয়া মিসতারাতুন
0: লা না লা ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলামুন
1: আইনা আল কিতাব ওয়াল কলামু
0: আল কিতাব ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা
1: ইয়া আয়েশাতু মাযা ফি গুরফাতিকি এটার বাংলা অর্থ হে আয়েশা মাযা কি আছে ফি গুরফাতিকি তোমার
0: কামরায়
1: কামরায় তো কামরার ভিতরে রয়েছে একটি পাখা তো কিভাবে বলবে
0: গুরফাতি মিরওয়াহাতুন
1: ফি গুরফাতি বলতে হবে ফি গুরফাতি আমার
0: কামরায় মিরওয়াহাতুন একটি পাখা আছে
1: আইনাল মিরওয়াহাতু ইয়া মুসাদ্দিক
0: আল মিরওয়াহাতু ফি গুরফাতি আয়েশাতা
1: আইনা মাহমুদুন
0: মাহমুদুন ফি হাকিবাতুহু ফি হাকিবাতিহি মাহমুদুন ফি হাদিকাতি আয়েশাতা
1: এভাবে বলা যায় অথবা হুয়া ফি সাইয়ারাতিহি মাহমুদ তার গাড়িতে রয়েছে সাইয়ারতুন শব্দের অর্থ যেহেতু গাড়ি তো বলা যায় হুয়াফি সাইয়ার যদি আয়েশার গাড়িতে মাহমুদ থাকে তাহলে কিভাবে বলবে
0: মাহমুদুন ফি সাইয়ারতি আয়েশাতা
1: অথবা মাহমুদুন ফি সাইয়ারতিহা যেহেতু আয়েশার আলোচনা আগে চলে গেছে তো সেই জন্য এখানে সর্বনাম ব্যবহার করা যেতে পারে আজ জুলুমাতু ফি কলবিল কাফেরি কাফেরের অন্তরে রয়েছে অন্ধকার আইনা জুলুমা অন্ধকার কোথায়
0: আয-যুলুমাতু ফি কলবিল কাফিরি
1: সাজিদ বলো আইনা কবরুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
0: ফি কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মদিনাতিল মুনাওয়ারাতি কবরুর রাসূলুল্লাহ
1: কবরুহু জি অথবা কবরুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনাতিল
0: মুনাওয়ারাতি
1: মুনাওয়ারা এখানে আরো কিছু জিজ্ঞাসা করি ফি হাযিল ক্বরিয়াতি মসজিদুন কদীমুন এর তর্জমা কি হবে মুসাদ্দিক
0: এই গ্রামে একটি পুরাতন মসজিদ আছে
1: ফিসুকিল কোরিয়াতি দোকানুন সগিরুন এর তর্জমা কি হবে
0: গ্রামের বাজারে একটি ছোট দোকান আছে
1: ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন আয়েশার ব্যাগের ভিতরে একটি কিতাব এবং একটি কলম রয়েছে আইনা আয়েশাতু
0: আয়েশাতু ফি হাদিকাতিহা
1: তার বাগানের ভিতরে রয়েছে
0: জি
1: আরও কিছু নতুন শব্দ উপস্থাপন করছি অতপর এ দিয়েও বাক্য গঠিত হবে ইনশাআল্লাহ
0: ইনশাআল্লাহ
1: আর তা হচ্ছে আসিমাতুন রাজধানী আসিমাতুন রাজধানী তয়রাতুন একটি বিমান বাতিউন ধীরগামী ফাকিহাতুন একটি ফল মাতারুন একটি বিমানবন্দর সারিউন দ্রুতগামী ওয়ারদাতুন একটি গোলাফ লাজিজুন সুস্বাদু প্রথমে শব্দগুলোর অর্থটা তোমাদের কাছে জিজ্ঞাসা করি আসিমাতুন
0: একটি রাজধানী
1: রাজধানী
0: জি
1: রাজধানী তো দুটো হয় না সুতরাং রাজধানী বললেই হয়ে যাবে আসিমাতুন রাজধানী সাজিদ বলো একটি বিমান
0: তায়রাতুন
1: তুমি বলো মুসাদ্দিক বাতিউন
0: দীর্ঘামী
1: একটি ফল সাজিদ
0: ওয়ারদাতুন
1: ফাকিহাতুন ফাকিহাতুন একটি বিমানবন্দর
0: মাতারুন
1: দ্রুতগামী
0: সারিউন
1: সুস্বাদু
0: লাযীযুন লাযীযাতুন
1: লাযীযুন হবে লাযীযাতুন হবে দুইভাবে বলা যায় একটি গোলাপ মুসাদ্দিক
0: ওয়ারদাতুন
1: হাযা মসজিদুন
0: নাআম হাযা মসজিদুন
1: হাযা মসজিদুন অর্থ ইহা একটি মসজিদ সাজিদ বলো ইহা একটি নতুন মসজিদ
0: হাযা মসজিদুন জাদীদুন
1: তুমি বলো মুসাদ্দিক এই মসজিদটি নতুন ও সুন্দর
0: হাযাল মসজিদু জাদীদুন ওয়া জামীলুন
1: সাজিদ মসজিদটি নতুন
0: আল মসজিদু জাদীদুন
1: মসজিদের দরজা খোলা
0: বাবুল মসজিদি মাফতুহুন
1: বাবুল মসজিদি মাফতুহুন আরবিতে মাফতুহুন অর্থ হচ্ছে খোলা আর মুগলাকুন অর্থ
0: বন্ধ
1: তো যদি বলি মসজিদটির দরজা বন্ধ
0: বাবুল মসজিদি মুগলাকুন
1: মুসাদ্দিক বলো মসজিদটির দরজা খোলা
0: বাবুল মসজিদি মাফতুহুন
1: রাশিদ মসজিদের সামনে
0: রাশিদুন আমামাল মসজিদি
1: এবং তার ভাই মসজিদের মধ্যে
0: ওয়া আখুহু ফিল মসজিদি
1: ওয়া আখুহু তার ভাই এই তার ভাই বলতে আমরা রাশিদের ভাইকে বুঝছি
0: জি
1: তো রাশিদুন আমামাল মসজিদি রাশেদ মসজিদের সামনে ওয়া আখুহু এবং তার ভাই ফিল মসজিদি মসজিদের মধ্যে। মুসাদিক বলো, ইহা একটি নতুন পাগড়ি।
2: হাযিহি ইমামাতুন জাদীদাতুন,
1: উহা একটি নতুন টুপি।
3: তিলকা কলানসুয়াতুন জাদীদাতুন,
1: মুসাদিক ইহা একটি পরিষ্কার পোশাক।
2: হাযা কমীসুন নাযীফুন,
1: উহা একটি ছোট জুতা।
2: যালিকা হিজাউন সগীরুন,
1: আমি রাশেদের পিতা।
0: আনা আবু রাশিদিন,
1: আমি মাদ্রাসার শিক্ষক। মুসাদিক,
4: আনা মুআল্লিমুল মাদ্রাসাতি,
1: এবং আমার ছেলে মসজিদের ইমাম।
4: ওয়া ওয়ালাদি ইমামুল মাসজিদি,
1: ওয়ালাদি অর্থ আমার ছেলে, ইমামুল মসজিদি মসজিদের
4: ইমাম।
1: ইমাম, কিতাবটি তার কামরায়।
0: আল কিতাবু ফি গুরফাতিহি,
1: যদি মহিলার কামরায় থাকে তাহলে কিভাবে বলবে?
0: আল কিতাবু ফি গুরফাতিহা,
1: কিতাবটির নাম নূরুল ইসলাম, মানে ইসলামের আলো।
4: ইসমুল কিতাবি নূরুল ইসলাম,
1: ইসমুন অর্থ নাম, আল কিতাব কিতাবটির, ইসমুল কিতাবি কিতাবটির নাম নূরুল ইসলাম, ইসলামের
0: আলো।
1: আলো, আমার ছেলে একজন বড় আলেম।
4: ওয়ালাদি আলিমুন কাবীরুন,
1: কাবীরুন অর্থ বড়, আলিম মানে কি?
4: আলেম।
1: আমি মাদ্রাসার শিক্ষক।
4: আনা মুআল্লিমুল মাদ্রাসাতি,
1: এবং আমার ছেলে মসজিদের ইমাম।
4: ওয়ালাদি ইমামুল মাসজিদি,
1: ওয়ালাদি অর্থ আমার ছেলে, ইমামুল মসজিদি মসজিদের
4: ইমাম।
1: ইমাম, ইন্দাহু কিতাবুন মুফিদুন,
0: তার কাছে একটি উপকারী কিতাব আছে।
1: ইন্দাহু, তার নিকট বা তার কাছে, কিতাবুন মুফিদুন, একটি উপকারী কিতাব
0: আছে,
1: রয়েছে। ইয়া আয়েশাতু আন্তি বিনতুন তয়্যিবাতুন, এটার অর্থ হচ্ছে হে আয়েশা, তুমি একজন ভালো মেয়ে। আয়েশা ভালো মেয়ে, কিভাবে বলবে মুসাদিক?
4: আয়েশাতুন বিনতুন তয়্যিবাতুন, আয়েশাতু,
1: আয়েশাতুন না আয়েশাতু, যেহেতু এখানে তানবিন দেওয়া যাবে না আরবির গ্রামার অনুযায়ী। তুমি একজন মেধাবী ছাত্রী।
0: আন্তি তিলমিযাতুন যাকিয়াতুন,
1: এটা তোমার ঘড়ি।
4: হাযিহি সাআতুহা, হাযিহি সাআতুন,
1: হাযিহি সাআতুকি,
0: জি
1: এটা তোমার ঘড়ি। সাআতুকি তোমার ঘড়ি, হাযিহি অর্থ এটা। ওয়া যালিকা ইকদুকি,
0: এবং ওটা তোমার হার।
1: হার, ইকদুন হার, ইকদুকি তোমার হার, আর ওয়া যালিকা এটা দূরবর্তী, বোঝানোর জন্য ইঙ্গিত করা হয়, এটাকে ইশারা বাঈদ বলে, দূরবর্তী ইঙ্গিতের জন্য এটা ব্যবহার হয়। ওয়া যালিকা ইকদুকি, আর ওইটা হচ্ছে তোমার হার। সাজিদ বলো, তোমার ঘড়ি সুন্দর এবং তোমার হার সুন্দর।
0: সাআতুকা জামিলুন ওয়া ইকদুকা জামিলুন,
1: সাআতুকি জামিলাতুন, যেহেতু সাআতুন এটা স্ত্রীবাচক শব্দ, সুতরাং এখানে জামিলাতুন বলতে হবে। সাআতুকি তোমার ঘড়ি, জামিলাতুন
0: সুন্দর
1: সুন্দর, ওয়া ইকদুকি জামিলুন, যেহেতু ইকদুন পুরুষবাচক শব্দ, জামিলুন হবে, জামিলাতুন হবে না। সবসময় লক্ষ্য রাখতে হবে যে স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে পরবর্তী শব্দ স্ত্রীবাচক আনতে হবে, আর পুরুষবাচক শব্দের ক্ষেত্রে পরবর্তী শব্দ পুরুষবাচক আনতে হবে। তোমার হার তোমার বাক্সে।
4: ইকদুকি ফি সন্দুকি,
1: ফি সন্দুকি, ফি সন্দুকি, কি তোমার হার তোমার বাক্সের মধ্যে। এবং তোমার ঘড়ি, সাজিদ বলো, তোমার ঘড়ি তেপায়ার উপরে। আল মিনজদাতু অর্থ তেপায়া, ওয়া সাআতুকি তোমার ঘড়ি, ফাওক কোন শব্দের অর্থ উপরে, আল মিনজদা অর্থ কি?
4: তেপায়া,
1: তেপায়া, তাহলে তোমার ঘড়ি তেপায়ার উপর। মুসাদিক বলো,
4: সাআতুকি ফাওকাল মিনজদাতি,
1: ওইটা তোমার বাগান। মুসাদিক,
4: তিলকা হাদীকাতুকি,
1: ওইটা তোমার বাগান। এখানে যদি কোনো পুরুষকে লক্ষ্য করে বলা হয় ওইটা তোমার বাগান,
4: তিলকা হাদীকাতুকা,
1: তোমার বাগানের ভিতরে সুন্দর ফুল রয়েছে।
4: ফি হাদীকাতিক, ফি হাদীকাতিকি যাহরাতুন জামিলাতুন,
1: যাহরাতুন অর্থ ফুল, জামিলাতুন অর্থ সুন্দর, তো সেই হিসেবে বলতে হবে ফি হাদীকাতিকি, তোমার বাগানে যাহরাতুন জামিলাতুন, সুন্দর ফুল রয়েছে। হাযিহিল বিনতু সদীকতুকি ইসমুহা যায়নাবু, হাযিহিল বিনতু সদীকতুকি,
4: তোমার বান্ধবী,
1: এই মেয়েটি আলবিন্ত যেহেতু আসছে, হাদিহিল বিন্তু এই মেয়েটি সদি কত কি তোমার বান্ধবী, তার নাম জাইনাব,
4: ইসমুহা জাইনাব,
1: ইসমুহা এর অর্থ হচ্ছে তার নাম, জাইনাব অর্থ
4: জাইনাব,
1: জাইনাব। হাদা মতারুন,
4: ইহা একটি বিমানবন্দর,
1: হাদা ইহা মতারুন অর্থ বিমানবন্দর, হাদা মতারুন ইহা একটি
4: বিমানবন্দর,
1: বিমানবন্দর। যদি জিজ্ঞাসা করা হয় যে এই বিমানবন্দর প্রসিদ্ধ,
4: হাদাল মাতারু মাশহুরুন,
1: হাদাল মাতারু এই বিমানবন্দরটি মাশহুরুন কি
4: প্রসিদ্ধ,
1: বিমানবন্দরটি প্রসিদ্ধ,
4: আল মাতারু মাশহুরুন,
1: আল মাতারু মাশহুরুন সঠিক বলেছ, আল মাতারু অর্থ বিমানবন্দরটি, মাশহুরুন
4: প্রসিদ্ধ,
1: এই বিমানবন্দরটি প্রসিদ্ধ,
4: হাদাল মাতারু মাশহুরুন
1: সঠিক বলেছ, হাদ আল মাতারু এই বিমানবন্দরটি মাশহুরুন প্রসিদ্ধ, এটা রাজধানীর বিমানবন্দর,
4: হাদা মাতারুল আসিমাতি,
1: হাদা এটা মাতারুল আসিমাতি রাজধানীর বিমানবন্দর সঠিক বলেছ। রাজধানীর বিমানবন্দরে বড় বিমান রয়েছে, এটা আগে যদি এক একটা করে শব্দ বলি তো পরে জবাব দিতে সুবিধা হবে। ফি মাতারিল আসিমাতি রাজধানীর বিমানবন্দরে, তোয়াইরাতুন কাবিরাতুন
4: একটি বড়
1: বড় বিমান রয়েছে, মুসাদিক বলো যে রাজধানীর বিমানবন্দরে বড় একটি বিমান রয়েছে,
4: ফি মাতারিল আসিমাতি তোয়াইরাতুন কাবিরাতুন
1: সঠিক, সাজিদ বলো এই বিমানবন্দরটিতে একটি বড় বিমান রয়েছে,
4: ফি হাযাল মাতারি তোয়াইরাতুন কাবিরাতুন,
1: বিমানবন্দরটি বড়, মুসাদিক
4: আল মাতারু কাবীরুন,
1: আত-তায়িরাতু কাবীরাতুন
4: জি,
1: বিমানটি বড়, বিমানটি বড় যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কিভাবে বলবে,
4: আত-তায়িরাতু কাবীরাতুন,
1: এই বিমানটি অত্যন্ত দ্রুতগামী,
4: হাযিহি আত-তায়িরাতু সারিআতুন জিদ্দান,
1: হাযিহি আত-তায়িরাতু এই বিমানটি সারিআতুন জিদ্দা খুব দ্রুতগামী
4: জি,
1: জাইনাবু বিনতু মাজিদিন, জাইনাবু বিনতু মাজিদিন জাইনাব মাজিদের
4: মেয়ে,
1: সে মাদ্রাসার ছাত্রী এবং তার ভাই মাদ্রাসার শিক্ষক, সে মাদ্রাসার ছাত্রী, হিয়া তিলমিজাতুল মাদ্রাসাতি, সে মাদ্রাসার
4: ছাত্রী
1: এবং তার ভাই মাদ্রাসার শিক্ষক,
4: ওয়া আখুহা মুআল্লিমুল মাদ্রাসাতি,
1: তার নাম খালিদ,
4: ইসমুহু খালিদুন,
1: ইসমহু খালিদুন তার নাম হচ্ছে খালিদ। জাইনাবের হাতে একটি সুন্দর কিতাব রয়েছে,
4: ফিয়াদি জাইনাবা কিতাবুন জামিলুন,
1: তার কিতাবের মধ্যে বা বইয়ের মধ্যে সুন্দর ঘটনা আছে, সাজিদ
4: ফি কিতাবিহা কিসাতুন জামিলাতুন,
1: এই ঘটনাটি অত্যন্ত সুন্দর,
4: হাযিহিল কিসাতু জামিলাতুন জিদ্দান,
1: জাইনাব একটি সুন্দর মেয়ে,
4: জাইনাবু বিনতুন জামিলাতুন,
1: যদি বলা হয় অতি সুন্দর মেয়ে,
4: জাইনাবু বিনতুন জামিলাতুন জিদ্দান,
1: বাশিরের বাগানে বড় গোলাপ ফুল রয়েছে,
4: ফি হাদিকাতি বাশিরিন ওয়ারদাতুন কাবীরাতুন,
1: গোলাপ ফুলটি অত্যন্ত সুন্দর, মুসাদিক বলো
4: আল ওয়ারদাতু জামিলাতুন জিদ্দান,
1: রুমালটি পরিচ্ছন্ন,
4: আল মিনদিলু নাযীফুন,
1: এই রুমালটি পরিচ্ছন্ন,
4: হাযাল মিনদিলু নাযীফুন,
1: নাযীফুন, হাল মিনদিলুহা নাযীফুন ওয়া জামিলুন,
4: নাআম মিনদিলুহা নাযীফুন ওয়া জামিলুন,
1: মাযা আমামাল লাঈব, আরবিতে লাঈব শব্দের অর্থ হচ্ছে খেলোয়াড় আর লাঈবা হচ্ছে মহিলা খেলোয়াড়, তো যদি মুসাদ্দিকে বলি যে খেলোয়াড়ের সামনে কি রয়েছে,
4: মান আমামাল লাঈবি,
1: মাযা আমামাল লাঈবি, মাযা কি আমামাল লাঈবি, খেলোয়াড়ের সামনে রয়েছে, তো সাধারণত খেলোয়াড়দের সামনে আমরা কি দেখি,
4: বল,
1: বল, তো কুরাতুন আরবিতে বলে বলকে, মাযা আমামাল লাঈবি,
4: আমামাল লাঈবি কুরাতুন কাবীরাতুন,
1: বলটি কেমন, তখন বলতে হবে যে আল কুরাতু কাবীরাতুন, মাযা ফি মাতারিল আসিমাতি,
4: ফি মাতারিল আসিমাতি তায়িরাতুন সাগীরাতুন,
1: যদি বড় বিমান থাকে,
4: ওয়াইরাতুন কাবীরাতুন,
1: কাবীরাতুন, মান জাইনাবু ওয়া কাইফা হিয়া, জাইনাবকে, মান জাইনাবু জাইনাবকে, ওয়া কাইফা হিয়া, এবং সে কেমন?
0: জাইনাবু বিনতু মুআদ্দাবাতুন, জাইনাব একজন সুন্দর মেয়ে।
1: জাইনাব একজন সুন্দর মেয়ে, জাইনাবু বিনতুন
0: মুআদ্দাবাতুন বা ভদ্র মেয়ে,
1: ভদ্র হলে
0: মুআদ্দাবাতুন,
1: সুন্দর হয় জামিলাতুন। মান মাজিদুন ওয়া মান খালিদুন,
4: মাজিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি ওয়া খালিদুন ইমামুল মাসজিদি।
1: সঠিক বলেছো। মুসাদিক বলো, মাযা ফি ইয়াদি জাইনাবা,
4: ফি ইয়াদি জাইনাবা কুরাতুন জামিলাতুন।
1: মাযা ফি হাযাল কিতাবি,
4: ফি হাযাল কিতাবি কিসাতুন জামিলাতুন।
1: আইনা হাদীকাতু বাশীরিন,
4: হাদীকাতু বাশীরিন আমামাল মাসজিদি,
1: যদি মসজিদের পাশে হয়।
4: বিজানিবিল মাসজিদি।
1: ওয়া মাযা ফি হাদীকাতিহি,
4: ফি হাদীকাতিহি কিতাবুন সগীরুন, ফি হাদীকাতিহি শাজারাতুন কাসীরাতুন,
1: শাজারাতুন কাসীরাতুন, অথবা বলা যায় যে আশজারুন কাসীরাতুন,
4: কাসীরাতুন
1: শাজারাতুন বহুবচন আশজারুন। কাইফা বাশীরুন ওয়া কাইফা ওয়ালাদুহু,
4: বাশীরুন তিলমিজুন, বাশীরুন রাজুলুন তাইয়িবুন, ওয়ালাদুহু তিলমিজুন যাকিয়ুন,
1: যদি তার ছেলে আলেম হয়।
4: ওয়ালাদুহু আলিমুন,
1: যদি বড় আলেম হয়। সাজিদ,
0: ওয়ালাদুহু আলিমুন কাবীরুন।
1: সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজ এ পর্যন্ত, কথা হবে আগামী অনুষ্ঠানে। ততক্ষণ মহান আল্লাহ আমাদের সকলকে সুস্থ ও সুন্দর রাখুন। তাছাড়া আপনারা আমাদের কাছে আপনাদের সুপরামর্শ ও সুচিন্তিত মতামত জানিয়ে চিঠি লিখতে পারেন। চিঠি লেখার ঠিকানা ব্যবহারিক আরবি শিখার অনুষ্ঠান এসো আরবি শিখি, প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000।
5: এতক্ষণ ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখি শুনলেন। পরিচালনা করলেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন, সম্পাদনা করেছেন শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনায় ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন শিল্পী শেখ আবুল বাশার, কথায় কাজী নজরুল ইসলাম।

আমি জেনে শুনে জীবন ভরে দোষ।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 12 সেপ্টেম্বর 2026 তারিখ শনিবার সকাল 10টায় নব থিয়েটার বিজয় সরণী ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 4টার বাংলায় সংবাদ ঢাকা।

0: প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপ্রু এসব তথ্য জানান। তিনি জানান, সভায় প্রধানমন্ত্রী বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রমের উপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এজন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দ্রিনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান। রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর ন্যায়সঙ্গত ও পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান করা গেলে দুই দেশের জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে। অভিন্ন নদ নদীর পানি ব্যবস্থাপনা দুই দেশের জনগণের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত উল্লেখ করে রাষ্ট্রপতি গঙ্গা তিস্তা সহ অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ভারতের প্রতি আহ্বান জানান। হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ ব্যাপারে তার সরকারের পক্ষ থেকে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে রাষ্ট্রপতিকে জানান। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না। আগামী 16 ডিসেম্বর আংশিকভাবে হলেও থার্ড টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি আজ বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শনে এসে একথা বলেন। মন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল চালু করতে জাপানি প্রতিষ্ঠানকে সময়সীমা দেওয়া হয়েছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে সিভিল এভিয়েশন টার্মিনালের দায়িত্ব বুঝে নেবে। ভারতে পলাতক শেখ হাসিনাকে দেশটির প্রতিষ্ঠিত গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দেওয়াকে অত্যন্ত অপ্রত্যাশিত ও অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের ইতিবাচক পরিবেশ বজায় রাখতে ভারত সরকারের উচিত শেখ হাসিনাকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা। বাংলাদেশ সরকার ইতোমধ্যে এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে ডাক্তার জাহিদুর রহমান বলেন, আইসিটির চিফ প্রসিকিউটর নিশ্চিত করেছেন যে শেখ হাসিনা আর আপিল করার সুযোগ নেই। তাকে ফিরিয়ে এনে আদালতের রায় অনুযায়ী সাজা কার্যকর করাই এখন সরকারের লক্ষ্য। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের বিশাল জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী, ফলাফল ভিত্তিক ও কার্যকর করতে হবে। তিনি আজ রাজধানীর উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ববি হাজ্জাজ বলেন, দেশে এখনও প্রায় 4 কোটি মানুষ সাক্ষরতা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে রয়েছে। তিনি বলেন, শুধু সাক্ষরতার হার বৃদ্ধি করা নয়, মানুষকে এমন শিক্ষা দিতে হবে যা তার জীবনমান উন্নত করবে, মূল্যবোধ তৈরি করবে এবং কর্মজীবনে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম করে তুলবে। খেলার খবর হকি। আজ চীনে অনূর্ধ্ব 20 জুনিয়র এশিয়া কাপ নারী হকিতে বাংলাদেশ 4-0 গোলে কাজাখস্তান নারী দলকে পরাজিত করে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে। এই জয়ের ফলে টুর্নামেন্টে অংশ নেওয়া 10 দলের মধ্যে সেরা 6-এ নিজেদের জায়গা নিশ্চিত করল বাংলাদেশ। আগামীকাল নিজেদের চতুর্থ ম্যাচে সকাল 7টায় হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ক্রিকেট। দুবাইয়ে আজ রাতে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ খেলায় বাংলাদেশ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে খেলবে। খেলাটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে চাষাবাদ, কৃষি বিষয়ক অনুষ্ঠান। সঞ্চালনা করছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 12ই সেপ্টেম্বর ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি। আজ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে আয়োজিত এক সভায় ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী 3 মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান

0: আসসালামুআলাইকুম।
1: হ্যাঁ সালাম, কেমন আছো তোমরা? হাসিবু, মনা ভাই আর গুরু বহদাও তো চলে আসছে।
2: আচ্ছা
1: আচ্ছা,
3: তুই দৌড়ো
4: না না না, এটা কি জন্য কৌদি? তুমি তো খালি টুক টুক টুক টুক করে হাইটে বেড়াও, ওই জন্য তোমার একটু চালু করার জন্য আমরা দৌড়াই, যাতে তুমিও পিছে পিছে দৌড় দাও।
2: আমি বুঝলাম যে ভালো কাজ, মনে হয় ভালো কাজ, মাটির ফসল, গরু ছাগল এসব।
1: তাই
0: মনাবার কাজই তো, তাই
1: মনাবার কাজই। মনাবাই তো এই বিশেষ করে মাছের ব্যাপারে তার যে দাদা মফিজ, তাকে শিখাইতে সব দিক দিয়ে পারদর্শী ছিল, তাই না?
4: শীতকালে পর্যন্ত আমি পুকুরে নামে
0: সাঁতার কাটে,
1: চিংড়ি মাছ মানে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি,
4: রুই, সাদা মাছ,
1: রুই কাতলা, এইসব যে কি করে চাষ করতে আসে, তো পুরো আর কি দক্ষ দক্ষ মৎস্য চাষী, তাই না?
4: তারপরেও জানার শেষ নেই।
1: হ্যাঁ, তা আমরা আজ শুনব কি মৎস্য সম্পদ পুকুরে গলদা চিংড়ির সাথে সাদা মাছ চাষ, আলোচনা করবেন জনাব মোহাম্মদ মজিবুল ইসলাম, সহকারী পরিচালক, পরিচালকের দপ্তর মৎস্য অধিদপ্তর খুলনা। তা ভাই কেমন আছেন আপনি মঞ্জুর ভাই?
5: জি আলহামদুলিল্লাহ।
4: যাক ভালো,
5: আপনারা ভালো আছেন?
4: সবাই
1: শ্রোতা বন্ধুরা, আজ এই মৎস্য বিষয়ে আপনারা ফোন করতে পারেন, ফোন নম্বরটা
4: 019-7-4-1-2-1-9-1-9-7-0-7-0।
1: আমি আবার বলছি,
4: বুকবা
1: 019-7-4-1-2-1-9-7-0-7-0। তাহলে ভাই আমরা শুনি আর কি এটা।
4: হয় শ্রোতা ভাই বোন, আপনারা এই পানিজ বিষয়ে,
0: জলজ বিষয়ে,
4: ও তো পানি আর জল তো একই, মানে ওই
0: মানে কাঁকড়া কুইছে
4: কাঁকড়া এই ধরনের কোন সমস্যা কিছু জানতে চাইলে আপনারা ফোন দেবেন,
1: আমাদের ভাইজান আছেন,
0: স্যার আছেন,
4: উনি উত্তর দেবেন।
5: জি ধন্যবাদ। গলদার সাথে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ, এটা আসলে আমাদের এই বিশেষ করে এই দক্ষিণাঞ্চলে, দক্ষিণ পশ্চিম অঞ্চলে এটা খুব বেশি প্র্যাকটিস করা হয়, চাষিদের মধ্যে জনপ্রিয়, পাশাপাশি অত্যন্ত লাভজনক একটা চাষ পদ্ধতি। তো গলদা মাছের সাথে কার্প জাতীয় মাছের চাষ করার ক্ষেত্রে দুইটা পদ্ধতি আছে। এক হচ্ছে যেখানে আমার প্রধান ফসল হচ্ছে গলদা,
4: গলদা জি,
5: এবং কার্প হচ্ছে আমার সাথী ফসল,
4: জি
0: জি,
5: আর এর বিপরীতটাও হতে পারে, আমার কার্প জাতীয় মাছ হচ্ছে প্রধান ফসল আর গলদা আমার হচ্ছে সাথী
4: ফসল।
5: তো দুইটার ক্ষেত্রে মূল পার্থক্য হবে হচ্ছে মানে মজুদ ঘনত্বে, যে আমি কোন মাছ কতগুলো মজুদ করব। আর অন্যান্য ক্ষেত্রে আমাদের পুকুর প্রস্তুতি, খাদ্য ব্যবস্থাপনা, এই জাতীয় বিষয়গুলো মোটামুটি একই রকম। তো সবচেয়ে লাভজনক চাষ পদ্ধতি হচ্ছে গলদা, মানে যেখানে গলদা আমার হচ্ছে প্রধান ফসল আর কার্প জাতীয় মাছটা হচ্ছে সাথী ফসল। আমাদের এই দিকে বেশিরভাগ প্র্যাকটিস হচ্ছে ঘেরে, অর্থাৎ ধান চাষ করে, ধানের পাশাপাশি আপনার এই মানে গলদা এবং কার্প জাতীয় মাছ একসাথে চাষ,
4: মাঝখানে ধান চতুর্দিকে ক্যানেলের মতন কেটে,
5: জি জি,
4: ওখানে মাছ চাষ।
5: তো আপনার গলদার ক্ষেত্রে যেটা হয় যে দুই মাস কিন্তু এটাকে একটু নার্সিং করতে হয়,
4: জি,
5: নার্সিং না করে যদি কার্পের সাথে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো ফলন আসবে না, আমার মাছ মারা যাবে বেশি এবং আমার প্রোডাকশন কমে যাবে,
4: একটু বড় করে নিতে হবে,
5: জি বড় করে নিতে হবে। সেক্ষেত্রে যারা এই যে ধান খেতে করেন, অর্থাৎ ঘেরে যারা মাছ চাষ করেন, তারা এই ধানের সাথে সাথেই আপনার মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরুর দিকে যদি পিএল গুলো মজুদ করেন এবং এই মোটামুটি দুই মাস ওখানে নার্সিং করার পরে, তারপরে যদি চাতাল টাতাল দিয়ে পানি তুলে দেন, তো এর মধ্যে কিন্তু ধানটাও কাটা হয়ে যাবে, আবার আমার ওই মাছটাও একটু বড় হয়ে যাবে, এরপরে আমরা ওই মানে কার্প জাতীয় মাছের পোনা ওখানে ছাড়ব। এইভাবে যদি চাষ করা হয় তাহলে এই চাষটা বেশি লাভজনক হবে আর কি। তো সেক্ষেত্রে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই কাঠজাতীয় মাছ যেখানে নার্সিং করা, এই সরি গলদার রেণু যেখানে নার্সিং করা হবে, এই জায়গাটাতে আগে পুরোপুরি জীবাণুমুক্ত করে নিতে হবে। এবং এর জন্য আমরা ব্লিচিং ব্যবহার করতে পারি, আর চুন তো অবশ্যই ব্যবহার করতে হবে। আশেপাশে কোন ফাটল টাটল থাকলে এইগুলো বন্ধ করে দিতে হবে, আর চারিদিকে যদি নেট দিয়ে ঘিরে দেওয়া যায়, এই বায়ো সিকিউরিটি যদি মেনটেন করা যায়, তাহলে কিন্তু গলদার প্রোডাকশন অনেক ভালো হয়। গলদার মাছের পোনা কিন্তু অনেক ধরনের প্রাণী আছে খেয়ে ফেলে, বিশেষ করে রাতের বেলা আপনার গুইসাপ, ব্যাং,
1: পাড়ে
5: চলে আসে। আর এরা আর একটা কাজ করে, ওরা ওই লেজ ছেড়ে দেয় পানিতে, আর চিংড়ি ওই লেজ কামড়ায় ধরে,
4: আর
5: ও লেজ উঠে এনে ডাঙায় এনে খায়।
0: তাহলে বেড়া দিয়ে দিতে হবে পুকুরে
5: চারিদিকে নেট দিয়ে একটু ঘিরে নিতে হবে আর কি। তো নার্সিং এর ক্ষেত্রে আমরা পুকুর প্রস্তুতিতে শতাংশে প্রতি কমপক্ষে 1 কেজি করে চুন ব্যবহার করব, ব্লিচিং ব্যবহার করব। করার পরে আমার পানিটা যখন জীবাণুমুক্ত হবে, এরপরে আমি মানে চুন ব্লিচিং ব্যবহারের প্রায় 10 থেকে 15 দিন পরে আমি ওখানে মানে অন্যান্য ট্রিটমেন্ট যেটা সেটা শুরু করবো। তো চিংড়ির ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে চিংড়ির জুস বলি আর কি। মানুষ যেমন জুস খায়, চিংড়ির জন্য আমরা একটা জুস বানাইছি, সেটা হচ্ছে আপনার শতাংশ প্রতি 200 গ্রাম হারে হচ্ছে খৈল অথবা যে পালিশ কুড়া যেটা, আর হচ্ছে 200 গ্রাম চিটা গুড়, আর 5 গ্রাম ইস্ট পাউডার। এইগুলা মিশায়ে আমি 48 থেকে 72 ঘন্টা ভিজায় রাখবো। ভিজায় রেখে ওই সেকে শুধু জুস যেটা হবে আর
4: পানিটা
5: দিব আমরা, কিন্তু ওই গাতটা দেওয়া
4: দেবো না,
0: ফেলে দেবো
5: না, গাতটা আবার ভিজায় রাখবো। এইটা দিলে আমার পুকুরে কিছু ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি, এই সরি জুপ্ল্যাঙ্কটন তৈরি হবে। এইটা কিন্তু মাছের একটা খাবার। পাশাপাশি আমরা কিন্তু ওখানে প্রোবায়োটিক ব্যবহার করার পরামর্শ দিই চিংড়ির গুণগত মান উন্নয়নের জন্য এবং চিংড়ির সার্ভাইবিলিটি বাড়ানোর জন্য। তো আপনি যখন প্রোবায়োটিক দেওয়ার আগে প্রিবায়োটিকটা দিবেন, তো প্রিবায়োটিকটা প্রোবায়োটিকের একটা খাবার হিসেবে কাজ করে আর কি। তো এই কারণে ওইটারও গুণগত মান উন্নত হয়। তো একসাথে আমার 2টা লাভ হচ্ছে, আমার প্রোবায়োটিকের জন্য এনভায়রনমেন্ট ভালো হচ্ছে, আবার আমার যে চিংড়ি তো সেও কিন্তু খাবার হিসেবে
4: খেতে পাচ্ছে।
5: তো এইভাবে আমরা ওখানে প্রতি মানে মাছ ছাড়ার আগে একবার দিব, এরপরে আমরা প্রতি 30 দিন পর পর এই প্রিবায়োটিক যে জুসটা, জুসটা প্রয়োগ করব। আর প্রোবায়োটিকটা আমরা প্রতি 15 দিনে একবার, এটা বিভিন্ন কোম্পানির প্রোবায়োটিকে বিভিন্ন রকম, 2 থেকে 5 গ্রাম সাধারণত ভ্যারি করে প্রতি শতকের জন্য আমরা এই হারে প্রয়োগ করব আর কি।
1: মঞ্জুর ভাই, আমরা এই কৃষি একটা বিজ্ঞপ্তি আছে, এটা একটু শুনি, তারপরে আবার আমরা আলোচনায় ফিরব। কৃষি তথ্য সার্ভিস খুলনার এক বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসকের কার্যালয় খুলনা এর পক্ষের প্রেক্ষিতে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা 2026 আলোকে শর্ত সাপেক্ষ খুলনা জেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশনের জন্য বিদ্যমান ডিলারের পাশাপাশি একজন করে নতুন ডিলার নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। সিটি কর্পোরেশনের জন্য 1টি, রূপসা উপজেলায় 5টি, বটিয়াঘাটা 7টি, দিঘলিয়া 6টি, ফুলতলায় 4টি, ডুমুরিয়া 14টি, 13খাতা 6টি, দাকুব দশটি, পাইকগাছায় এগারোটি ও কয়রায় সাতটি সহ মোট একাত্তরটি ডিলার নিয়োগের জন্য খুলনা জেলায় বরাদ্দ রয়েছে। আগ্রহী আবেদনকারীদের নির্ধারিত ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনের বিপরীতে 2026-এর নীতিমালার শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আরো বিস্তারিত জানতে আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করা যেতে পারে। প্রচারে কৃষি তথ্য সার্ভিস খুলনা। তাহলে আমরা যে আলোচনায় ছিলাম ওইখানে আবার যাই, মিশ্র চাষ।
5: তো আমরা যেখানে ছিলাম যে আমরা পুকুরের পানিটা এইভাবে আমরা প্রস্তুত করে নিলাম, মাছ ছাড়ার উপযোগী করে নিলাম। তো যখন আমি নার্সিং করব, নার্সিং করার সময় আমি আমার ঘেরের ওই যে বললাম যে কমপক্ষে এক চতুর্থাংশ জায়গা লাগবে, এক চতুর্থাংশ জায়গায় আমার নার্সিং পয়েন্টটা হবে
4: ছোট্ট জায়গা,
5: চার ভাগের এক ভাগ। আমার টোটাল পুকুর বা ঘের যতটুক হবে তার অন্তত চার ভাগের এক ভাগ লাগবে, সেখানে আমি নার্সিংটা করব এবং ওখানে দুই মাস আমার মাছগুলো থাকবে। এখানে স্টকিং ডেন্সিটি হবে আপনার 800 থেকে 1000 পিস প্রতি শতকে, পিএল 15 দিনের পিএল আমরা 800 থেকে 1000 পিস শতকে ওখানে ছাড়তে পারব। এবং এই সময়ে আমরা যে খাবারটা দিব, এই খাবারে যেন কমপক্ষে 35% প্রোটিন থাকে। 35% প্রোটিন, আপনারা জানেন হয়তো যে প্রোটিনের জন্যই কিন্তু মাছের খাবারের দামটা ভ্যারি করে, প্রোটিন পার্সেন্টেজ যত বেশি দাম তত বেশি, তো একটু দামি খাবারই শুরুতে খাওয়াতে হবে। এবং এই খাবারটা যেটা আমরা চিংড়িকে দিব, প্রতিদিন আমার যতটুকু খাবার দিতে হবে এটা কমপক্ষে চারবারে দিব আমি, মানে সব খাবার একবারে না,
4: ওই মূল পরিমাণটা চারবারে
5: দিতে হবে। এবং সবচেয়ে বড় অংশটা দিতে হবে রাতের বেলা, কারণ চিংড়ি হচ্ছে রাতে খায় বেশি। তো এইভাবে আমরা দুই মাস ওখানে প্রতিপালন করব। দুই মাস প্রতিপালন করার পরে আমার পুরো ঘেরটা আবার প্রস্তুত, আমি তো এখন নার্সিং পয়েন্ট প্রস্তুত করছিলাম, এবার আমার ঘেরের বাকি অংশ আমি একইভাবে প্রস্তুত করব, করে পানি ভরে দিয়ে আমি মাছটাকে চাতালে উঠাই দেব। সোজা কথা, চাতালে উঠাই দেওয়ার পরে এরপরে আমি কিন্তু ওই রুই জাতীয় মাছগুলো ছাড়তে পারি, এর আগে কিন্তু না।
1: মানে দুই মাস পরে নার্সিং করে মাছটা
5: পর্যায়ে এনে তারপরে
1: তাহলে আমরা আরেকটা বিজ্ঞপ্তি শুনি।
0: বলেন,
1: সাতক্ষীরা জেলায় জরুরি সার ডিলার নিয়োগ, কৃষি বিজ্ঞপ্তি। কৃষি তথ্য সার্ভিস খুলনার এক বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় এক পত্রের প্রেক্ষিতে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা 2026-এর আলোকে শর্ত সাপেক্ষ সাতক্ষীরা জেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার জন্য বিদ্যমান ডিলারের পাশাপাশি একজন করে নতুন ডিলার নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। সাতক্ষীরা সদরে 15টি, কলারোয়ায় 13টি, তালায় 12টি, দেবহাটা 5টি, কালীগঞ্জ 12টি, আশাশুনি 11টি, শ্যামনগর 12টি সহ মোট 80টি ডিলার নিয়োগের জন্য সাতক্ষীরা জেলায় বরাদ্দ রয়েছে। আগ্রহী আবেদনকারীদের নির্ধারিত ইউনিয়ন পৌরসভার বিপরীতে 2026-এর নীতিমালার শর্ত পূরণ সাপেক্ষ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আবেদন দাখিলের শেষ তারিখ 10 সেপ্টেম্বর 2026 বিকেল 4টা পর্যন্ত। আরও বিস্তারিত জানতে আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করা যেতে পারে। প্রচারে কৃষি তথ্য সার্ভিস খুলনা। তো ভাই, আমরা যেটা শুনছিলাম মিশ্র চাষ, মানে গলদার সঙ্গে কার্প জাতীয় মাছের চাষ, কার্প
5: জাতীয় মাছের মিশ্র চাষ। তো এখানে আমাদের যে মানে নার্সিং পিরিয়ডে আমরা দিলাম 800 থেকে 1000 পিস, এবং এটা দিছিলাম কি চার ভাগের এক ভাগ জায়গায়, তার মানে আমার পুরো ঘেরে যদি হিসাব করি তাহলে আমার গলদার রেণু দাঁড়াবে হয়তো 200 প্রতি শতাংশে। এটা হচ্ছে আমার গলদা মূল ফসল, কার্প সাথী ফসল তখন। এবং কার্প জাতীয় মাছ এই ক্ষেত্রে দিব আমি 1 থেকে 3টা শতাংশে, সবচেয়ে ভালো প্রোডাকশন আমি পাবো। তবে কার্যজাতীয় মাছ দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমি নিচের স্তরের যে মাছগুলো আছে এইগুলো দেওয়া যাবে না,
4: চিংড়ি
5: নিচে থাকে, হ্যাঁ নিচে থাকে, কম্পিটিশন হবে, এই জন্য নিচের স্তরের মাছটা অ্যাভয়েড করতে হবে, রুই এবং কাতলা এই জাতীয় মাছগুলো দিব,
4: মধ্যম স্তর বা উপরের মাছ।
5: হ্যাঁ, আর অনেক চাষি ভাইরা একটা ভুল করেন, সেটা হচ্ছে ওর মধ্যে দেখা যায় গ্রাস কার্প দিয়ে দেন, ওনারা চিন্তা করে গ্রাস কার্প তো ঘাস খায়, ওরা তো আর চিংড়ি খাবে না, কিন্তু গ্রাস কার্পের একটা সমস্যা হচ্ছে ও যখন খায় ও তো বাস বিচার করে খায় না, চিংড়ি যখন খোলস পাল্টায় এরা কিন্তু বিভিন্ন ঘাসের গায়ে লতা পাতার গায়ে যে বসে থাকে,
1: বসে থাকে,
5: তো তখন কিন্তু এই
0: ঘাসের সাথে গুলো খেয়ে ফেলে,
5: ঘাসের সাথে ও খেয়ে ফেলে,
4: খেয়ে ফেলে,
5: তো এই জন্য গ্রাস কার্প মাছটাও
0: দেওয়া যাবে না,
5: অ্যাভয়েড করতে হবে আর কি। এই দিয়ে নিয়মিত খাবার প্রথম দুই মাস আমি বললাম যে চারবারে খাবার দিতে হবে, আর পরবর্তীতে আপনার তিনবারে খাবার দিলেই হবে, সকালে বিকালে আর রাতের বেলা, এইভাবে তিনবারে খাবার দিলে যেহেতু চিংড়ি আমার প্রোটিন যুক্ত বেশি খাবার লাগে, দুই মাস পরে যে আমি খাবারটা দিব এখানে 30% প্রোটিন হলে যথেষ্ট, আগে দিছিলাম কত 35 বড় চিংড়ির ক্ষেত্রে প্রোটিন একটু কম হলো,
1: কম দিলে অসুবিধা, হ্যাঁ
4: 30,
5: কিন্তু সেটা কোন ক্রমে যেন 30 মানে 28 নিচে না নামে আর কি, 30
4: হলে ভালো হয়,
5: 30 হলে ভালো হয়, হ্যাঁ
4: তাহলে ফলনটা ভালো হবে,
5: জি
4: তাহলে কি বু
0: গান
4: শুনবা, তো সেটা কলি তো হয়েছে, আমি একটা গান শুনতে চাই,
1: হ্যাঁ গান শুনি দাদার কাছে, গান শোনার জন্য তোমার হাসি ভূত গান শোনার জন্য ব্যস্ত থাকে,
4: তো আমরা একটা গান শুনি।

নাম ঠিক ওই রাম বুঝলাম আনে মাখাল ফল দেখতি যে রাম ঠিক ওই রাম বুঝলাম আনে ও আমন প্রীতির কপালে আগুন অমন প্রীতির কপালে আগুন সব কওয়া যায় না এনে।

তার মুহির কথা জম্বের মিটে মানে রসে ভিজে রে ফিটে তার রূপ দেখলে।

সাদ করে কেউ পাগল হয় রে, রাজা ঘেন্নার মাথা খায়ে। সাদ করে কেউ পাগল হয় রে, রাজা ঘেন্নার মাথা খায়ে। শোনো, কোটি গুণের মধ্যে আটটা, তার কোটি কোটি গুণের মধ্যে আটটা, বাঁশের বাঁশি।

0: সুন্দর একটা গান শুনলাম গুরুবাজার কণ্ঠে,
1: দাদা তো গান লাগালো, সুন্দর তো চাষাবাদের মতো,
0: আমাদের চাষাবাদের মতো কেমন,
1: ওই যে কোনো না প্রেম করেছে আমাদের গাছ লাগানোর মতন, গাছ লাগালাম
0: মনির ভাই। একটা জিনিস কি, একটা জিনিস আমরা জানলাম কি, প্রায় দেখা যায় যে যারা মৎস্য চাষী
1: জি
0: ওই গ্লাস কাপ কলা ওই সব মাছের ভিতর ছাড়ে, কারণ বন খেয়ে পরিষ্কার করবে এই জন্যে, কিন্তু যে ও তো যে মাছ খেয়ে চিংড়ি মাছ খেয়ে ফেলে এটা তো অনেকজনই জানে
1: না,
0: এক এক জায়গায় থাকে তখনই খেয়ে নেয়, আর বড় বড় দাঁত আছে তো মাছের, খুব দাঁত। তা এখন আমাদের উচিত কি যে সব মৎস্য চাষীদের জানা উচিত বা এই যে আমরা
1: ভাবিয়া
2: কাজ করিও পরে, আগে ভাব দেবে তারপর করতে হবে,
0: চিন্তা
1: ভাবনা করে এই যে বাইজানরা তারপর মৎস্য বিশেষজ্ঞ যারা আছেন ওনারা যেভাবে বলে ওইভাবে নিয়মিত যদি করা যায় তা ঠিকই লাভ হয়,
2: ঠিক কথা কইছে,
1: ওই ফ্রেমের বেলাও তাই,
2: একটা ভুল করে ফেলায় পরে কি ফাসলি কাজ হবে, এজন্য আগে বাপ দিয়ে
1: প্রেম করলি সে প্রেম টিয়ে যায়,
2: হ্যাঁ ঠিক কথা কইছে।
0: না এ তো গানের ব্যাখ্যা হলো
1: তোমার,
0: হ্যাঁ গুরুপদার গানের ব্যাখ্যা হলো এটা, তা মাছের হিসাব কিতাব করে মাছ চাষ করতে হবে, গলদা বা কেউ শুধু সাদা মাছই চাষ করে, যারা তারা যারা সাদা মাছ চাষ করবে তারা গ্লাস কাপ ছাড়বে,
2: আমি বুঝে ফেলাইছি তো সহজ, দুই মাস আলাদা চাষ করতে হবে আর রুই আর কাতলা মাছ দিতে হবে, আর কিছু দেওয়া
1: যাবে, দুই মাস আলাদা চাষ মানে আরে আগে নার্সারি করতে হবে,
2: ওই তো তাই তো
0: নার্সারি,
3: নার্সারি
2: একটু বড় বানাইতে
3: হবে, একটু বড় করে নিতে হবে,
1: ওগুলো যখন ছাড়বো তখন আমরা সাদা মাছ ছাড়বো, তাহলে আর ওর খাদি পারবে না,
3: আর গলদা যদি আমাদের সাথে ফসল হয়, মূল ফসল যদি কার্প জাতীয় মাছ হয় তখন আমরা ওই শতকে 8-10টা একটু বড় সাইজের, অর্থাৎ আধা কেজি 250 গ্রাম থেকে উপরে আধা কেজি সাইজ এরকম সাইজের মাছ ছাড়বো, পাশাপাশি আমরা শতকে হয়তো 60-70 পিস জুভেনাইল গলদা, অর্থাৎ ওই যে পিস বলে যেটা, হ্যাঁ এই পিস মাছ ছাড়বো আমরা, কিন্তু ওই কার্পের সাথে পিএলএস তো বড়, ওই যে নার্সিং করে যেটা হয় সেটাই পিস।
0: তবে মন্দির ভাই একটা জিনিস, ওই যে মায়া এবং মর্দা আর কি, পুরুষ স্ত্রী গলদা, পুরুষগুলো বেশি বলে
3: পুরুষগুলো, মেয়েগুলো একটু কম,
0: যদি আমরা পারি তাহলে মেয়েগুলোকে আলাদা করে আমরা আলাদা জায়গায় দেব,
3: না এটা হচ্ছে যে একটু বড় না হলে তো আর বোঝা যাবে না,
0: বোঝার পরে
3: ছোট অবস্থায় বোঝা যায় কিন্তু এটা অনেক কঠিন, আর
0: কঠিন
3: তো বড় হলে যখন বোঝা যাবে, আপনার যেটা চাষিরা প্র্যাকটিস করে অলরেডি সেটা হচ্ছে মহিলা মাছগুলো আগে বিক্রি করে
0: দেয়
3: এবং পুরুষ মাছগুলো তারা রেখে
0: দেয়,
3: ইদানিং কিন্তু অল মেল গলদা বের হয়েছে, অর্থাৎ আপনার মানে যে হ্যাচারি থেকে প্রোডাকশন হচ্ছে আপনার সমস্ত মাছই পুরুষ, ওখানে কোনো মহিলা মাছ নেই,
0: এটা তো সাংঘাতিক একটা ব্যাপার আমরা জানলাম, এটা খুবই ভালো সংবাদ চাষীদের জন্য। তা এখন আমরা এই কি কৃষক কার্ড সম্পর্কে একটু জানি,
4: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম, কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ, এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়, আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস, স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
5: আপনাকে ধন্যবাদ।
4: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
5: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
4: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
5: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
4: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
5: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
4: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
5: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয়পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
4: আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
5: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
4: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
5: হ্যাঁ, অবশ্যই বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
4: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানব।
5: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
4: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইব এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
5: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
4: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
5: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
4: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
5: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে, কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
4: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
5: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
4: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
5: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
4: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
5: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
4: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
5: ধন্যবাদ আপনাকে।
0: আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, আল কোরআন। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যবন্ধ অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না, আল কোরআন। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়, আল কোরআন। এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও অথবা কমপক্ষে জবাবের মধ্যে এই শব্দগুলো বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসাব গ্রহণ করবেন, আল কোরআন। এখনই প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজানের দোয়া, এরপর আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে আসবো।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করবে না। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার হতে মুক্ত। তা এখন আমরা একটা হামদ শুনব, কি বলো?
3: হ্যাঁ
2: শুনি।

0: আমরা হাম শুনলাম, শিল্পী ছিলেন নাজমুন নাহার বিউটি।
1: জি,
0: তা শ্রোতা বন্ধুরা, আপনারা আমরা যে বিষয়ে আলোচনা করলাম, চিংড়ি এবং কার্বি জাতীয় মাছ মিশ্র চাষ, এই সম্পর্কে আপনারা মাছ সম্পর্কে প্রশ্ন করতে পারেন। তা দেখো ফোন আসে কিনা,
2: ফোন আসছে,
0: ধরো।
2: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, আশরাফ ভাই বলছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, বলুন ভাই আরিয়ান আলী সাহেব, বলুন কি জানতে চান? হ্যালো
2: হ্যালো, কথাগণ
0: আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, এরপরে দেখো। হ্যাঁ, ওই সবাই, আবহাওয়া খারাপ তো
2: না,
0: ডিস্টার্ব হতে পারে,
2: ওনার ওই রেডিওটা কাছে ছিল মনে হয়, তাই সমস্যা হচ্ছিল। আর একটা ফোন
0: ধরো।
2: হ্যালো,
3: বলো।
0: খাবার দিলে বড় হবে, অনেক সময় কি জাত খারাপ থাকতে পারে,
4: পানির কালারটা সবুজ আছে কি না আপনার? পানির কালার সবুজ থাকতে হবে, সবুজ আপনার প্ল্যাঙ্কটনের অভাব আছে ওখানে, আপনি একটু সার দেন, শতক প্রতি 200 গ্রাম ইউরিয়া আর 200 গ্রাম টিএসপি সার দেন। কয় শতক আপনার?
0: জমি কতটুক পলাশ, কয় শতক? দেড় কাঠা, যাই হোক দেড় কাঠায় হতে পারে, দুই শতক। তা এখন ওইটায় শতক প্রতি দিতে হবে 200 গ্রাম করে,
4: 200 গ্রাম
0: ওটা দাও তাহলে ভালো হয়ে যাবে, তোমার মাছ বলবে। ধন্যবাদ তোমাকে, দেখো এরপরে দেখো।
2: ভালো থাকো।
0: এরকম চাষিদের সমস্যা যেটা হয়, তারা তো জানবেই তাই না, জানে তারা প্রশ্ন করলে উত্তর পাবে, এই জন্য তারা ফোন করে জানে।
2: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: একটু জোরে কোন ভাই?
0: আচ্ছা, কি নাম?
3: আমি শফিকুল ইসলাম।
0: শফিকুল ইসলাম সাহেব, হ্যাঁ বলুন, কি জানতে চান?
3: একটা বিষয় জানতে চাচ্ছি, আমার 3 বিঘা একটা গের আছে, এখানে পাঁচটা চিংড়ি, গলদা চিংড়ি, বলি না চিংড়ি স্টার,
0: ও সাদা মাছ নাই
3: এখন, বর্তমান হচ্ছে মিষ্টি তো, এখন আমি এর আগে আবার দেখলাম চিংড়ি মাছের হয়েছে পালিশ গুঁড়া আর হচ্ছে গমের ভুষি আর হচ্ছে আর পাউডার।
0: এখন কি সমস্যা কি আপনার?
3: এখন সমস্যা হচ্ছে আমার যে মাছ আর এই যে মাছগুলো যা আছে,
0: জি
3: এখন বর্তমান কি আমি পাউডার ব্যবহার করবো নাকি কোনো খাবার দেবো?
0: হ্যাঁ স্যার, বলছেন কি বললেন, ক্লিয়ার করে বলেন যে এই সারগুলো আবার দেবেন কিনা, এই খাবারগুলো দেবেন কিনা
4: আপনার, যে
0: ইস পাউডার দেবে কিনা?
4: হ্যাঁ, ইস পাউডার তো অবশ্যই দেবেন, কারণ ওইটা ভালো করে গাজানোর জন্য আপনার ইস পাউডার দরকার। ঠিক আছে, আপনি যে জুসটা এইটা কিন্তু প্রতি মাসে অন্তত একবার করে দিলে আপনার চিংড়ির গ্রোথটা অনেক ভালো হবে, এবং চিংড়ি না শুধু সাদা মাছের গ্রোথটাও ভালো হবে। প্রতি শতাংশের জন্য আপনি 200 গ্রাম চিটাগুড়, 200 গ্রাম পালিশ কুড়া আর 5 গ্রাম ইস্ট পাউডার, এটা 3-4 গুণ পানি দিয়ে ভিজায় রাখবেন 24-48 ঘন্টা, এই সরি 48-72 ঘন্টা ভিজায় রেখে, এরপরে আপনি ওই যে জুসটা ওইটা সেকে যে পানিটা হবে এই পানিটা দিবেন, আবার ওই গাতটা পানি দিয়ে ভিজায় রাখবেন, রেখে পরের দিন আবার শুধু সেকে পানি দিবেন, এরকম এই পানি পানিটা আপনার 3-4 দিন দিবেন পরপর।
0: আচ্ছা, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, এরপরে দেখো। ধন্যবাদ,
2: ধন্যবাদ
0: সবাই। এইটা দিলে প্লান্টন তৈরি হবে, সব মাছই খেতে পারবে, সাদা মাছ, চিংড়ি মাছ,
2: চিংড়ি মাছ সবাই খেতে পারবে। আরেকটা ফোন
0: ধরো।
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি বলেন।
3: ছোট মাগুর মাছের কি খাওয়া দেওয়া যায়? ছোট মাগুর
0: কত বয়স?
3: চার কর
0: মানে 4 ইঞ্চি, 3.5-4 ইঞ্চি। কি খাবার দেবে, কি খাবার দিচ্ছেন, কি খাবার আপনি?
3: ভাসমান খাবার, ছোট ভাসমান খাবার, উন্নত মানের কোন খাবার আছে কি?
4: ভাসমান খাবারই দিবেন, এখন উন্নত খাবার তো আসলে আমরা ওইভাবে কোম্পানির নাম বলা যাবে না, তবে আপনার যে খাবারে অন্তত মানে 30% এর উপরে প্রোটিন আছে এরকম খাবার দিতে হবে, ঠিক আছে? জি না, অটো পালিশ কুড়াতে কিন্তু আপনার পর্যাপ্ত প্রোটিন পাবে না, আপনার মাগুর মাছ বা শিং মাছের জন্য এটা উপযুক্ত না। আপনি একটু ওই যে বিভিন্ন ব্র্যান্ডের যে খাবার পাওয়া যায় কিনতে, এই খাবারগুলো খাওয়ালেই ভালো হবে, আর নিজে বানায় খাওয়াতে চাইলে ওর সাথে ফিশ মিল যোগ করতে হবে, গুড়া মাছ যেটা। তারপরে আপনার ওই যে ইয়ে আছে মানে কি বলে সয়াবিন মিল, এইগুলো মিক্স করে আপনাকে খাবার বানাইতে হবে। হ্যাঁ, শুধু

0: ধন্যবাদ আপনাকে।
1: আর মাগুর মাছও কিন্তু রাতে খায়, হ্যাঁ এটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ সন্ধ্যার দিকে খাবারটা দিতে হবে বেশি।
0: জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দেখো এরপরে দেখো, মাগুর মাছ আগে তো রাক্ষসী সেই মাগুর চাষ হতো, এখন তো ওইটা করে না, এখন তো ওইটা দেশি
2: মাগুর,
0: দেশি মাগুর চাষ করে,
1: ওইটা তো আইনগত ভাবে নিষিদ্ধ।
2: আর একটা ফোন
0: ধরো।
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন ভাই, কোথা থেকে বলছেন? কোদল মাছটা কি মাছ,
2: এর অন্য কোন নাম আছে?
0: ও সাইপ্লেন, রুই মাছের মতো
2: নাকি, গ্রাস কার্প নাকি?
0: না না সাইপ্লেন
1: প্রতি শতাংশে আপনি কমপক্ষে 250 গ্রাম থেকে 300 গ্রাম চুন আর 300 গ্রাম লবণ ব্যবহার করেন,
2: তাহলে যোগ মেরে পরিষ্কার হয়ে যাবে।
1: জি
2: আর একটা ফোন
0: ধরো।
2: হ্যালো, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যালো,
3: ডুমুরিয়া থেকে কানাই দাস।
0: হ্যাঁ কানাই দাস বলেন, কি জানতে চান?
2: হ্যাঁ কোন,
3: আপনি আস্তে আস্তে আসবেন, কারণ আপনার রিল্যাক্স থাকবেন, আপনি
0: ভাই আজকে আমাদের হাতে আর সময় নেই। আজকে আমরা শুনলাম কি পুকুরে গলদা চিংড়ির সাথে সাদা মাছ চাষ, আলোচনা করলেন জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সহকারী পরিচালক, পরিচালকের দপ্তর মৎস্য অধিদপ্তর খুলনা। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, চলো উঠা যাক
4: আমরা, আল্লাহ হাফেজ।
5: সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে ছিলেন শেখ আমির হোসেন, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সৌমেন বাছার, বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী আয়োজন ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Ongo Bhavon today, noting that the management of common rivers is directly linked to the lives and livelihoods of the peoples of both countries. He urged India to take effective measures for the fair distribution of waters of common rivers. Dinesh Trivedi informed the president that his government is taking positive steps in this regard. The president said Bangladesh attaches special importance to its relations with India as its closest neighbor and an important trade and development partner. Civil Aviation and Tourism Minister M. Rashiduzzaman Millat has said the name of Hazrat Shah Jalal International Airport in Dhaka is not being changed. The third terminal will be partially opened on December 16. He said this while inspecting the airport's third terminal in the capital today. The minister said a deadline has been given to the Japanese company to open the third terminal. It will be fully opened in stages and the Civil Aviation Authority will take over the responsibility of the terminal by the middle of the next year. Once the entire work of the third terminal is completed, it will be possible to handle 200 to 250 aircraft. Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Zahidur Rahman has said, allowing Sheikh Hasina, who is absconding in India, to speak and give interview with media outlets is highly unexpected and irritating. He said this while responding to a question at the weekly press briefing on contemporary affairs held at the conference room of the Press Information Department at the Secretariat today. The advisor said, to maintain a positive atmosphere in relations between Bangladesh and India, the India government should stop her from making such statements staying there. The Bangladesh government has already strongly protested in this regard. Reiterating the government's firm stance on bringing Sheikh Hasina back home, Dr. Zahidur Rahman said, the ICT chief prosecutor has confirmed that Sheikh Hasina has no further opportunity to appeal and the government's goal now is to repatriate her and execute the sentence as per the court verdict. Prime Minister's Advisor for Education, Mahathir Amin, has said the government's key objective is to build a human, people-centered and environment-friendly urban system rather than building a big city to address the crisis of unplanned urbanization and environmental challenges. He came up with the government plan at the concluding session titled From Policy to Action of the two-day National Urban Forum 2026 at a hotel in the capital today. The event was jointly organized by the local government division, UNDP and the UK government. The advisor said sustainable urban development cannot be measured by the construction of large buildings or wide roads. Rather, the real measure of success should be how many people's quality of life has genuinely improved through urbanization and how meaningful and sustainable that change is. The advisor said the present government wants to adopt 360-degree holistic approach to resolving citizens' urban problems. A series of Houthi attacks targeting Saudi Arabia today left 73 people injured, according to Saudi authorities. The attacks show that fighting between the two sides is becoming more serious again. The latest attacks followed several weeks of intensified fighting between Houthi forces and troops supporting Yemen's Saudi-backed government. The violence brought an end to a four-year period of relative calm in the country's long-running civil war. Hockey and Bangladesh secured their third consecutive victory in the Women's Junior Asia Cup Hockey, defeating Kazakhstan 4-0 goals in China today. The victory also ensured Bangladesh's place in the top six among the 10 participating teams in the tournament. Bangladesh will take on Hong Kong in their fourth match tomorrow at 7 a.m. Cricket and Bangladesh will face host United Arab Emirates in the Women's Asia Cup T20 cricket tournament in Dubai tonight. The match will start at 8:30 p.m. Bangladesh time. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland evaporation warning and no signal is to be requested. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. Banijik Shangbad Porchi Nazmul Huda. বর্তমান সরকার বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড 204 কোটি 76 লাখ মার্কিন ডলার পরিশোধ করেছে। চলতি বছরের মার্চ মাস থেকে জুলাই পর্যন্ত পাঁচ মাসে পরিশোধ করা এই অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় 25,163 কোটি টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী এই যাবৎকালে যে কোনো পাঁচ মাসের ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধের ক্ষেত্রে এটি সর্বোচ্চ। গত বছরের একই সময়ে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ছিল $189.71 লাখ, যা টাকার অঙ্কে প্রায় 23,310 কোটি টাকা। ইআরডির তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত ঋণের আসল বাবদ পরিশোধ করা হয়েছে $135.24 লাখ এবং সুদ বাবদ $69.52 লাখ। এ সময়ে গড়ে প্রতি মাসে প্রায় $41 কোটি বিদেশি ঋণ পরিশোধ করতে হয়েছে সরকারকে। দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্য চাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা 50% কমিয়েছে সরকার। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগে অনুমোদিত 278টি প্রতিষ্ঠানকে বরাদ্দ করা সুগন্ধি চাল রপ্তানি পরিমাণ অর্ধেকে পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশোধিত বরাদ্দ অবিলম্বে কার্যকর হবে এবং অনুমোদনের মেয়াদ 31 ডিসেম্বর 2026 পর্যন্ত বহাল থাকবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বৃহৎ খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান থেকে শুরু হয়ে মাঝারি ও ক্ষুদ্র পর্যায়ের রপ্তানিকারকরাও আগের অনুমোদিত পরিমাণের অর্ধেকের বেশি সুগন্ধি চাল রপ্তানি করতে পারবেন না। বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য বছরে বৈদেশিক মুদ্রা নেয়ার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। এখন একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ $18,000 বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। আগে এই সীমা ছিল $12,000। সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণ সংক্রান্ত বৈদেশিক মুদ্রা চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় বার্ষিক এই সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা নেয়ার সীমা প্রাপ্ত বয়স্কদের জন্য নির্ধারিত সীমার 50% থাকবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্য দিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 396টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 83টির, কমেছে 252টির এবং অপরিবর্তিত ছিল 61টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 28 পয়েন্ট কমে অবস্থান করছে 5,539 পয়েন্টে। ডিএসইতে আজ 590 কোটি 43 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল 571 কোটি 32 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.50 টাকা, ক্রয় 122.50 টাকা, ইউরো বিক্রয় 145 টাকা, ক্রয় 142.38 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 98.13 টাকা, ক্রয় 96.36 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.63 টাকা, ক্রয় 30.04 টাকা এবং থাই বাত বিক্রয় 3.78 টাকা, ক্রয় 3.71 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
2: বাংলাদেশ পিতা ঢাকা শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর, পরিচালনায় অশ্রুজিত রায়।
3: দূরেরও কাছের বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। শুরু করছি তোমাদের প্রিয় অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। দূরের বন্ধুরা, আমি অশ্রুজিত রায়, সিনিয়র শিক্ষক বাংলা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল ঢাকা। স্টুডিওতে এ মুহূর্তে আমার সাথে আছে দুজন শিক্ষার্থী বন্ধু, তারা একে একে তাদের পরিচয় দিচ্ছে।
4: আমি মাহমুদ চৌধুরী, নবম শ্রেণী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল ঢাকা।
5: আমি সামি আহমেদ শোলক, নবম শ্রেণী গভর্নমেন্ট ল্যাবরেটরি ঢাকা।
3: দূরের বন্ধুরা, তোমাদেরকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। কাছের বন্ধুরা, তোমাদেরকে শিক্ষার্থীদের আসর অনুষ্ঠানে আমন্ত্রণ। তাহলে আসো, আজ আমরা যে বিষয়টি আলোচনা করব শিক্ষার্থীদের আসর অনুষ্ঠানে দূরের বন্ধুরা, সেটি হলো নবম শ্রেণীর যে বাংলা সাহিত্য যে বইটি আছে তোমাদের, সেই বইটি থেকে কবিতা। কবি জসীমউদ্দিনের যাবো আমি তোমার দেশে, এই কবিতাটি আমরা আলোচনা করব, পৃষ্ঠা নম্বর 205। দূরের বন্ধুরা তোমরা বই খাতা একটু খুলে নাও, আমাদের কাছের বন্ধুরাও বই খাতা খুলে নিয়েছো। ওকে, যাবো আমি তোমার দেশে। প্রথমে যদি আমি মাহমুদকে প্রশ্ন করি, মাহমুদ তোমার দেশে বাড়ি কোথায়?
4: নোয়াখালী।
3: নোয়াখালী গিয়েছো?
4: জি, গ্রামে যাওয়াটা একটু পছন্দ লাগে।
3: পছন্দ লাগে, ভালো লাগে। তোমাদের বাড়ি কোথায়?
5: স্যার আমার বাড়ি নওগাঁ।
3: নওগাঁ। তুমি কি সবসময় যাও?
5: স্যার বছরে কয়েকবার।
3: কয়েকবার যাও, মানে নিচ থেকে যাও নাকি মা নিয়ে যায়? জোর
5: স্যার নিচ থেকে যাই।
3: নিচ থেকে যাও? কেন?
5: পরিবারের সাথে যাই।
3: কেন যাও?
5: স্যার টান অনুভব হয় স্যার, নানার বাসা, দাদির বাসা।
3: দাদির বাসা, নানা নানিকে দেখার জন্য, দাদা দাদিকে দেখার জন্য। কিন্তু সেখানকার গাছপালা, প্রকৃতি, আবহাওয়া, মাঠ ঘাট সব, মানে নদী নালা ডাকে না কিছু?
5: ডাকে স্যার,
3: ডাকে। আমি যখন গ্রামে যাই, আমার বাজার থেকে আমার বাড়ি হেঁটে ধরো 5 মিনিট, কিন্তু আমার সময় লাগে 3 ঘন্টা। মানে বাজার থেকে বাড়ি যেতে আমার 3 ঘন্টা সময় লাগে। কেন লাগে জানো? আমি যখনই গ্রামে পৌঁছি দেখা যায় যে অনেকটা সময় নিয়ে আমাকে যেতে হয়, সবার সঙ্গে দেখা হয়, মানুষের সাথে মিশি, এবং দেখা যায় যে কখনো কখনো দেখা যায় ঘুম থেকে উঠে চলে যায়। ওই যে আমাদের জমিতে নদীর পার আছে, তিতাস নদী আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়া। তো দূরের বন্ধুরা, আমরা আজকে জসীমউদ্দিনের যে কবিতাটি পড়ব, যাবো আমি তোমার দেশে, আমরা একটু কবি সম্পর্কে পড়ে নিচ্ছি। প্রথমে, কবি জসীমউদ্দিন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। কবি তাঁর কবিতায় বাংলাদেশের পল্লী প্রকৃতি ও মানুষের সহজ স্বাভাবিক রূপটি তুলে ধরেছেন। পল্লীর মানুষের আশা, স্বপ্ন, আনন্দ, বেদনা ও বিরহ মিলনের এমন আবেগ মধুর চিত্র আর কোন কবির কাব্যে খুঁজে পাওয়া ভার। এ কারণে কবি জসীমউদ্দিন পল্লী কবি নামে খ্যাত। কর্মজীবনে তিনি কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তাঁর রচিত কবর কবিতা প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়। আজকে যে আমরা পড়ছি SSC পরীক্ষার জন্য যে মাধ্যমিক বই, একসময় SSC পরীক্ষা নামটাই ছিল প্রবেশিকা। এই প্রবেশিকা বাংলা সংকলন যেরকম পাঠ্য বই, সেরকম পাঠ্য বইয়ে কবি জসীমউদ্দিনের কবর কবিতাটি সংকলিত হয়েছিল। নকশিকাতার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, রাখালি, বালুচর, হাঁসু, এক পয়সার বাসি ইত্যাদি কবির উল্লেখযোগ্য কাব্য। নকশিকাতার মাঠ কাব্যটি বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। চলে মুসাফির তার একটি ভ্রমণ কাহিনী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে কবিকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ তিনি বাংলাদেশ থেকে 21 পদক লাভ করেন। 1976 সালের 13 মার্চ কবি ঢাকায় মৃত্যুবরণ করেন। আমরা কবি সম্পর্কে একটু জানলাম। মাহমুদ, তুমি প্রথমে যে আমরা কবিতাটা বলেছিলাম যে যাবো আমি তোমার দেশে, কি মনে হতে পারে কবিতাটার বিষয়?
4: কবি আমার দেশে আসতে চায়।
3: কবি যাবো আমি তোমার দেশে, মানে কবি কোথায় যেতে চান? পল্লী দুলালের দেশে। কবি জসীমউদ্দিন তো, তাহলে আমরা কবিতাটি একটু পড়ছি। পল্লী দুলাল, ভাই গো আমার, যাবো আমি তোমার দেশে, আকাশ যাহার বনের শীষে, দিকহারা মাঠ চরণ ঘেঁষে, দূর দেশীয় মেঘ কনেরা, মাথায় লয়ে জলের ঝাড়ি, দাঁড়ায় যাহার কুলটি ঘেঁষে, বিজলি পেরে আচল নারী, বেতস কেয়ার বনে জেথায়, ডাহুক মেয়ে আসর মাতায়, পল্লী দুলাল ভাই গো আমার, যাবো সেথায় তোমার দেশে, যাবো আমি দীঘল বাঁকা পন্থখানি, ধান কাউনের ক্ষেতের ভেতর, সরু সুতুন আচর টানি, গিয়াছে সে হাবামের এলো মাথার শীতির মতো, কোথাও সিধে কোথাও বাঁকা, গরুর গায়ের রেখাই ক্ষত, গাজন তলির মাঠ পেরিয়ে, শিমুল ডাঙা বনের বায়ে, কোথাও গায়ের রোদ মাখিয়া, ঘুম ঘুমায়ে গাছের ছায়ে। মাহমুদ, ভালো লেগেছে?
4: জি।
3: কেন?
4: শুনতে ভালো।
3: শুনতে ভালো। আচ্ছা, তাহলে তুমি যদি এরকম করে একটু বন্ধুদের, দূরের বন্ধুদের যদি প্রথম 4 লাইন বা 5 লাইন যদি একটু শোনাও।
4: পল্লী দুলাল,
3: পল্লী দুলাল ভাই গো আমার, যাবো আমি তোমার দেশে, অর্থাৎ কি বলতে চাচ্ছেন এই কথার মধ্যে দিয়ে? পল্লী দুলালকে বলছেন যে পল্লী দুলাল, তুমি আমার ভাই, আমি যাবো তোমার দেশে, অর্থাৎ আমি তোমার দেশে যেতে চাই। আকাশ যাহার বনের শীষে, দিঘার আমার চরণ গেছে, আকাশ যাহার বনের শীষে, বনের শীষে, বনের শীষে আকাশ, আর পায়ে মাঠ চরণ ঘেঁষে, দিঘারা মাঠ হয়েছে কোথায়? পায়ের কাছে। দূর দেশীয় মেঘ কনেরা, দূরে মেঘ কনেরা কি করছে? মাথায় লয়ে জলের ঝাড়ি, মানে আমি যে তোমার দেশে যাব। কবি কোন দেশে যাবেন যেখানে আকাশ, আকাশে দূর দেশের মেঘ কনেরা জলের ঝাড়ি নিয়ে অপেক্ষা করছে, কবি সেখানে যাবেন। আবার কোথায় যাবেন? যেখানে আকাশ বনের উপরে শীর্ষে আছে এবং মাঠ আছে নিচে। আবার মেঘকনের অপেক্ষা করছে জলের ঝাড়ি নিয়ে। দাঁড়াই যাহার কুলটি ঘেসে বীজ দ্বীপেরে আচল নারী। বেতস্কের বন, বেতস্কে হলো বন, সে বনে ডাহুক মেয়ে, ডাহুক কি পাখি, ডাহুক মেয়ে কি করছে? আসর মাতাচ্ছে। পল্লী দুলাল ভাইগু আমার, যাব আমি সেথায়। তাহলে তুমি তোমার গ্রামের এরূপ একটি বর্ণনা খুব সুন্দর করে ইতো দিতে পারো, তাই না?
4: জি,
3: যে আমি আমি তোমার দেশে যাব, মানে আমি তো, আমরা যদি গদ্য ভাষায় যদি বলি, যেখানে কি থাকবে? পাখি থাকবে, নদী থাকবে, কি থাকবে বলো, আর কি কি থাকবে? কেমন গ্রাম চাও তুমি? তুমি তোমার গ্রামের বর্ণনা দাও।
4: আমার গ্রাম প্রকৃতিতে সমৃদ্ধ, গাছপালা, ফুল।
3: হ্যাঁ, কি কি ফুল আছে বলো একটু। তোমাকে যদি বলি তুমি হয়েছো পল্লী দুলাল ভাই গো আমার, আমি তোমার দেশে যাব, তাহলে তোমার গ্রামটার বর্ণনা আমাকে একটু শোনাও। এখন মাহমুদ, তুমি যদি তোমার গ্রাম সম্পর্কে একটু বলো।
4: আমার গ্রাম দেখতে অনেক সুন্দর, সেখানে
3: আসলে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের গ্রামকে অনেক সুন্দর বলবে, তাই না? এটাই যে বাস্তবতা। তারপরে যদি তুমি দুই একটি শব্দ বলো তোমার গ্রামের প্রকৃতি সম্পর্কে কেমন।
4: আমার গ্রাম যখন রাত হয়ে যায় তখন হচ্ছে গ্রামকে আমার মনে হয় যে আরো সুন্দর হয়ে যায়,
3: আরো সুন্দর হয়ে যায়। খুবই চমৎকার বলেছ। আচ্ছা, আমরা যদি একটু কবিতার অংশে যাই, দেখো তাহলে প্রথম যে অংশটুকু দূরের বন্ধুরা আমরা বলেছি যে কবি কোথায় যেতে চান, প্রশ্ন যখন আসবে যে আমি তোমার দেশে যাব, তাহলে তোমার দেশের বর্ণনাটা কেমন? সেখানে বলেছে যে আকাশ যাহার কোথায়, বনের শীর্ষে, দিঘারা মাঠ চরণ ঘেসে। যদি পরীক্ষার প্রশ্ন আসে এটার মানে কি? যেখানে আকাশ তো উঁচুতে আছে আর মাঠ আছে কোথায়, চরণ ঘেসে। দূর দেশীয় মেঘকনেরা মাথায় লয়ে জলের ঝাড়ি, অর্থাৎ মাথায় মেঘকনের অপেক্ষা করছে জলের ঝাড়ি নিয়ে। দাঁড়ায় যাহার কুলটি ঘেসে বীজ দ্বীপেরে আচল নারী। বেতস্কের বনে যেথায় ডাহুক মেয়ে আসর মাথায়, অর্থাৎ বেতস্কের বনে কে আসর মাতাচ্ছে? ডাহুক পাখি। আমি পল্লী দুলাল ভাইগু আমার, আমি সেখানে যাব। এরপরে বলেছে তোমার দেশে যাব আমি দিগল বাঁকা পন্থকানি। পন্থকানি মানে কি? পথ। আমি যে তোমার দেশে যাব, এই সেখানকার গ্রামের পথ কেমন? দিগল বাঁকা, বাঁকা পথ। ধান কাউনের ভেতর, ধান কাউনের ভেতর, ক্ষেতের ভেতর সরু সুতোর আঁচড় টানে। আমাদের দেখো গ্রামে যখন যাও, ধানের যে জমি, ধান কাউনের যে জমি আছে, ক্ষেত আছে, এই ক্ষেতের ভিতর যে সরু পথ আছে, জানো সেই সরু পথকে কি বলে? কি বলে বলো তো দেখি, পারো কিনা? আইল বলে। কি বলে? দূরের বন্ধুরা তোমরা নিশ্চয় জানবে, কি বলে? আইল। তা আইল দিয়ে দৌড়াতে পারবা? শহরের বন্ধুরা কিন্তু পারবে না, গ্রামের বন্ধুরা যারা আছে তারা কিন্তু আইল দিয়ে দৌড়াতে পারবে। আমাকে যদি বলো স্যার আপনি কি পারবেন, হ্যাঁ আমিও পারবো, আমিও গ্রামের ছেলে। তো আইল দিয়ে কিন্তু দৌড়ান। এই যে সরু সুতোর আঁচড় টানে, এই যে সরু, কল্পনায় যখন তুমি ছবি আঁকবা, দেখো ধানকে জমি, ধানের জমি যদি আঁকো, এই সরু সুতোর আঁচড় টানে, অর্থাৎ এগুলো হলো সরু পথ। গিয়েছে সে হাবামের এলুমা, এলু মাথার শীতের মতো। দেখো কবি ওই যে সরু পথটাকে বলেছে যে হাবামের এলু মাথার শীতি। এলু মাথার শীতি মানে হচ্ছে মেয়েরা মাথার মধ্যে যখন চুল বাঁধে তখন শীতি থাকে, তো তো এলু মাথার শীতি, এলোমেলো শীতি, যে শীতিগুলো সোজা না, তো জমিগুলোর যে পথটাকে কবি এরকম কল্পনা করেছেন। কোথাও শীতে কোথাও বাঁকা, গরুর গায়ের রেখায় ক্ষত, গাজনতলির মাঠ পেরিয়ে শিমুল ডাঙ্গা বনের বায়ে। তা আমি যে তোমার গ্রামে যাব, সেই গ্রামটার তো একটা অবস্থান আছে। কোথায় অবস্থান? গাজনতলির মাঠ পেরিয়ে আর শিমুল ডাঙ্গা বনের বায়ে। কুথুম গায়ে রুদ মাখিয়া ঘুম ঘুমায়ে গাছের ছায়ে। যখন আমি যাব তখন আমি কোথাও গায়ের রুদ মাখিয়া, গায়ের রুদ মাখিয়ে ঘুম ঘুমায়ে গাছের ছায়ে, একটু বিশ্রাম নিয়ে, একটু রেস্ট নিয়ে আমরা গাছের ছায়া দিয়ে তারপর তোমার সেখানে যাব। মাহমুদ, তুমি যে অংশটুকু আমরা পড়েছি সেই অংশটুকু থেকে তোমার কোনো প্রশ্ন আছে?
4: জি না।
3: সুলভ, তোমার কোনো প্রশ্ন আছে?
5: না স্যার। তাহার পরে মুঠি ছড়িয়ে দিয়ে কদম কলি,
3: তাহার পরে মুঠি ছড়িয়ে দিয়ে কদম কলি, কোথাও মেলে বনে পাতা গ্রাম্য মেয়ে যাই যে চলি। অর্থাৎ যখন আমি গায়ে গিয়ে পৌঁছব তখন কি করবে মেয়ে? কদম কলি, কদম কলি কি? কদম ফুল, কদম ফুল ছিটাবে, তোমাকে সম্বর্ধনা জানাবে। না কবি বলছে যে আমি যে তোমার যাব, তা আমি গায়ে যাওয়ার, প্রবেশ করার পরে আমাকে কদম কলি কি করবে? আমাকে সম্বর্ধনা দিবে, তাই তো? কোথাও মেলে বনে পাতা গ্রাম্য মেয়ে যাই যে চলি, সে পথ দিয়ে যাব আমি পল্লী দুলার তোমার দেশে, নাম না জানা ফুলের সুবাস বাতাসেতে আসবে ভেসে। দেখো কত সুন্দর করে বলছে যে গ্রামের মেয়ে কদম কলি ছিটিয়ে আমাকে কি করবে, রিসিভ করবে, সম্বর্ধনা দিবে, তাই তো? আবার আমি যখন তোমার গায়ে যাব তখন নাম না জানা অনেক ফুলের গন্ধ বাতাসেতে ভেসে আসবে, তাই না? মনে তো হচ্ছে যে আজকে চলে যায় গ্রামে, কি বলো? এত সুন্দর বর্ণনা, তাই তো? তাই তো তিনি পল্লী কবি, অর্থাৎ পল্লীর যে রূপ রস মানে গন্ধ স্পর্শ এমন ভাবে কবিতার মধ্যে তিনি বর্ণনা করেছেন এবং মানুষের যে সহজ স্বাভাবিক রূপটি কবিতায় তিনি তুলে ধরেছেন, সেই কারণেই কিন্তু তিনি পল্লী কবি নামে পরিচিত। তোমার সাথে যাব আমি পাড়ার যত দস্যি ছেলে, তাদের সাথে দল বাঁধিয়া হ্যাঁ সেথায় ফিরব খেলে। দেখো কত সুন্দর। এবার সুলোকের কথা আসছে, সুলোক যেরকম একটু দুষ্টমি করে বলছে, তোমার সাথে যাব আমি পাড়ায় যত দস্যি ছেলে। বলো দস্যি ছেলে মানে কি?
5: যারা দুষ্টমি করে।
3: হ্যাঁ, দূরের বন্ধুদের উদ্দেশ্যে বলো যে আমি হচ্ছে সেই দস্যি ছেলে। তো দূরের বন্ধু যখন আসবে তখন কি হবে? তোমার সাথে যাব আমি পাড়ায় যত দস্যি ছেলে দুষ্ট ছেলে, তাদের সাথে দল বাঁধিয়া হ্যাঁ সেথায় ফিরবো খেলে। অর্থাৎ তাদের সাথে দল বেঁধে আমি সেখানে খেলা করব। ঠিক আছে মাহমুদ
4: জি,
3: এরপরের অংশটা কি আছে বলো? এরপরে কবি কি করবেন?
4: ধল দিঘিতে
3: একটি দিঘির নাম, ধল দিঘিতে সাঁতার কেটে আনবো তুলে রক্ত কমল। ধল দিঘিতে সাঁতার কেটে আনবো তুলে রক্ত কমল, শাপলা লতায় জড়িয়ে চরণ ঢেউয়ের সাথে খাবো যে দোল। অর্থাৎ কি বলছে? যে আমি ধল দিঘিতে আমি সাঁতার কাটবো, সাঁতার কেটে কি করব? রক্ত কমল তুলে আনবো। রক্ত কমল মানে কি?
4: ফুলের নাম,
3: পদ্ম ফুল। রক্ত কমল তুলে আনবো আর আমি কি করব? শাপলা লতায় জড়িয়ে চরণ, আমার পা দুখানি শাপলা লতায় জড়িয়ে আমি ঢেউয়ের সাথে দোল খাবো। বুঝছো কি সুন্দর? তোমরা কি করো এগুলো? কখনো গিয়ে পুকুরে নামো? সাঁতার পারো না? দূরের বন্ধুরা তো সবসময় এগুলো করে যে আমি ধল দিঘিতে সাঁতার কাটবো, আবার রক্ত কমল তুলে আনবো, আবার শাপলা লতায় আমার পা দুখানি চরণ আমার চরণটাকে আমি জড়িয়ে রাখবো এবং ঢেউয়ের সাথে আমি কি করব? দোল খাবো, তাই তো? হিজল হরা জলের চিটায় গায়ের বরণ রঙিন হবে, খেলবে দিগির ঝিলমিল মোদের লীলা কাল উৎসবে। তোমার দেশে যাব আমি পল্লী দোলাল ভাই ঘোষণার, সেথায় পথে ফেলতে চরণ লাগবে পরশ এই মাটি মার। বলছে আমি যে এত যে তোমার যে আমি বর্ণনা দিয়েছি সেখানে আমি যাব। বলছে পল্লী দুলাল ভাইগো আমার ভাইগো সোনার, সাথায় পথে ফেলতে চরণ লাগবে পরশ এই মাটি মার। অর্থাৎ আমি যদি তোমার গ্রামের মধ্যে যাওয়ার পরে আমার পা দুখানি যখন তোমার গ্রামের মাটিতে আমি রাখবো, তখন আমি যে একটা ফিল করব, পরশ পাবো, একটা ভালো লাগা আমার মনের মধ্যে অনুভূতি সৃষ্টি হবে। ঠিক আছে, ডাকবো শেথা পাখির ডাকে, ভাব করিব পাখির শোনে, অজানা ফুলের রূপ দেখিয়া মানব তারে বিয়ের কনে। কবি বলছে কি, দেখো আমি যখন যাব সেখানে আমি পাখির সাথে কি করব? ভাব করব। অজানা ফুলের রূপ দেখে আমি যখন মুগ্ধ হব, রূপ দেখিয়া মানব তারে বিয়ের কনে, আমি ভাববো সে বিয়ের কনে। চলতে পথে ময়না কাটায় উত্তরীয় জড়িয়ে যাবে, আমি যখন পথ চলবো তোমার গায়ের মধ্যে, তখন তোমার গায়ে মানে পথ চলার সময় আমার যে উত্তরীয় থাকবে, উত্তরীয় হয়েছে বলছো উড়না জাতীয়, আমরা পাঞ্জাবি সাথে ছেলেরা যেটা পরি উত্তরীয় মানে ঈদের সময় পরি না আমরা, তো উত্তরীয় যখন আমার কাটার মধ্যে জড়িয়ে যাবে, এটেল মাটির হুঁচট লেগে আঁচল হতে ফুল ছড়াবে, আমি মধ্যে যে ফুল আমরা পারবো আঁচল থেকে কি হবে ফুল পরে যাবে। পল্লী দোলাল যাব আমি তোমার দেশে, তোমার কাঁধে হাত রাখিয়া ফিরবু মোরা উদাস বেশে। যখন আমরা পল্লী দোলাল গ্রামের যাব, গ্রামে থাকবো, সারাদিন দুষ্টমি করব, খেলাধুলা করব, এরপরে বাংলা প্রকৃত রূপ দেখব, কিন্তু যখন ফিরে আসব তোমার কাঁধে হাত রেখে যখন ফিরব, তখন আমার মন হবে উদাস, উদাস বেশে আমি ফিরে আসব। তখন আমার মানে আমরা তোমরা দেখো না যখন ঈদ আসে, তখন ঈদ আসে আসে কত একটা আনন্দ, ঈদে বাড়ি যাব ঈদের আনন্দ, কিন্তু যে ঈদ শেষ হয়ে গেল তখন কি হয়?
4: উদাসীন হয়ে যায়,
3: একটা উদাসীন হয়ে যায় মানে ঈদ চলে গেল, তাই তো? আবার এক বছর পর আবার আসবে, ঠিক সেই রকম, তাই না? তো দেখো, তোমার কাঁধে হাত রাখিয়া ফিরবো মোরা উদাস বেশে, বনের পাতার ফাঁকে ফাঁকে দেখবো মোরা সাঁচ বাগানে, ফুল ফুটেছে হাজার রঙের মেঘতুলিকার নিখুঁত টানে, মেঘতুলিকার নিখুঁত টানে, গাছের শাখা দুলিয়ে আমি পারবো সে ফুল মনের আশে, গাছের শাখা দুলিয়ে আমি পারবো সে ফুল মনের আশে। গাছের শাখা দুলে গাছের ডাল আমরা এরকম নোয়াবো, তারপর ফুল পারবো মনের মানে মনের খুশিতে উত্তরীয় ছড়িয়ে তুমি দাঁড়িয়ে থেকো বনের পাশে, আমি যখন সে ফুল পারব তুমি তখন তোমার উত্তরীয় ছড়িয়ে ধরবে, দড়িয়ে ধরে বনের পাশে থাকবে। যে ঘাটেতে ভরবে কলস গায়ের বিভুল পল্লীবালা, অর্থাৎ গায়ের মেয়েরা যখন তোমার কলস নিয়ে মানে পল্লীবালারা যখন জল নিয়ে আসে ভরবে কলস, সে ঘাটেরই এক ধারেতে আসবো রেখে

0: ফুলের মালা, বলেছে যে ফুল আমরা বন থেকে আমরা যে ফুল পারবো সে ফুল দিয়ে মালা বানাবো। কে বলছে?
1: কবি।
0: কবি। সে ফুল কোথায় রেখে আসবো? ঘাটে। ঘাটে রেখে আসবো। কোন ঘাটে? যে ঘাটে পল্লীবালারা কলসি ভরে জল নিয়ে আসে সেই ঘাটেতে রেখে আসবো। দিঘির জলে ঘট বুড়াতে পথে পাওয়া মাল্য খানি। দিঘির জলে ঘট বুড়াতে, ঘট মানে মানে কলসি, কলসি বুড়ানোর জন্য যখন মালা গুলো পাবেন গ্রামের যে পল্লীবালারা যখন সে মালা দেখবেন কুড়িয়ে নিয়ে ভাববে ইহা রেখে গেছে কেই না জানি। তখন পল্লী বালা যারা তারা ভাববে এ মালা কে রেখে গিয়েছে, যখন কুড়িয়ে আনতে যাবে তখন মনে হবে এ মালা মানে কে রেখে গিয়েছে। চেনে না তার হাতের মালা, হয়তো সে বা পরবে কোলে। তারা চেনে না কাকে মালা রেখে গেছে, সে মালা হয়তো তারা গলায় পরবে। আমরা দুজন থাকবো বসে ঢেউ দোলা সেই দিঘির কোলে, তখন আমরা দিঘির কুলের মধ্যে আমরা দুজন সেই ঢেউ দোলা সেই দিঘির কুলে আমরা থাকব। চার পাশেতে বনের শাড়ি এলিয়ে শাখার কুন্তল ভার, দিঘির জলে ঢেউ গনিবে ফুল শুকিবে পদ্ম পাতার। বনের মাঝে ডাকবে ডাহক ফিরবি ঘুঘু আপন বাসে, অর্থাৎ সন্ধ্যা হয়ে যাচ্ছে, ডাহক ডাকবে ঘুঘু তার নিজ বাড়িতে আপন বাসে ফিরবে। দিনের পিদিম, দিনের পিদিম কে? সূর্য। দিনের পিদিম
1: সূর্য।
0: দিনের পিদিম ঢুলবে ঘুমে রাত জাগা কোন ফুলের বাসে, চার ধারেতে বন জড়িয়া রাতের আধার বাঁধবে বেড়া। চার ধারেতে বন জড়িয়া রাতের আধার বাঁধবে বেড়া, কি কল্পনা করেছেন কবি? মানে সন্ধ্যার সময় যে প্রকৃতির যে রূপটা সৃষ্টি হয় সেই রূপের বর্ণনাটা দিয়েছেন। সেই কোহলির কালো কাড়ায় দিঘির জলও পড়বে ঘেরা, অর্থাৎ বলেছে কবি যখন বলছে যে পল্লী দুলালের কাঁধে হাত থেকে উদাস বেশে তিনি ঘুরে বেড়াবেন, গাছের শাখা দুলিয়ে হাজার রঙের ফুল তুলবেন, যে ঘাটে পল্লী মেয়েরা পল্লী বালারা কলসি ভরে পানি নেই সেই ঘাটের পায়ের অপরূপ সৌন্দর্য অন্বেষণ করবেন। তখন দূরের বন্ধুরা তোমরা নিশ্চয়ই কবিতাটি বুঝতে পেরেছ, আশা করি আরেকবার দুইবার তিনবার যখন একটু পড়বে তাহলে তোমাদের কাছে এই কবিতাটি কঠিন বলে মনে হবে না। তোমাদের শিক্ষার্থীদের আসার অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য দূরের এবং কাছের বন্ধুদের সবাইকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা।

0: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন অশ্রুচিত রায়, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ বাকের মাহমুদ।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় পালার অধিবেশনে। উপস্থাপনে রয়েছি সালমা সুলতানা, শামসি মাহমুদ, রাবেয়া সুলতানা শিউলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন ইফতেহাজ আহমেদ, মোহাম্মদ রাশিদুল ইসলাম, নাসরিন আক্তার, মোহাম্মদ রাসেল খান এবং মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভীন। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ। পরিচালনায় মোহাম্মদ আক্তারুজ্জামান।
2: Hello dear learners, good afternoon dear learners. I welcome all of you at today's English learning program, Let's Speak English. Aske studio
3: all of you to today's program.
2: Thank you Shama Rajeshri Rahman and Farhana Afan Khan and Transportation. Our asker onushthan ti lokkho hocche to learn language that is used to ask for direction and transportation. আমরা আজকের অনুষ্ঠানটিতে উইল লিসেন এ শর্ট কনভারসেশন। বিফোর লিসেনিং দি কনভারসেশন উইল লার্ন সাম ওয়ার্ড মিনিংস দ্যাট মাইট বি আনফ্যামিলিয়ার টু ইউ। ফার্স্ট ওয়ার্ডটি হল নিয়ারেস্ট, দ্যাট ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ নিয়ার। স্পেলিং ইজ এন ই টি লিখো, অ্যাক্রস এ সি আর ও ডবল এস। হিয়ার দ্য ফর্ম অফ দিস ওয়ার্ড ইজ preposition, and the meaning of this word is on the other side of. Er pore duti shobdo athad ekti phrase lekho, not less than, tinti shobdo mile, not less than is a phrase,

0: meaning is at least or at the minimum. We can use both the meanings, at least or at the minimum, meaning the given phrase is not less than. Don't say then, than, than, than. এই পরি শব্দটি হচ্ছে suitable. Form of this word is adjective, আর meaning হচ্ছে appropriate or befitting, and the spelling হচ্ছে suitable. I repeat, suitable. এর পরের শব্দটি লাস্ট শব্দ until, এটি preposition, meaning হচ্ছে up to or till, spelling until. অনেকেই ভুল করে double l লিখি, আমরা double l নয় single l, until. Dear learners, আমরা এবার short conversation শুনবো. Let's enjoy listening the conversation based on the topic asking for direction.
1: Excuse me, could you tell me the way to the nearest post office?
2: Yes, go down the street until you see the big clock tower. Then turn left. The post office is on your right, across from the bakery.
1: How far is it from here?
2: It will be not less than 1 kilometer. If you have enough time, you can go on foot or by public transport.
1: Which transport will be suitable?
2: As this is rush hour, you should go by MRT. It'll take only 3 minutes.
1: Thank you so much for your help.
2: You're welcome.
0: Dear learners, can you tell me, Farhan, what does this which transport will be suitable? Someone is asking, first person. Dear learners, এই short conversation টি তো আমরা polite request হিসাবে could এর ব্যবহার লক্ষ্য করছি at the very beginning of this short conversation. অর্থাৎ এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি আস্কিং ফর ডাইরেকশন, যেমন কুড ইউ টেল মি, যেটি ফারহান আফগান বলেছে, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস। তা কথায় যে আমরা একটা রিকোয়েস্ট বা ভদ্র অনুরোধ করছি, আমাদের কথাবার্তা এরকম হওয়া উচিত, অর্থাৎ ভদ্রভাবে, সেটি যে ভাষাই বলি না কেন হওয়া উচিত। তাহলে ইংরেজি শিক্ষায় আমরা অবশ্যই পোলাইট রিকোয়েস্ট হিসাবে কুড অথবা উডের ব্যবহার লক্ষ্য করি অ্যাট দ্য ভেরি বিগিনিং অব দিস ওয়ার্ড। এখানে আরেকটি দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা অনেক সময় এক্সকিউজ মি ব্যবহার করি, ডাইরেক্টলি কুড ইউ টেল মি না বলে এক্সকিউজ মি বলাটা সমীচীন হবে। ততক্ষণ পর্যন্ত এগিয়ে যাও আর গিয়েই দেন টার্ন লেফট, বাম দিকে মন নেবে। দ্য পোস্ট অফিস ইজ অন ইউর রাইট, ডাকঘরটি তোমার ডান দিকে থাকবে। অ্যাক্রস ফ্রম দ্য বেকারি, অর্থাৎ ওই বেকারির যেটি আছে অন দ্য আদার সাইড অফ দ্য অফ ইট, বেকারির অপর দিকে। এখানে এই এই শর্ট কনভারসেশনটিতে আরেকটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স ব্যবহৃত হয়েছে, সেটি হচ্ছে অ্যাজ দিস ইজ, উই ক্যান সে সিন্স দিস ইজ রাশ, অর বিকজ অফ দিস রাশ আওয়ার, বিকজ ইট ইজ রাশ আওয়ার, লাইক দিস ইউ শুড গো বাই MRT, দ্যাট ইজ if you want to advise someone, you should say should. You should go by MRT. It will take only 3 minutes. Thank you so much for your ei short dialogue te so much mane holo very much. Dear learners, amra jodi ei short conversation ti language analysis kori tahole dekhbo যে অনেকগুলো এক্সাম্পল আমরা ইতিমধ্যে আলোচনা করলাম, তার মধ্যে আরেকটি রিপিট করছি আমি, যেমন কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দি নিয়ারেস্ট পোস্ট অফিস, দ্যাট ইজ ইউজড অ্যাট দ্য ভেরি বিগিনিং অব দিস কনভারসেশন। দেন বলা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হেল্প অ্যাট এন্ড অব দিস কনভারসেশন। ইয়েস ডিয়ার লিসনার্স অর ডিয়ার লার্নার্স, টু আস্ক ফর ডাইরেকশনস অর অ্যাবাউট ট্রান্সপোর্টেশন, ইট ইজ বেস্ট টু বি পোলাইট অ্যান্ড ক্লিয়ার। ফর এক্সাম্পল, এক্সকিউজ মি, পার্ডন মি, এই ধরনের এক্সপ্রেশনগুলো আমরা ব্যবহার করি বা আমরা করে থাকি বা করা উচিত। অথবা আমরা বলতে পারি কুড ইউ হেল্প মি প্লিজ, অথবা আমরা এইভাবেও বলতে পারি সরি টু বদার ইউ, হাউ ক্যান আই গেট দিস অ্যাড্রেস, অর্থাৎ

0: সরাসরি কাউকে প্রশ্ন করার আগে একটু তার সাথে অবশ্যই ভদ্র ব্যবহার করতে হবে, ভদ্র অনুরোধ করতে হবে। সরাসরি যদি বলেন এই আমাকে এটা বলে দেন এটা কোথায় যাবো, এইভাবে বলাটা ঠিক না। সরি টু বদার ইউ, এই জন্য সরি টু বদার ইউ এই ধরনের এক্সপ্রেশন বললে ভালো হবে। হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ, ইজ দিস দ্য রাইট ট্রেন, ইউ আর কনফিউজড, অ্যাট লিস্ট ওয়ান সেন্টেন্স এক্সপ্রেসিং রিকোয়েস্ট।
1: সার্টেনলি স্যার, কুড ইউ টেল মি দ্য বেস্ট ওয়ে টু
0: To get to university. Yes, that's great. Could is used at the very beginning. And Farhan, can you tell?
2: Sure, sir. Excuse me, how can I get this address, please?
0: Please, excuse me. Dear learners, আমাদের অনুষ্ঠানের আমরা প্রায় শেষের দিকে, অর্থাৎ উই আর এট দ্য অলমোস্ট এট দ্য এন্ড অব দ্য প্রোগ্রাম, নো মোর টুডে। আমাদের অনুষ্ঠানটি শোনবার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ, হোপ টু টক টু ইউ ভেরি সুন।
3: এতক্ষণ শুনলেন ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে, আর গানের কথা লিখেছেন এবং সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: বাংলাদেশ বেতার। এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কথাই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে এই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেলবেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালাম আলাইকুম।
0: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
2: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা

0: ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এই সব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়ির আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এই ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করুন অথবা ভেঙে ফেলুন। প্রতিদিন সকালে ও বিকালে দরজা জানলার পর্দার আড়ালে পরিষ্কার করুন। এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড় বা ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
1: বাংলাদেশ বেতার চাকা, এখন শুনবেন হাসন রাজের গান রোকেয়া ফারুকের কণ্ঠে।

আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকি। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ই সেপ্টেম্বর ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে এ বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি। আজ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে আয়োজিত এক সভায় ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এসব তথ্য জানান। তিনি জানান, সভায় প্রধানমন্ত্রী বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রমের উপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এজন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান। রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ন্যায়সঙ্গত ও পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান করা গেলে দুই দেশের জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে। অভিন্ন নদনদীর পানি ব্যবস্থাপনা দুই দেশের জনগণের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত উল্লেখ করে রাষ্ট্রপতি গঙ্গা তিস্তাসহ

0: ভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ভারতের প্রতি আহ্বান জানান। হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ ব্যাপারে তার সরকারের পক্ষ থেকে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে রাষ্ট্রপতিকে জানান। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও সুসংহত করে জনগণের জীবন মান উন্নত এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আজ মন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুশান রাইল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। ড. আব্দুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সরকার বদ্ধপরিকর। ভারতে পলাতক শেখ হাসিনাকে দেশটির প্রতিষ্ঠিত যে গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দেওয়াকে অত্যন্ত অপ্রত্যাশিত ও অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের ইতিবাচক পরিবেশ বজায় রাখতে ভারত সরকারের উচিত শেখ হাসিনাকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা। বাংলাদেশ সরকার ইতোমধ্যে এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে ডাক্তার জাহিদুর রহমান বলেন, আইসিটির চিফ প্রসিকিউটর নিশ্চিত করেছেন যে শেখ হাসিনা আর আপিল করার সুযোগ নেই। তাকে ফিরিয়ে এনে আদালতের রায় অনুযায়ী সাজা কার্যকর করাই এখন সরকারের লক্ষ্য। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের বিশাল জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী, ফলাফল ভিত্তিক ও কার্যকর করতে হবে। তিনি আজ রাজধানীর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ববি হাজ্জাজ বলেন, দেশে এখনও প্রায় 4 কোটি মানুষ সাক্ষরতা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে রয়েছে। তিনি বলেন, শুধু সাক্ষরতার হার বৃদ্ধি করা নয়, মানুষকে এমন শিক্ষা দিতে হবে যা তার জীবন মান উন্নত করবে, মূল্যবোধ তৈরি করবে এবং কর্মজীবনে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম করে তুলবে। খেলার খবর হকি। আজ চীনে অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 জুনিয়র এশিয়া কাপ নারী হকিতে বাংলাদেশ 4-0 গোলে কাজাখস্তান নারী দলকে পরাজিত করে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে। এই জয়ের ফলে টুর্নামেন্টে অংশ নেওয়া 10 দলের মধ্যে সেরা 6 নিজেদের জায়গা নিশ্চিত করল বাংলাদেশ। ক্রিকেট। দুবাইয়ে আজ রাতে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ খেলায় বাংলাদেশ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে খেলবে। খেলাটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:00।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই খন্দকার অলিউল্লাহ হেলবাকি। The International Literacy Day was observed in Khulna like other places of the country today. International Literacy Day has been observed globally since 1967 and in independent Bangladesh since 1972 on September 8 every year. The theme of the day this year is Literacy for People, Planet and Prosperity. President Mirza Fakhrul Islam Alamgir and Prime Minister Tariq Rahman gave separate messages on the occasion. In Khulna, a discussion meeting was held at the Deputy Commissioner's Conference Room on the occasion. Deputy Commissioner Ms. Hura Jannat attended Eid as chief guest. Presided over by the Additional Deputy Commissioner, Education and ICT, the meeting was attended by the Additional Police Super and officials of the concerned departments. Earlier, a rally was brought out from Deputy Commissioner's premises and ended at the same venue after parading different main roads of the city. The people of the different profession took part in the rally. Meanwhile, a similar meeting was held at the Deputy Commissioner's conference room in Bagarat on the occasion. The Deputy Commissioner, Ghulam Mohammad Batin, attended Eid as chief guest. Presided over by the Assistant Director. director of the Non-Formal Education Bureau, the district primary education officer, district education officer, and member secretary of district BNP, and teachers of various schools. Earlier, a rally was brought out from the deputy commissioner's office premises and ended at the same venue after parading different main roads of the town. Besides, a discussion meeting was held at the Deputy Commissioner's Conference Room in Shatkira to mark the day. The additional Deputy Commissioner attended it as chief guest, presided over by the Assistant Director of the Non-Formal Education Bureau, the District Primary Education Officer, District Education Officer, and Member Secretary of District BNP and teachers of various schools. Earlier, a rally was brought out from the Deputy Commissioner's office premises and ended at the same venue after parading different main roads of the town. In China, a discussion meeting was held at the Deputy Commissioner's Conference Room on the occasion, presided over by the Deputy Commissioner Noman Hussein. The meeting was attended by the Additional Police Super, District Education Officer, Assistant Director of the Non-Formal Education Bureau, President of the Press Club, representatives of different NGOs, including teachers and students. Earlier, a rally was brought out from the Deputy Commissioner's office premises and ended at the same venue after parading different main roads of the town. In Chuadanga, a similar discussion meeting was held at the Deputy Commissioner's conference room on the occasion of International Literacy Day. The Deputy Commissioner attended it as chief guest. Earlier, a rally was brought out from the Deputy Commissioner's office premises and ended at the same venue after parading different main roads of the town. The International Literacy Day was also observed in other districts of Khulna Division through holding similar program. A cleanliness drive was held at the 250-bed General Hospital's premises in Khulna today to create public awareness about dengue prevention. Deputy Commissioner Hure Jannat attended it as chief guest. Civil Surgeon Dr. Musammat Mahfuza Khatun, Superintendent of the 250-beds General Hospital, Dr. Muhammad Rafiqul Islam Gaji, Superintendent of Khulna Children's Hospital, Dr. Pradeep Devnath, and representative civil society were present at that time. Earlier, a colorful procession was brought out from the 250-beds General Hospital's premises in Khulna and ended at the Deputy Commissioner's office premises after parading different main roads on the occasion. The officials of various government and non-government departments, doctors, nurses, representatives of civil society, teachers, students, and people of various professions took part in it. A women gathering was held at the Ichal Union Parishad Auditorium in Joshu Shodru Pujila today to implement the election manifesto of the present government. The gathering discussed on various issues including family card and farmer cards, prevention of child marriage, drug abuse, morality and values. District Education Officer Muhammad Mahfuzul Hussain attended it as chief guest. Presided over by the District Information Officer, the meeting was attended by the officials of the concerned departments. The District Information Office organized it. A three-day-long Climate Smart Agriculture Technology Fair began at the Sharsha Upujala Parishad premises in Joshua today. The Upujala Nirbhay Officer inaugurated it as chief guest. Presided over by the Upujala Agriculture Officer, the function was attended, among others, by the Deputy Director of Agriculture Extension Officer and officials of the concerned departments. A colorful rally led by the Upujala Nirbhay Officer was brought out from the Upujala Parishad premises and ended at the same place after parading at Sharsha Bazar. A total of 15 stalls have been opened in the fair. The Upujala Agriculture Extension Department arranged it. Football and Giram Police 11 defeated Mridha Football 11 by 3-2 in the Shakil Sriti 8 team football tournament at Binodpur BK Secondary School ground in Mohammadpur Pujila of Magura today. Finally, weather and forecast valley till on tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty to scully wind at a speed of 55 to 60 kilometers per hour. Over the regions of Khulna, Joshur, Kustia, Dhaka, Babna, Bogura, Tangail, Faridpur, Borishal, and Potuakhali. River Posen in these areas are to first cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে এবং একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা, অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমি তানিয়া সুলতানা, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন প্রসূন কুমার রায়, প্রকৌশল তত্ত্বাবধানে আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন।
3: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রশ্রোতা, এখন আপনাদের জন্য রয়েছে অচিন পাখি লালন গীতির অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন শীলা রানী হালদারের কণ্ঠে।

0: শুনছিলেন লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি। এর বাকি অংশ শুনবেন মাগরিবের নামাজের আজান ও দোয়ার পরে।
1: আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। স্থানীয় সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

أشهد أن محمدا رسول

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি কোনো মুসলমানকে কাপড় দান করে আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো। আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। আল হাদিস বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

এই ফরিয়াদ দরবারে তোমার মাওলা, এই ফরিয়াদ দরবারে তোমার।

মাওলা, এই ফরিয়াদ দরবারে তোমার মাওলা, এই ফরিয়াদ

0: এই ফরিয়াদ দরবারে তোমার মাওলা, এই ফরিয়াদ দরবারে তোমার।
1: আল্লাহ পাকের সামনে হামদ শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ হারুনুর রশিদ এবং এম এ মুশারফ হোসেন।
2: সুপ্রিয় শ্রোতা, মাগরিবের নামাজের আজান এবং দোয়া, এরপর মহান আল্লাহ পাকের সামনে হামদের পর আমরা আবারও ফিরছি অচিন পাখি লালন গীতের অনুষ্ঠানে। এবারে শিল্পী তাপস বিশ্বাস।

লালন গীতিটি শুনলেন শীলা রানী হালদারের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। আগামী 12 সেপ্টেম্বর 2026 তারিখ শনিবার সকাল 10টায় নভো থিয়েটার বিজয় সরণী ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে ঘোষণাটি শুনলেন। আমরা রয়েছি অচিন পাখি লালন গীতির অনুষ্ঠানে, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে গানটি শুনবেন হাফিজুর রহমান সুজনের কণ্ঠে।

0: এই গানটির সঙ্গে শেষ হল লালন গীতের অনুষ্ঠান অচিন পাখি। বাংলাদেশ বেতার খুলনা এখন আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নিকলিতে 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 24.1 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 65% এবং সন্ধে 6টায় 90%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:43 এবং সূর্য অস্ত যাবে 6:08। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: দিস ইজ বাংলাদেশ বেতার। নাও ইন ওয়েদার ফোরকাস্ট রেড বাই শাহনাজ পারভীন। Dhaka Met Office forecast for inland rivers warning valid till 1 a.m. There is no inland rivers warning and no signal is to be hoisted. Now forecast for the entire country remain effect till 6 p.m. It may expected temporary gusty wind with light to medium rain or thunder shower in many places of Mamshing and Silla divisions and a few places of Rajshahi, Rongpur, Dhaka, Khulna, Borishal and Chittagong divisions. Medium to heavy rainfall may expected as elsewhere over the country. Day temperature may slightly decreased all over the country and night temperature may nearly unchanged. Today the maximum temperature was recorded in Nikle 35.2 degrees Celsius and minimum was in Narayanganj 24.1 degrees Celsius all over the country. Today the maximum temperature was recorded in Dhaka 34 degrees Celsius, minimum was 26.8 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 65%, at 6 p.m. 90%. Tomorrow the sun rises over Dhaka at 5:43 a.m. and sets at 6:08 p.m. That's all for weather in time.
3: Bangladesh Betar Antobahini Jonoshongjok Poridoktor আইএসপিআর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবান সামরিক প্রশিক্ষণ এলাকায় বিএমটিএ বাংলাদেশ সেনাবাহিনী আর্টিলারি কোর্স শুটিং পরিচালনার কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রম চলবে 13 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। এ ফায়ারিং চলাকালীন প্রতিদিন সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশেপাশে সাধারণ এলাকা হলুদিয়া, হাম্বুরামপাড়া ও গোয়ালমারি সম্পূর্ণরূপে পরিহার করতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ, অন্যান্য যানবাহন ও বিমানকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
4: এবার শুনবেন আরও একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জ, কক্সবাজারে টেস্ট ফায়ারিং এবং বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে 16 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। ফায়ারিং প্রতিদিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে। ফায়ারিং এর বিপজ্জনক এলাকা কক্সবাজার জেলার উখিয়া থানার অন্তর্গত, যার উত্তর সীমানা নিদানিয়া। দ্রাঘিমাংশ 91° 3 মিনিট 25 সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 21° 16 মিনিট 50 সেকেন্ড উত্তর থেকে 315 ডিগ্রি ও দক্ষিণ সীমানা ইনানি, যার দ্রাঘিমাংশ 92° 3 মিনিট 15 সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 21° 14 মিনিট 10 সেকেন্ড উত্তর থেকে 215 ডিগ্রি এবং ফায়ারিং এলাকার ব্যাপ্তি 15,000 গজ অথবা 8.5 মাইল সমুদ্রের আকাশ বরাবর। উত্তর ও দক্ষিণের সীমানা সাপেক্ষে এবং বিপজ্জনক এলাকার উচ্চতা 25,000 ফুট পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ, নৌযান ও বিমানকে এই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি শুনলেন।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রশ্রোতা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান। গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, কণ্ঠ দিয়েছেন ফেরদৌসী রহমান।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন ফেরদৌসী রহমানের কণ্ঠে। গীতিকার ছিলেন গাজী মাজহারুল আনোয়ার। বাংলাদেশ বেতার খুলনা, এখন স্থানীয় সংবাদ শুনবেন বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শেখ সারাফাত আলী দুলু। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। 1965 সালের 17 নভেম্বর ইউনেস্কো 8ই সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে এবং 1966 সালে বিশ্বে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ উপলক্ষে পৃথক বাণী দেন। খুলনায় এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজহুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান ও জেলা শিক্ষা অফিসার এস এম সাইদুর রহমান বিশেষ অতিথি ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক পরিদর্শন করে একই স্থানে এসে শেষ হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে এক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আজ খুলনায় 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজহুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। সিভিল সার্জন ডা মোসাম্মদ মাহফুজা খাতুন, 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা মোহাম্মদ রফিকুল ইসলাম গাজী ও খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা প্রদীপ দেবনাথ সহ সুশীল সমাজের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। এর আগে উপলক্ষে খুলনা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক পরিদর্শন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এদিকে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এবার এর উপরে শুনুন আমাদের খুলনা মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: খুলনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। এই অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। এই প্রসঙ্গে খুলনা জেলা সিভিল সার্জন ডাক্তার মোসাম্মদ মাহফুজা খাতুন বলেন,
3: ডেঙ্গু যাতে না হয় তার জন্য প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা ডেঙ্গু হওয়ার আগে সচেতন হই, আমাদের বাড়ির আশেপাশে আঙ্গিনা পরিষ্কার করি, যেসব জায়গায় পরিষ্কার পানি জমে এবং সেই পানিগুলো 3 দিনের বেশি যদি হয় সে পানিগুলো আমাদের ফেলতে হবে। ঝোপঝাড় পরিষ্কার করতে হবে, বাড়ির আঙিনা ঘর বাড়ি সবকিছু পরিষ্কার করতে হবে এবং আমাদেরকে মশারি টাঙানোর অভ্যাস করতে হবে।
2: ডেঙ্গুর বাহক এডিস মশা সাধারণত জমে থাকা স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে, তাই বাড়ির

0: ছাদ, বারান্দা, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র কিংবা আশেপাশে যে কোনো স্থানে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। এ প্রসঙ্গে সিভিল সার্জন আরো বলেন,
1: যদি কারোর ডেঙ্গু দেখা দেয়, হঠাৎ করে কারোর যদি টেম্পারেচার বেড়ে যায়, জ্বর হয়, জ্বরের ভিতরে ডেঙ্গুর জ্বরটা 104 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত হতে পারে, সাথে প্রচন্ড গায়ে ব্যথা হবে, পিঠে ব্যথা হবে, চোখে ব্যথা হতে পারে, মাথায় ব্যথা হতে পারে, এরকম সাইন সিমটম দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবে এবং চিকিৎসক যে পরামর্শ দিবে সেভাবে তাকে মানতে হবে, প্রচুর তরল খাবার খাবে।
0: চিকিৎসকদের পরামর্শ, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নিতে হবে। একই সঙ্গে নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। মোহাম্মদ নুরুল আমিন, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
2: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে আজ জব কর্নারের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড এ কে এম মতিনুর রহমান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড ইমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড ইদ্রিস আলী সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। শিশুদের অনলাইন নিরাপত্তা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত বিষয়ে এক মতবিনিময় সভা আজ বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ডিজিটাল নিরাপত্তা, শিশু অধিকার ও সাইবার অপরাধের বিরুদ্ধে সচেতনতা তৈরি, ডিজিটাল স্পেসে বিদ্যমান সুযোগ ও চ্যালেঞ্জ মোকাবেলায় নাগরিক সমাজের সক্ষমতা ও অংশগ্রহণ জোরদারকরণের উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে জেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য ও প্রকল্প সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালেনী কলবাড়ি মাঠে আরাফাত রহমান কোকোকলা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় ভুরুলিয়া ফুটবল একাদশ 3-2 গোলে নোয়াবেকি ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
3: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
4: আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই?
4: আলহামদুলিল্লাহ ভালো আছি। সারা ভাই তুমি কেমন আছো?
5: আছি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, শুরুতেই একটু বলে নিচ্ছে যে আমাদের আজকের ফোন ইন অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে আগাম শীতকালীন সবজি চাষের প্রস্তুতি। তো আমরা ইতিপূর্বে যে ঘোষণাটি যে নাম্বারে ফোন করার জন্য অনুরোধ জানিয়েছিলাম সেই নাম্বারটির একটু পরিবর্তন হয়েছে। তো একটু শ্রোতা মণ্ডলী আপনারা একটু নাম্বারটা মনোযোগ দিয়ে শুনে নিন, 02-44-81-32-39 থেকে 43 পর্যন্ত নাম্বারে ফোন দিবেন। আবারও বলছি, 02-44-81-32-39 থেকে 43 পর্যন্ত নাম্বারে কল করে আপনারা আমাদের ফোন ইন অনুষ্ঠানে আগাম শীতকালীন সবজি চাষের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করতে পারবেন। প্রশ্নের উত্তর দিচ্ছেন ডক্টর সালমা লাইজু, পরিচালক ক্রপস উইং খামারবাড়ি ঢাকা। আপা আপনি কেমন আছেন?
6: আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন?
5: জি আছি
4: আলহামদুলিল্লাহ, ভালো আছি
6: আলহামদুলিল্লাহ।
5: তো আপনি আমাদেরকে ওই আগাম শীতকালীন সবজি চাষ সম্পর্কে একটু পূর্ব ধারণা দিতে পারেন আমাদের দর্শকদের?
6: হ্যাঁ, ধন্যবাদ
5: আপনাদের প্রশ্ন আনার।
6: এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন সবজি পানি সহ্য করতে পারে না। প্রতি বছর যখন বর্ষা শুরু হয় তখন কিন্তু বাজারে সবজির একটা ক্রাইসিস পড়ে যায়, কারণ অধিকাংশ মানে ফলন তো গাছই মারা যায়, এজন্য আমাদের একটা সংকটের সৃষ্টি হয় এবং পরবর্তীতে একটা দামও বেড়ে যায়। এই জন্য যে সমস্ত জায়গা উঁচু যেখানে বন্যার পানি কিংবা বৃষ্টির পানি জমে থাকে না, সেই সব জায়গায় যদি আমরা খুব দ্রুত বীজতলা তৈরি করি তাহলে যখনই বন্যার পানি নেমে যাবে তাহলে অল্প সময়ের মধ্যে এই চারাগুলো বড় হয়ে যাবে, আমার সময় কমে আসলো, আমি দ্রুত লাগিয়ে দিতে পারবো এবং বাজারে আগাম আগাম চলে আসবে। কারণ ওই সময় তো মানুষের কিন্তু সবার মধ্যে সবজির প্রতি একটা দাম বৃদ্ধি পাওয়াতে একটা ভীতি চলে আসে।
4: আর আগাম সবজিতে লাভও বেশি
6: এবং কৃষকের কিন্তু লাভও বেশি। তাহলে একসাথে আমার দুইটাই হলো, বাজারও স্থিতিশীল থাকলো এবং আমার কৃষকও কিন্তু দুইটা পয়সা
7: লাভবান হলো।
6: তো সেজন্য আগাম শীতকালীন সবজি চাষ করার খুবই গুরুত্ব আছে। কিন্তু এখানে আর একটা বিষয় আমি বলতে চাচ্ছি, সেটা হলো এই যে বীজতলা তৈরি করা, এই জিনিসটা আমরা জানি না। সেজন্য আপনি দেখেন এখনো কিন্তু সবজি ওইভাবে আসে নাই, কিন্তু এখন চলে আসা দরকার ছিল। এটার কারণ বীজতলা তৈরি করতে হবে পলিথিন শেড দিয়ে। এই প্রযুক্তিটা মানে খুব কম কৃষক জানে। পাতলা ট্রান্সপারেন্ট পলিথিন, স্বচ্ছ পলিথিন দিয়ে, যাতে সূর্যের আলো আসে
7: ঢুকে।
6: হ্যাঁ, কিন্তু আপনার বৃষ্টির পানি সরাসরি গাছের গায়ের পড়ে না, কারণ সবজির চারাগুলো তো খুবই নরম থাকে। ওখানে বৃষ্টির পানি পড়লে তাহলে আপনার শিকড়গুলো নষ্ট হয়ে যাবে, তাহলে ওই চারা আপনার আর বাঁচবে না। এজন্য অনেক কৃষকই করে এখানে মার খায়। এবং তারা কি করবে, যখন বাজারে সবজি দিয়ে ভরে যাবে তখন লাগাবে, এত দাম কমে যাবে যে কৃষক ভাই তখন ওই যে মানে কি বলবো যে তোলার মতো টেন্ডেন্সি থাকে না, জমিতেই ওগুলো পরে পরে নষ্ট হয়। গরু ছাগলেও খায় না প্রত্যেকটা বছর। আমাদের কৃষক ভাইরা এই সমস্ত এটা না জানার জন্য খুবই ক্ষতিগ্রস্ত হয়। তো সেজন্য আমি বলবো প্রিয় কৃষক ভাইরা, আপনারা করলে আগাম করবেন এবং লেট করবেন, এবং সিজনে তো সবাই করবে, সেজন্য সিজনে এত করার দরকার নেই। আপনারা আগাম করবেন আর শেষের দিকে করবেন, এই দুটাতে লাভ বেশি।
5: আচ্ছা আপা, আমাদের একটা কল এসেছে, আমরা ফোনটা আগে রিসিভ করে নিই। হ্যালো, কে বলছিলেন? কে বলছিলেন? হ্যালো হ্যালো,
7: কে বলছেন? হ্যালো, থেকে বলছেন
5: শ্রোতা মন্ডলী, আপনারা আমাদের যে নাম্বারে ফোন করে আপনাদের প্রশ্ন জানাবেন সেই নাম্বারটি আরেকবার বলছি, 02-44-81-32-39 থেকে 43 পর্যন্ত নাম্বারে কল দিবেন। একটি কল আমরা একটু রিসিভ করে নিই। হ্যাঁ হ্যালো, কে বলছিলেন? হ্যালো, সংযোগটি পাওয়া যাচ্ছে না। সংযোগটি পাওয়া যাচ্ছে না দুঃখিত। আচ্ছা আপনার কাছে আমরা ফিরে যাই, আমরা পরবর্তীতে কল গ্রহণ করব। হ্যাঁ জি আপা।
6: হ্যাঁ, এখানে সবজি চাষের বিষয়ে আমি আরো কিছু কথা বলতে চাই, যেগুলো আমাদের জনস্বাস্থ্যের সাথে খুবই সম্পর্কিত। আপনারা নিজেরাও সবজি কিনে খান, আমরা সবাই কিনে খাই। আপনারা জানেন যে সবজি চাষের সময় আমাদের কৃষক ভাইরা কারণে অকারণে প্রচুর পরিমাণে বিষ মানে পেস্টিসাইড দিয়ে থাকে।
7: আচ্ছা আচ্ছা।
6: হ্যাঁ, এবং এই পেস্টিসাইড দেওয়ার ফলে সবজি তো নরম জিনিস, এখানে যদি আপনি এইভাবে বিষ দেন তো এটা কি কাটে ছিলা ফেলে দিয়ে খাওয়া যাবে?
4: না,
6: এটা
4: তো ক্ষতিকর আমাদের জন্য।
6: হ্যাঁ, এটা আপনার হলো এখানে দুই ড্রপ বিষ যদি থাকে তো দুই ড্রপই আপনার আমার পেটে যাচ্ছে। তো সেজন্য এটা খুবই একটা কঠিন বিষয়। ওনারা অতিরিক্ত মুনাফার আশায় মনে করে যে বিষ দিলেই খুব ফলন হবে,
7: বেশি হবে,
6: একেবারে ফলন বেশি হবে, খুব লাভবান হবে,
5: বিষ দেওয়া যাবে না।
4: ভেজাল মেশানো যাবে
5: না। কল এসেছে, আমরা ফোনটি রিসিভ করি। হ্যালো, আপনার নাম এবং কোথা থেকে বলছেন জানিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, হ্যালো,
8: হ্যালো,
5: হ্যাঁ জি বলুন, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? বলছেন
8: মোহাম্মদ রমজান শিকদার বলছিলাম।
5: মোহাম্মদ রমজান শিকদার কোথেকে বলছিলেন?
8: বল্লাহাটি নড়াগাতি থানা নড়াইল।
5: নড়াইল থেকে, জি আপনার প্রশ্নটি করুন
8: ভাই। আমি তো কড়াই গোলকপি এবং টমেটো কি এখন পাতানো যাবে?
5: গোলকপি এবং টমেটো এখন করা যাবে কিনা?
8: জি জি।
5: আচ্ছা ঠিক আছে, আমরা প্রশ্নটি গ্রহণ করলাম। আপা একটু আপনি।
6: আচ্ছা ধন্যবাদ। অবশ্যই করা যাবে, কেন করা যাবে না, বরং আপনি আরো আগে করতে পারতেন, তো দেরি হয় নাই, এখনই আপনার জমি তৈরি করে ফেলুন। এবং আপনার যদি একটু উঁচু জমি থাকে যেখানে এখনো সেচ সেথে না, ও ধরনের একটা জমি নির্বাচন করেন, এবং এই জমিতে আপনি প্রচুর ছাই যোগ করেন, ছাই ছাই দিবেন, চিটা ধান দিবেন, আবর্জনা পচা সার দিবেন, গোবর সার দিবেন, দিয়ে সামান্য পরিমাণে রাসায়নিক সার দিবেন। এইভাবে জমি তৈরি করে আপনি ওলকপি টমেটো লাগিয়ে দেন এবং গাছগুলো সারিতে লাগাবেন। অবশ্যই গাছ কিছুটা বড় হওয়ার সাথে সাথে একটু খুঁটি দিয়ে এগুলো টমেটো গাছগুলো সুন্দর করে বেঁধে দেবেন। এবং আরেকটা ভাই খেয়াল করবেন, টমেটো গাছের পাতা মাটি যেন স্পর্শ না করে, যেগুলো পাতা মাটি স্পর্শ করবে সেগুলো আপনি অবশ্যই কেচি দিয়ে কেটে সরিয়ে দিবেন,
7: সরিয়ে দিতে হবে,
6: কারণ
5: গাছের কাণ্ডটাকে দাঁড়িয়ে থাকে।
6: জি জি, না নিচের পাতা যদি মাটিতে স্পর্শ করে মাটি থেকে রোগ জীবাণু গাছে উঠে
7: যাবে,
6: সেজন্য নিচের পাতা সবজির জন্য এটা খুব ইম্পর্টেন্ট, নিচের পাতা মাটির গায়ে লাগানো যাবে না।
4: টমেটো তো চাষ করি কিন্তু এই জিনিসটা তো জানতাম না।
5: আরেকটি কল এসেছে, আমরা আরেকটা কল গ্রহণ করি। হ্যালো, কে বলছিলেন?
4: জি, নামটা আবার বলেন।
9: আসসালামু আলাইকুম।
5: ওয়া আলাইকুম সালাম।
9: এখন কি মরিচ গাছ আর টমেটো করা যাব?
5: আপনি কে বলছিলেন এবং কোথা থেকে বলছিলেন?
9: আমি ফুলবাড়িয়া থান থেকে বলছি।
5: আচ্ছা, আপনার নামটা প্লিজ?
9: আরিফুল ইসলাম।
5: আরিফুল ইসলাম। আচ্ছা, আপনার প্রশ্নটা কি ছিল জানো?
4: মরিচ গাছ
6: এখন মরিচ আর টমেটো চাষ করা যাবে কিনা?
5: হ্যাঁ, এই সময়ে মরিচের চাষ করা যাবে কিনা আপা?
6: আগের জনের সাথে মোটামুটি একই ধরনের প্রশ্ন, মানে ওলকপি মরিচ টমেটো এর মধ্যে আছেন, অবশ্যই এটা চাষ করা যাবে, কারণ এখনই তো পিক আওয়ার, আমরা কিন্তু সেটা নিয়েই কথা বলছিলাম। এবং আপনাদের এটা আমি স্মরণ করিয়ে দিতে চাই যে সবজি চাষে কখনোই রাসায়নিক সার দিয়ে করা যাবে না, তাহলে সেই সবজির স্বাদ এবং ঘ্রাণ কখনোই থাকবে না। এখানে জৈব সার যদি না দেন, জৈব সারের জন্যই সুন্দর যে ফ্লেভার কালার এটা আসে, কিন্তু আমাদের কৃষক ভাইয়েরা এখন অলসতার কারণে শুধু রাসায়নিক সার দিয়ে করতে চায়, এর ফলে আমাদের এগুলোর পুষ্টিমানগুলো নষ্ট হয়ে গেছে। তা আমি আপনাদের অনুরোধ করব আপনারা এটা করেন। এবং সেকেন্ড আরেকটা অনুরোধ আপনাদের কাছে, সেটা হলো দেশি উন্নত জাত সেটা চাষাবাদ করবেন, শুধুমাত্র হাইব্রিড এর উপর নির্ভরশীল নয়, দেশি উন্নত জাতগুলো চাষাবাদ করুন।
4: দেশি জাতগুলি সবচেয়ে ভালো।
6: জি,
4: দেশি জাতগুলি,
6: দেশি উন্নত জাতগুলো সবচেয়ে ভালো।
5: আচ্ছা, ঠিক আছে, আমাদের আরেকটি আরেকটি কল এসেছে, আমরা কলটা রিসিভ করি। কে বলছিলেন ভাই? একটু জোরে বলুন, আপনার শব্দটা শোনা যাচ্ছে না। হ্যালো,
4: গোপালগঞ্জ থেকে?
5: গোপালগঞ্জ থেকে কে বলছিলেন?
4: রাজীব,
5: রাজীব সাহেব। হ্যাঁ ভাই, আপনার প্রশ্নটি করুন।
4: আজকে দাম নাই,
5: ভাই একটি একটি বিষয়, আমরা যে ফোন ইন অনুষ্ঠানের যে বিষয় নির্বাচন করেছি, আমরা বিষয় ভিত্তিক যিনি প্রশ্ন দিবেন তাকে বিষয় ভিত্তিক হিসাবে নির্বাচন করা হয়েছে, যেহেতু আমরা শীতকালীন সবজি চাষের প্রস্তুতি নিয়ে আলোচনা করব, মানে সে কারণে মানে বিষয়টি প্রাসঙ্গিক হচ্ছে না। হ্যাঁ, আমরা যখন ধান বিষয়ক বিশেষজ্ঞ নিয়ে আলোচনা করতে আসব তখন আপনি ধান বিষয়ক প্রশ্ন করবেন। হ্যাঁ আপা, তাহলে আপনি আপনার সবজি যে আপনার প্রশ্নটি আরেকবার বলুন।
10: আমার একটা প্রশ্ন ছিল ম্যাডামের কাছে, তো প্রথমে আমি ম্যাডামকে আর কি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য। তো ম্যাডাম, আমি আরকি কৃষি বিষয়ে পড়াশোনা করছি, ব্যাচেলর অফ সায়েন্স ইন এগ্রিকালচার। তো আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, সেটি হচ্ছে যে আমরা এই শীতকালীন যে সবজির কথা বলা হচ্ছে, এটা কি আমরা টিস্যু কালচার পদ্ধতিতে করতে পারি? মানে আমাদের কি সেই ফ্যাসিলিটিস কি আছে, মানে মানে সেই ফ্যাসিলিটি বা টেকনোলজি মানে কত দূর যদি বলতেন আর কি?
6: আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, টিস্যু কালচার একটা উন্নত পদ্ধতি, আর টিস্যু কালচারের মাধ্যমে যদি আমরা সুস্থ নিরোগ চারা উৎপাদন করতে পারি, কিন্তু আমাদেরও সরকারিভাবে টিস্যু কালচারের কার্যক্রম শুরু হয়েছে মাত্র, কিন্তু এখনো ঠিক ওই পর্যায়ে যায়নি যে চারা অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যাবে। তা আশা করি ভবিষ্যতে সরকারি বেসরকারি উভয় পর্যায়ে প্রচেষ্টার ফলে আমরা এই লক্ষ্য অর্জনে সক্ষম হব, কিন্তু বর্তমানে এটা পাওয়া যাচ্ছে না। তা আমি বলবো যে সেক্ষেত্রে নিজেরাই খুব বিশ্বস্ত উৎস থেকে ভালো বীজ সংগ্রহ করে আপনি যদি চারা উৎপাদন করেন তাহলে সেটা সবচেয়ে ভালো চারা হবে।
7: ভালো চারা হবে,
6: জি জি।
5: আচ্ছা, আমাদের আরেকটি কল এসেছে। হ্যালো,
11: হ্যালো, সালাম আলাইকুম।
5: ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? দুঃখিত, শব্দটি বোঝা যাচ্ছিল না, আরেকবার বলবেন। নামটা বলেন। চালকুমড়া এখন লাগানো যাবে কিনা, এটাই ছিল আপনার নামটা প্লিজ।
11: আমার নাম কালু মিয়া।
5: কালু মিয়া, হ্যাঁ, এখন চালকুমড়ার চাষ লাগানো যাবে কিনা?
6: আচ্ছা, ধন্যবাদ ভাই কালু মিয়া। এখন চাল কুমড়াও লাগানো যাবে, তবে আমি আপনাদের সবাই যে ধরনের প্রশ্ন করেছেন, ওলকপি, টমেটো, মরিচ,
5: মরিচ,
6: তারপরে
5: চাল কুমড়া, লাউ,
6: সরি একটু চাল কুমড়া, এটা যেটাই লাগান না কেন, আমি বলবো যে আপনার বীজটা কিন্তু ভালো হতে হবে, সুস্থ নিরোগ বীজ হতে হবে, এবং আপনারা অবশ্যই বীজ শোধন করে নেবেন। এই কথাটা আপনারা বিশ্বাস করছেন কিনা, বীজ শোধন বুঝতে পেরেছেন? বীজ শোধন কাকে বলে? বীজ হলো সুস্থ নিরোগ করে নেওয়া, এবং এই বীজ শোধনের জন্য কিছু পদ্ধতি আছে। আপনি যে চারাই লাগান, প্রথমে আপনি কি করবেন, একটা হালকা কুসুম গরম পানি নেবেন, এই পানির মধ্যে রসুন বেটে রসুন বাটার রস দেবেন,
4: পানির মধ্যে,
6: জি জি, এই গরম পানির মধ্যে রসুন বাটার রস দেবেন, একটু হলুদের গুঁড়া দেবেন, এবং এটার মধ্যে বীজটা ভিজাই রাখবেন। এক একটা বীজ কিন্তু এক এক সময় পর্যন্ত ভিজা রাখতে হয়, যেগুলো বেশ বেশি মোটা শক্ত চামড়া এগুলো কিন্তু একটু বেশি ভিজাতে হবে, এবং যেগুলো পাতলা, ধরেন শশার বীজ ছোট, চিকন, আর করলার বীজ মোটা, তো করলার বীজ কিন্তু বেশিক্ষণ রাখতে হবে, কাজে আপনার সব বীজ তো এক সমান
4: ভিজবে
6: না। তাহলে আপনি সেইভাবে করে বীজটা শোধন করে নেবেন, তারপরে এই বীজটা আপনার পরে পানি থেকে উঠিয়ে একটা মানে পাতলা কাপড়ের উপরে দিয়ে হালকা ছায়াযুক্ত স্থানে শুকায়
4: নিতে হবে।
6: এরপরে সমপরিমাণ ছাই, শুকনা ছাই, এই বীজের সাথে মিশাবেন। মিশিয়ে যদি এই বীজটা বুনে দেন তাহলে এটা কিন্তু আপনার নিজে হাতে বিশোধন হয়ে গেল, কোনো রাসায়নিক কেনার কোনো দরকার নাই। আপনি যদি কোনো মানুষকে জিজ্ঞেস করেন, সে আপনাকে ব্যাবেস্টিন, অটিস্টিন, বিভিন্ন রকম কঠিন কঠিন নাম বলবে, কৃষক ভাইরা ঘাবড়ে যায়, এগুলো কোথায় পাবো, আবার কি দরকার, ঝামেলা করার দরকার নাই, বিশোধনই করবো না। কিন্তু আমি আপনাদের শিখিয়ে দিলাম একবারে সোজা পদ্ধতি, এইভাবে বিশোধন যদি করেন তাহলে আপনার 50% রোগ আর পোকা শেষ, এখানে শেষ হয়ে গেল। তাহলে আপনার অনেক সহজ হলো, খরচও কমলো, তো কাজে আপনারা কিন্তু বিশোধন করবেন, জৈব সার দিবেন, এবং প্লিজ কারণে অকারণে কীটনাশক দিবেন না, কারণ এই সবজি আপনিও খাবেন আমিও খাবো, আপনার কোনো ভাই দূরে থেকে কিনে খাবে, কাজে আমরা চাই না তারা সবাই ক্ষতিগ্রস্ত হোক। আজকে বাংলাদেশে কিডনি রোগের সংখ্যা সবচেয়ে বেশি, এবং এটার অন্যতম কারণ হচ্ছে এই কীটনাশকযুক্ত খাবার, এবং বিশেষ করে সবজি এবং অতিরিক্ত রাসায়নিক সার, এগুলোর ফলে মানে মাটি বিষাক্ত হয়ে যাচ্ছে, আর সেই বিষাক্ত মাটি থেকে যে খাবার উৎপাদন হচ্ছে সেটা কি ভালো হতে
5: পারে?
6: মানুষ কিন্তু বাঁচার জন্য খাবার খায়, মরার জন্য খায় না। তাহলে আমরা কিন্তু এত দাম দিয়ে আমাদের জীবন রক্ষার জন্য যে খাবারটা খাচ্ছি সেটা আপনি আগে খেয়াল করেন সেটা বিশুদ্ধ কিনা,
4: নিরাপদ খাবার খায়।
5: কৃষক ভাইদের কাছে আমাদের অনুরোধ থাকবে যেন
4: ভেজাল না মিশায়,
5: রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সারের মাধ্যমে যেন চাষবাস
6: না, রাসায়নিক সার ব্যবহার করবে,
5: মানে যতটা
6: কম করা যায় এবং জৈব সারের
7: পরিমাণটা।
5: শ্রোতাদের উদ্দেশ্যে আমরা বলছি, আমরা আগাম শীতকালীন সবজি চাষের প্রস্তুতি নিয়ে আলোচনা করছি, আপনারা ফোন করতে পারেন আমাদের এই নম্বরগুলোতে 02-44-81-3293, 02-44-81-3240, 02-44-81-3241, 02-44-81-3242 এবং 02-44-81-3243 নম্বরে। এই নম্বরগুলিতে ফোন করে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন আগাম শীতকালীন সবজি চাষের প্রস্তুতি সংক্রান্ত প্রশ্ন। আমাদের আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন ডক্টর সালমা রাইজু, পরিচালক ক্রপস উইং, খামারবাড়ি, ঢাকা। আচ্ছা, আমরা একটি কল গ্রহণ করি। হ্যালো, কে বলছিলেন? কোথা থেকে বলছিলেন ভাই? কে বলছিলেন?
12: আমি কক্সবাজার মহেশখালী থেকে বলছি।
5: মহেশখালী থেকে বলছি।
12: একজন,
5: আপনার নামটা?
12: আমার নাম আব্দুল করিম।
5: আব্দুল করিম ভাই বলছেন মহেশখালী থেকে।
12: আমি পাহাড়ে বিভিন্ন ধরনের চাষ করি, কৃষক আমি।
13: জি, সঙ্গে থাকুন।
12: ধান চাষ, বিভিন্ন ধরনের চাষ করি, বিভিন্ন সবজি চাষ করি। আর
5: পাহাড়ে চাষ করেন, সবজি চাষ করেন?
12: 15-10 দিনের ভিতরে আমার জায়গা তৈরি করা আছে। এখন আগামী কি সবজি চাষ করলে আমি উপকৃত হবে?
5: হ্যাঁ, আগামী 10-15 দিনের মধ্যে কি সবজি চাষ করতে পারেন এই বিষয়ে পরামর্শ চাচ্ছেন। হ্যাঁ জি আপা,
12: কি সবজি চারা রোপণ করলে উপকৃত হবে?
5: হ্যাঁ, কোন কোন সবজিটা উনি চাষ করবেন সেটা আপনার কাছ থেকে পরামর্শ চাচ্ছেন।
6: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ভাই, আপনাকে আগে খেয়াল করতে হবে, আপনার মার্কেটের কথা খেয়াল করতে হবে, যে ওই আপনার ওই এলাকার কোনটা ডিমান্ড বেশি,
13: চাহিদা কোনটা
6: বেশি, তাই না? এটাই, আপনি যে একটা যখন প্রোডাক্ট তৈরি করবেন তো সেটা আসলে কেউ কিনবে কিনা, ওটা চাহিদা আছে কিনা, এইটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে। সেজন্য আপনি আগে দেখেন আপনার ওই এলাকার চাহিদাটা কি, কোনটার ডিমান্ড বেশি, আপনি সেটা চারাই লাগাবেন, সেটাই লাগাবেন, তাহলে কিন্তু আপনার লাভবান হতে পারবেন। আর আপনার পাহাড়ের জন্য আমি একটা সারের ফর্মুলা দিচ্ছি, আপনার কাছে খাতা কলম থাকলে আপনি লিখে নিতে পারেন। সেটা হচ্ছে 150 লিটার পানি নেবেন, তার মধ্যে 5 কেজি খৈল দেবেন, 8 কেজি ছাই, 8 কেজি গোবর, ইউরিয়া, TSP, MOP 1 কেজি করে, এবং 10টা এবং বোরন সার 100 গ্রাম করে। এটা আপনার সারা রাত ভিজিয়ে রাখবেন এবং সকালে এটা ডালের মতো হবে, প্রয়োজন হলে আপনি আরেকটু পানি মেশাবেন। এবং এই যে মিশ্রণটা, এটা আপনি মগ দিয়ে 2 সারির মাঝখানে মাটি ভিজাই ভিজাই দিবেন।
13: আবার একটু পরিমাণটা বলেন তাহলে।
6: জি বলতেছি, হ্যাঁ, এটা শেষ করে নেই, এইভাবে যদি দেন তাহলে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি 2 বছর এটার উপর গবেষণা করেছি, মাত্র 3 টাকা লিটার খরচ, 3 টাকা লিটার সার আসছে বাংলাদেশে,
13: না
6: 3 টাকা দিয়ে 3 দিনের মধ্যে আপনার গাছের চেহারা ফিরে যায়। এটা এটা আমি আমার এই প্রিপারেশনটার নাম দিয়েছি খোলের হরলিক্স সার।
13: আচ্ছা
6: আচ্ছা, তা এইটা যদি আপনি দেন তাহলে আপনার হলো খুব কম খরচে খুব বাম্পার ফলন হবে, এবং আমরা যে বিষাক্ততার কথা বলতেছিলাম সেই ধরনের কোনো সমস্যা হবে না। তো আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আপনি দেখেন আপনার লোকাল ডিমান্ডটা কি।
5: আমরা আরেকটি কল গ্রহণ করি। হ্যালো, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন?
13: হ্যালো,
5: হ্যালো, হ্যালো, কে বলছিলেন?
14: সাইবা রহমান বলছি।
5: যে একটু জোরে বলুন।
14: সাইবা রহমান বলছি।
5: হ্যাঁ, সাইবা রহমান,
13: সাইবা
5: নুসাইবা রহমান, কোথা থেকে বলছিলেন?
14: আমি কি এখন লাউয়ের বিচি মাটিতে পাতাতে পারবো? আর যেভাবে মাটিটা কিভাবে তৈরি করতে হবে মাটিটা?
13: জি জি,
5: লাউয়ের বিচি করতে পারবেন কিনা এবং মাটিটা কিভাবে তৈরি করবেন?
6: আমি একটু আগে কিন্তু বলেছি, আপনার লাউয়ের বীজ আপনি অবশ্যই যে বীজ শোধন করে নেবেন, বীজ শোধন করে নিয়ে যদি আপনার জমি এখনো ভেজা থাকে তাহলে আপনি অবশ্যই পলিথিন ব্যাগে চারাটা তৈরি করবেন, যাতে চারা বড় হবে, আপনার মাটি শুকায় যাবে, মাটি অতদিনে রেডি হবে, তখন এই চারার বয়স দেখা যাবে 1 মাস হয়ে গেছে, আপনার সময়টা বেঁচে গেল, অর্থাৎ আপনি আগাইলেন। এরপরে মূল জমিতে মাদা তৈরি করে ওখানে যদি নিয়ে যান তাহলে কিন্তু আপনার সময় নষ্ট হলো না। তাই এইভাবে অবশ্যই আপনি লাউয়ের বীজ করতে পারেন, এবং যদি নিকটস্থ কোনো নার্সারিতে আপনার পরিচিত আশেপাশে থাকে যে ভালো চারা হয় কিংবা জাতটা ভালো আছে, তাহলে সেখান থেকেও রেডিমেড নিতে পারেন সময় বাঁচানোর জন্য। এখন আপনি খেয়াল করেন আপনার জমিটা কেমন, আপনার কি এরকম ভালো উঁচু জমি আছে? আর যদি না থাকে তাহলে আপনি এইভাবে দ্রুত দ্রুত আপনি চারাটা তৈরি করে ফেলেন। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন।
5: আমরা একটু পরে কল গ্রহণ করছি।
6: আপা হচ্ছে আরেকটা বলছিল যে হরলিক্স সারের উপকরণটা যেন আবার বলি। হ্যাঁ, সবজি চাষি ভাইদের উদ্দেশ্যে বলছি, এটা সবার জন্য খুবই দরকার।
13: হ্যাঁ, সুবিধা হয়।
6: 150 লিটার পানি, 5 কেজি খৈল, 8 কেজি গোবর, 8 কেজি ছাই, ইউরিয়া, টিএসপি, এমওপি সার মাত্র 1 কেজি করে, এর বেশি দেওয়া যাবে না। আর 100 গ্রাম দস্তা, 100 গ্রাম ব্রন সার সারা রাত ভিজিয়ে রাখবেন এবং সকালে ডালের মতো মিশ্রণ করে মগে করে গাছ মাটি ভিজিয়ে ভিজিয়ে দিবেন। আশা করি খুব ভালো ফলন পাবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
5: হ্যাঁ শ্রোতা মণ্ডলী, আপনাদের জন্য একটি ঘোষণা রয়েছে, সেটি হচ্ছে আজ 8 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। 1967 সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর দিবসটি প্রতিপালিত হয়ে আসছে। এবছরের প্রতিপাদ্য মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা। সাক্ষরতা শুধু অক্ষর জ্ঞান নয়, এতে মানুষকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করে, কর্মসংস্থানের সুযোগ বাড়ায় এবং আত্মনির্ভরশীল হতে সাহায্য করে। বর্তমান ডিজিটাল যুগে পড়তে ও লিখতে পারার পাশাপাশি তথ্য খুঁজে বের করা, যাচাই করা এবং প্রযুক্তিকে নিরাপদ ও কার্যকরভাবে ব্যবহার করাও সাক্ষরতার গুরুত্বপূর্ণ অংশ। সবার জন্য মানসম্মত ও জীবনমুখী শিক্ষা নিশ্চিত করতে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। তো আর আমরা সময় পাচ্ছি না, আমাদের সময় শেষ হয়ে আসছে, আমরা অনুষ্ঠানের শেষ করছি। তো আমাদের এই আজকের অনুষ্ঠান ছিল আগাম শীতকালীন সবজি চাষের প্রস্তুতি। প্রশ্নের জবাব দিলেন ডক্টর সালমা রাইজু, পরিচালক ক্রপস উইন, খামারবাড়ি, ঢাকা। তো এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ।
6: আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বার অনুষ্ঠানটি উপস্থাপনায় আজকে আছি আমরা দুজন, আমি সালমা সুলতানা,
1: আমি শামসি মাহমুদ শুক।
0: আর দুর্বারে আজকে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, আর গানের কথা লিখেছেন আব্দুল হাই আলহাদি, গানটি সুর করেছেন আবিদ হোসেন খান।

আপনারা শুনছেন দুর্বার আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবার শুনব কুমার বিশ্বজিতের কণ্ঠে গান, গীতিকার আব্দুল হাই আল হাদি, সুরকার আবিদ হোসেন খান।

0: দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয় তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: সৈনিক ভেরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী সামিনা চৌধুরী। গানের কথা লিখেছেন খন্দকার আব্দুল মোতালেব এবং গানটি সুর করেছেন শওকত হোসেন।

আপনারা শুনছেন দুরবারে আধুনিক গানের অনুষ্ঠান অলঙ্কার। এবারে শিল্পী মিজান মাহমুদ রাজীব, গীতিকার এস এম নাসির উদ্দিন, সুরকার এস এম আব্দুল আওয়াল।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী সালমা জাহান। গানের কথা লিখেছেন মোহাম্মদ রবিউল ইসলাম এবং গানটি সুর করেছেন মোহাম্মদ সাদেক আলী।

আপনারা শুনছেন দুর্বারে আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী অপু আমান, গীতিকার সুব্রত পাল, সুরকার আজাদ মিত্র।

এবারের শিল্পী শমনুর মনির কোনাল আর গানের কথা লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা, গানটি সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: সেনানি ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি সালমা সুলতানা
1: এবং আমি শামসি মাহমুদ শোক। দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার, কিছুক্ষণের মধ্যে শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি মীর আশফাক হুসাইন। চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ নারী হকি প্রতিযোগিতায় হ্যাট্রিক জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ হকি দল। আজ নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব একুশ দল 4-0 গোলে কাজাখস্তান নারী দলকে পরাজিত করে। আগামীকাল চ্যালেঞ্জার পুলে নিজেদের চতুর্থ শেষ ম্যাচে হংকং এর মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। বাংলাদেশ সময় সকাল 7টায় খেলা শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আজ গ্রুপ পর্বের শেষ খেলায় বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। আজকের বিজয়ী দল আগামী বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে। আগামী শুক্রবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে। 13 সেপ্টেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে এশিয়া কাপ নারী ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামবে। এদিকে আগামীকাল বার্মিংহামে স্বাগতিক ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে তৃতীয় শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় বিকেল 4টায় খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই টেস্টে পাকিস্তানের জয় ছাড়া কোন বিকল্প নেই। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। আগামী মাসে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। 9-13 অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে দুদলের মধ্যে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। টেস্ট ম্যাচের পর বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। 17 অক্টোবর বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে একদিনের সিরিজ মাঠে গড়াবে। আগামী মাসের শেষের দিকে স্বাগতিক বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ দল আগামী মাসের 18 তারিখে বাংলাদেশে আসার কথা রয়েছে। আজ সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের বিরুদ্ধে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। 22-24 অক্টোবর ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে 3 দিনের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর 28 অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। নরসিংদীর শিবপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে আজ কাবাডি ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি এই আয়োজনের মূল লক্ষ্য। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী বৃহস্পতিবার শুরু হবে উন্মুক্ত প্রাইজ মানি র্যাঙ্কিং টুর্নামেন্ট। 4 দিনব্যাপী প্রতিযোগিতা জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি দেশীয় উদীয়মান খেলোয়াড়রাও অংশ নেবেন। টুর্নামেন্টে অনূর্ধ্ব 19 বালক ও বালিকা, পুরুষ ও নারী এই 4টি ইভেন্টে অনুষ্ঠিত হবে। চলতি মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাওগায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এতে বাংলাদেশের 200-এরও বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সাঁতার সহ 22টি ইভেন্টে অংশ নেবে। এদিকে গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এই গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং সি গ্রুপে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং নারী দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করবেন। এদিকে এশিয়ান গেমসের অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলও এখন অনুশীলন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছেন। 8 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের মুখোমুখি হবে। শেষ 8-এর ম্যাচে জিতলে সেমিফাইনালে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। প্রথমবারের মতো ফিফা এশিয়ান কাপ ফুটবলে অংশ নেবে বাংলাদেশ। ঐতিহাসিক এই প্রতিযোগিতাকে সামনে রেখে ইতিমধ্যে দলটি প্রস্তুতি শুরু করেছে। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রধান কোচ থমাস টুলির অধীনে 28 ফুটবলারকে নিয়ে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প চলছে। ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী 24 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত এবারের ফিফা এশিয়ান কাপ
অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: প্রিয় শ্রোতা, ঋতু বৈচিত্র্যে পরিপূর্ণ আমাদের এই দেশ বাংলাদেশ। প্রতিটি ঋতুর রয়েছে আলাদা বৈশিষ্ট্য, আলাদা বৈচিত্র্য। আমরা প্রত্যেকটি ঋতু আলাদাভাবে উপভোগ করি, তবে ঋতু পরিবর্তনের সময় মানুষের শরীরেও কিছুটা প্রভাব পড়ে। অর্থাৎ নানা রকম অসুখে আক্রান্ত হতে পারে মানুষ, যেমন সর্দি, কাশি, জ্বর ইত্যাদি। তাই শরীরের প্রতি একটু যত্নবান হতে হবে। জ্বর, ঠান্ডা জনিত সমস্যা হতে পারে, তাই এই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের প্রতি বাড়তি যত্নবান হতে হবে। আমরা সবাই সচেতন থাকবো এমনই প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের আয়োজন। সবার জন্য একরাশ প্রীতিময় শুভেচ্ছা। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন, আছেন সুস্থ এবং সুন্দর। আপনাদের ভালো থাকাই কিন্তু আমাদের প্রত্যাশা। তো জানিয়ে দিতে চাই যা যা থাকছে আজকের আয়োজন ডালিতে। প্রথমেই থাকবে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইনজেকশন বিষয়ে আলোচনা, থাকবে জনসংখ্যার গান ও সবশেষে বেতার কার্টুন। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল পরিবেশনায়। পরিবার সুখী ও সচ্ছল করার ক্ষেত্রে পরিকল্পিত পরিবার গঠনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রিত জনসংখ্যা ও পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে সংসারে সুখ ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব, যা আমরা একটু সচেতন হলেই নিশ্চিত করতে পারি। প্রিয় শ্রোতা, এখন শুনবেন জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইনজেকশন, এই নিয়ে আলোচনা। অংশগ্রহণে ডাক্তার কে সি মতিউল আলম ও ডাক্তার নীলিমা দাস।
1: প্রিয় শ্রোতা বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে ইনজেকশনের ব্যবহার সম্পর্কে। আমি আজকে উপস্থিত আছি ডক্টর নীলিমা, এ ব্যাপারে কথা বলবো আমরা ডক্টর কে সি মতিউল আলমের সঙ্গে, যিনি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন। স্যার, যেটা নিয়ে আজকে আমাদের কথা, যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ, অনেক রকম পদ্ধতি কিন্তু গ্রহণ করা হয়ে থাকে, ট্যাবলেট, ইঞ্জেকশন, নানা রকম বলে থাকি। মূলত আসলে সাত রকমের পদ্ধতি যেটা আপনারা বলে থাকেন যে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে গ্রহণ করা যেতে পারে, ইঞ্জেকশন ব্যবহার হচ্ছে তার একটি। এই ইঞ্জেকশন যে ব্যবহার করা হয়, এর উপাদান কি থাকে যা জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা পালন করে?
2: জন্মনিয়ন্ত্রণ ইঞ্জেকশনে একটা হরমোন থাকে যার নাম হল প্রোজেস্টেরন হরমোন। প্রোজেস্টেরন হরমোনের মধ্যে ডিপ্রোমিডক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট, এইটা থাকে জন্মনিয়ন্ত্রণ ইঞ্জেকশনে। জন্মনিয়ন্ত্রণ ইঞ্জেকশনটা দুইভাবে পাওয়া যায়, ভাইলে একটা পাওয়া যায় আর একটা প্রিলোডেড পাওয়া যায়। যেটা প্রিলোডেড তার নাম হলো সায়ানা, ট্রেড নেম, আর যেটা ভাইলে পাওয়া যায় সেটা সরকারি কর্মসূচিতে যেটা প্রচলিত আছে সেটা হলো ডিপু প্রোভায়রা। কিন্তু দুটার কম্পোজিশনই হলো ডিপোমেডক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট, যেটা হলো একটা প্রোজেস্টেরন হরমোন।
1: আপনি একটা কথা বললেন যে প্রিলোডেড, মানে আগে থেকেই ভরা থাকে বা লোড করা থাকে। একটু যদি শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, প্রিলোডেড আর ভায়াল,
2: প্রিলোডেডটা ভায়ালটা হলো যে ভায়ালের ভিতরে প্রোজেস্টেরন হরমোনটা পানির সঙ্গে গোলানো থাকে, আর প্রিলোডেডটাও পানির সঙ্গে আগে গোলানো থাকে। প্রিলোডেড এর সঙ্গে ইনজেকশনের নিডলসটা অ্যাড করা থাকে, আর ভায়ালের থেকে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে ভায়ালটাকে ওষুধটা নিয়ে তারপরে পুশ করতে হয়। আর প্রিলোডেডটা যে ওখানে ইনজেকশনও আছে তার সঙ্গে নিডলস সঙ্গে আছে, যেটাকে আমরা ইনজেক্ট নিডল বলি। ওটা স্কোয়ারের মতো, মানে চার কোনার একটা ধরনের একটা প্লাস্টিকের কন্টেনার, তার মাঝখানে থাকবে হলো প্রোজেস্টেরন হরমোনটা, তার মাথায় শুধু একটা নিডল থাকে। জাস্ট ওই মাঝখানে যেখানে প্রোজেস্টেরন হরমোনটা আছে ওটাকে টিপ দিলে তখন অটোমেটিক্যালি এটা শরীরে চলে যাবে, সরাসরি চলে যাবে।
1: দুটো ব্যবহারের ক্ষেত্রে কি কোনো মানে রুট বা মাধ্যমের কোনো পার্থক্য আছে?
2: যে যেটা প্রিলোডেড সেটা ব্যবহার করতে হয় সাবকিউটিনাস,
1: মানে চামড়ার
2: নিচে। যেটা ভাইলে থাকে সেটা ব্যবহার করে মাংসে, ইন্টারমাসকুলার।
1: আমরা এটা সুবিধা অসুবিধা নিয়ে আরেকটু পরে কথা বলি, তার আগে আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে ইনজেকশন ব্যবহার করবে, সবাই কি এটার উপযুক্ত না কিছু ভাগ আছে ব্যাপারে?
2: হ্যাঁ, সবাই উপযুক্ত না, কারণ আমাদের পদ্ধতিগুলো ভাগ করা আছে যে যাদের বাচ্চা হয় নাই তারা কি নিবে, এক সন্তানের মা কিনবে। এই এক সন্তানের মায়েদের ভিতরে আছে ইনজেকশন। ইনজেকশন এক সন্তানের মায়ের থেকে আরম্ভ হবে, এক সন্তান নিতে পারে, দুই সন্তান নিতে পারে, এক সন্তানের মায়েদের থেকে ইনজেকশনটা আরম্ভ হবে। যাদের সন্তান নাই তাদেরকে ইনজেকশন দেওয়া নিয়ম নীতি সরকারি নিয়ম নীতি।
1: আচ্ছা, এই ইনজেকশন ব্যবহারের ক্ষেত্রে নিশ্চয় সুবিধা আছে, যদিও লোকজন ইনজেকশন নিতে একটু অনাগ্রহ প্রকাশ করে, সুবিধাগুলো যদি আমাদের প্রথমে বলেন।
2: প্রথম সুবিধা হলো যে এই ইনজেকশনের মধ্যে যে প্রোজেস্টেরন হরমোন আছে এটা একটা ওষুধ, এটা এই ওষুধটা মেয়েদের অনেক গাইনোকোলজিক্যাল অসুখ ভালো করে দেয়। যেমন যদি কারো যদি হোয়াইট ডিচার্স থাকে সাদা স্রাব সেটা কমায় দিবে। অনেক মেয়েদের মাসিকের আগে তলপেটে ব্যথা হয় সেই ব্যথাটা কমায় দিবে। যদি কারো ইন্ডোমেট্রিয়াল ক্যান্সার হয় সেই ক্যান্সারটাকে কমাবে। যদি কারো ওভারিয়ান ক্যান্সার হয় ওভারিয়ান সিস্ট হয় সেটাকে কমায় দিবে। ইভেন ব্রেস্টে যদি বিনাইন ক্যান্সার হয় সেটাও সে কমায় দিবে। এটা তার নন কন্ট্রাসেপটিভ বেনিফিট। আর কন্ট্রাসেপ্টিভ বেনিফিট তো আছেই, যে সে গর্ভধারণ প্রতিরোধ করতেছে। ইভেন যে মা বাচ্চাকে বুকে দুধ খাওয়াচ্ছে, যেমন খাবার পুড়িয়ে খেলে সে মায়ের বুকের দুধটা কমে যায়, কিন্তু ইঞ্জেকশন দিলে সে বুকের দুধে কোনো তারতম্য হচ্ছে না, যার ফলে ইঞ্জেকশনের উপকারিতা বহুবি।
1: এইখানে আমি যদি একটু কথাগুলোর বাংলা করি, সেটা হচ্ছে জরায়ুর বিভিন্ন ধরনের ক্যান্সার,
2: ক্যান্সার কেউ ভালো করে দেয়
1: এবং স্তনের ক্যান্সার, এইসব ক্ষেত্রে এখানে একটা অবশ্য প্রশ্ন একটু চলেই আসে সঙ্গত কারণে, যেহেতু আপনি বললেন যে নন কন্ট্রাসেপটিভ মানে হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ হচ্ছে না, এর বাইরে একটা এফেক্ট,
2: তার একটা সুবিধা
1: আছে। সেক্ষেত্রে আসলে যেটা বলছেন যে এটা তো উপযুক্ত শুধুমাত্রই এক সন্তানের মা হয়েছেন যারা তাদের ক্ষেত্রে, কিন্তু এটা কি যারা মানে সন্তান গ্রহণ পদ্ধতি ছাড়া এই ধরনের কোন যদি সুবিধা ভোগ করতে চান, যেমন বললেন পেটের ব্যথা, যে পিরিয়ডের আগে পেটে ব্যথা হয়, সেটার ক্ষেত্রে কি এটা ব্যবহার চলে
2: না? কারণ এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে শুধু প্রিভেন্টিভ পারপাসে। কিউরেটিভ পারপাসে যদি কারা চিকিৎসার জন্য এই প্রজেস্টেরন হরমোন নিতে চায়, তাহলে এটা ওপেন মার্কেটে যে প্রজেস্টেরন হরমোন আছে, যেটা ইনজেকশন ফর্মে নাই, হয়তো ট্যাবলেট ফর্মে আছে, সেটা তারা চিকিৎসা পারপাসে ব্যবহার করতে পারবে।
1: সেটা তাহলে আমরা এই ইনজেকশনটা তাহলে আমরা সেই ক্ষেত্রে দেব না, তবে যারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য এটা গ্রহণ করবে তারা এই উপকারটা এক্সট্রা, যেটা অতিরিক্ত উপকারটা পেয়ে যাবে। আর একটা জিনিস এখানে যেটা জানার ছিল যে এই যে ইনজেকশন নিল কতদিন স্থায়ী হবে, এই জন্ম নিয়ন্ত্রণটা কতদিন পর্যন্ত স্থায়ী হবে গ্রহণ করার পর?
2: মানে একটা ইনজেকশন 3 মাস পর্যন্ত গর্ভধারণ প্রতিরোধ করে। 3 মাস পর পর তাকে নিতে হবে।
1: আচ্ছা,
2: 3 মাস পর তা এক নির্দিষ্ট একটা ডেট দিয়ে দেবে, ওই ডেটের এসে তাকে ইনজেকশনটা নিতে হবে। মানে 3 মাসের জন্য এটা গর্ভধারণ প্রতিরোধ করে।
1: যদি কেউ 3 মাসের মধ্যে না নিয়ে যদি এমন হয় তারিখ মিস করলো, হ্যাঁ, সেক্ষেত্রে কি হতে পারে?
2: সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই, কারণ যেটা নির্দিষ্ট যে তারিখ থাকে তার 14 দিন আগে এবং নির্দিষ্ট তারিখে 28 দিনের মধ্যে ইনজেকশনটা নেওয়া যায়। সুতরাং যদি আমার 10 তারিখে 10ই অক্টোবরে যদি ইনজেকশন নেওয়ার ডেট থাকে, তাহলে 10ই অক্টোবর থেকে 14 দিন আগেও আমি নিতে পারবো, আর 10ই অক্টোবরের পরে থেকে 28 দিনের মধ্যে আমি ইনজেকশন নিতে পারবো। সুতরাং একদিন দুই দিন বাদ গেলেও ভয়ের কোনো কারণ নেই, সেবা সেন্টারে যে সেবা প্রদানকারীর সঙ্গে পরামর্শ করে ইনজেকশনটা নিতে পারবে। তো সুতরাং এগুলো সবকিছুরই ব্যবস্থাপনা সরকারি সেবা কেন্দ্রের কাছে।
1: এখন এই যে সরকারি সেবা কেন্দ্রের কথা বললেন, এগুলো কোথায় কোথায় আছে এটা যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে?
2: এটা আমাদের যা মাঠকর্মী আছে, যাদেরকে আমরা পরিবার কল্যাণ পরিবার কল্যাণ সহকারী বলি, পরিবার কল্যাণ সহকারী, তাদের কাছে এই সেবাটা পাওয়া যায়। গোরদোরায় তো পরিবার কল্যাণ সহকারী, এরপরে যদি আপনি ওয়ার্ড পর্যায়ে আসেন, ওয়ার্ড পর্যায়ে যে স্যাটেলাইট ক্লিনিক হয় সেখানে এই সেবা পাওয়া যায়। যদি ইউনিয়ন পর্যায়ে আসি, ইউনিয়ন পর্যায়ে আসে হলেও স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, সেখানে আসে এই সেবা পাওয়া যায়। ইউনিয়নের থেকে আমি যদি উপজেলায় আসি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে এই সেবা পাওয়া যায়। উপজেলার থেকে জেলা পর্যায়ে যদি আমি আসি, জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সদর হাসপাতাল, সেখানেও এই সেবা পাওয়া যায়। প্রত্যেকটা সে আপনার গোরদোরার থেকে আরম্ভ করে ওয়ার্ড, ওয়ার্ডের পরে ইউনিয়ন, ইউনিয়নের পরে উপজেলা, উপজেলার থেকে জেলা পর্যন্ত সেবাটা পাওয়া যায়।
1: তার মানে আমরা সরকারিভাবে এই সেবাগুলো এইসব যেসব জায়গায় আমাদের শ্রোতারা পেতে পারেন। ধন্যবাদ ডক্টর কে সি মতিউল আলম, আপনি যেই তথ্যগুলো দিলেন আশা করছি শ্রোতা বন্ধুরা এটা গ্রহণ করে উপকার পাবেন। শ্রোতা বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আশা করি ভালো থাকবেন।
0: সুপ্রিয় শ্রোতা, জনসংখ্যা বৃদ্ধির প্রভাব পড়ছে আমাদের প্রতিটি ক্ষেত্রে। আমাদের ভুলে গেলে চলবে না, অধিক জনসংখ্যা বৃদ্ধির কুফল আমাদের নাগরিক জীবনে মারাত্মক ঝুঁকি ডেকে আনতে পারে। এছাড়াও খাদ্য, আবাসন, শিক্ষা, চিকিৎসা ও সকল নাগরিক সুযোগ সুবিধা, কর্মসংস্থান সুবিধাকেও চাপের মধ্যে ফেলতে পারে। আর আমরা সবাই যদি সচেতন হতে পারি, তবেই জনসংখ্যা বৃদ্ধি রোধ করা সম্ভব হবে, আর যে জনসংখ্যা আছে তাকে আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারব। প্রিয় শ্রোতা, এখন শুনবেন জনসংখ্যা বিষয়ক গান, শিল্পী সুস্মিতা সাহা। গানের কথা লিখেছেন নুরুজ্জামান তুষার, সুর করেছেন সাদিক আলী।

জনসংখ্যার গানটি শুনলেন। আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সুখী সংসার, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, আমরা সবাই স্বপ্ন দেখি এবং তা বাস্তবায়ন হোক এমনটাই কিন্তু আমাদের প্রত্যাশা। আর স্বপ্নগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করতে হলে প্রয়োজন সঠিক সময়ে সঠিক পরিকল্পনা গ্রহণ করা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। নিয়ন্ত্রিত জনসংখ্যা এবং পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে আমরা আমাদের সুন্দর একটি ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি এবং উপভোগ করতে পারি একটি সুস্থ ও স্বাভাবিক সুন্দর জীবন। প্রিয় শ্রোতা, আমাদের সবশেষ পরিবেশনা বেতার কার্টুন।

0: দুধু মিয়া
1: কেডা?
0: আরে শোক মেল দুধু,
1: শোক তো মেলাই আছে দাদা।
0: এই ভর দুপুরে একলা তেতুল গাছ তলায় বইয়া রইছ কেন?
1: ভাল লাগে না, কিছুই ভাল লাগে না দাদা।
0: কেন গো, কি হয়েছে তোর?
1: লেদা গেদা এমনিতে তিনটা আছে, তার উপর সকাল বেলা তোমাকে বউ আসা রিনঝিন কইরা চুড়ি বাজাইয়া কয়, শুনছ আমার লাগা বাজার থেকে তেতুল আইন। জিজ্ঞাসলাম কেন, শর্মে শৈলরে তিন ভাঙ্গা দিয়া কইল নতুন মেহমান আছে ফেডে।
0: ও বছরে বছরে এত মেহমান আইলে তোর ছোট্ট ঘরে জায়গাটা দিবি কেমনে?
1: না আমি কি করুম দাদা?
0: উপায় আছে রে বাতাইম্যা, উপায় আছে, সব কথা পরিষ্কার করে কইবি। চল FWVR ধারে চল, চল চল
1: হুনি যামু দাদা।
0: আরে ও
2: আপনার সমস্যার তো শেষ নাই দেখতেছি, এই সমস্যার স্থায়ী সমাধান চান বুঝি?
1: আপাতত অস্থায়ীর মধ্যে সুবিধাজনক কিছু একটা করেন।
2: বুঝলাম, অস্থায়ীর মধ্যে লম্বা সময় গর্ভধারণের ঝামেলা থেকে মুক্তি চাইলে ভালো ব্যবস্থা হইল ইমপ্ল্যান্ট পদ্ধতি।
1: এইটা আবার কি জিনিস আপা?
2: এক কাজ করেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে আমার ক্লিনিকে নিয়ে আসেন, আমি করে দিব। নে
1: কি করে দিবেন?
2: ওই যে বললাম ইমপ্ল্যান্ট পদ্ধতি, ইমপ্ল্যান্ট পদ্ধতি হইল ওই হাতের কোণের চামড়ার নিচে ছোট্ট নরম ক্যাপসুল সেট করে বসাই দিব, 3-5 বছর গর্ভধারণের আর কোনো ভয় থাকবো না।
1: তাইলে এইটাই করে দিয়েন আপা, যদি বাসন যায়।
0: হ্যাঁ বাসনের ইচ্ছা থাকলে উপায় অনেক আছে রে, ব্যাকল অনেক উপায় আছে।
3: শুনলেন বেতার কার্টুনটি, আর এর সাথে শেষ হয়ে এল একে একে আমাদের সব কটি পরিবেশনা। তবে এবারে বলবো একটু সচেতনতার কথা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, একথা কিন্তু আমরা সকলেই জানি। এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করতে পারি আমরা। এডিস মশা দমনে আমাদের সকলকে সচেতন থাকতে হবে, অন্যকেও সচেতন করতে হবে। তো প্রিয় শ্রোতা, সময়ের সাথে সাথে শেষ হয়ে এল আমাদের সব কটি পরিবেশনা, আর তাই নিতে হবে বিদায়। তবে যাবার আগে বলবো শেষের কথাগুলো। সুখী সংসার অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ইশরত জাহান নীলা, সম্পাদনে ছিলেন মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
4: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলাদেশ বেতার। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ওষুধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। বাংলাদেশ বেতার, কিছুক্ষণের মধ্যেই শুনবেন সংবাদ এবং সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার খবর পড়ছি শাহনাজ পারভীন। শুরুতেই শিরোনাম। শনিবার থেকে শুরু হচ্ছে 3 মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযান, এতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে 9 জনের মৃত্যু, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের। ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টন সহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন আজ। ভারতের গণমাধ্যমে পলাতক শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রদান অপ্রত্যাশিত মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টার। জাতিগত নিধনের অভিযোগে অধিকৃত পশ্চিম তীর থেকে ইসরায়েলি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা ব্রিটেনের। এবং চীনে অনূর্ধ্ব 20 জুনিয়র এশিয়ার নারী হকি প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী 3 মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। তিনি আজ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে আয়োজিত এক সভায় এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরুর নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় আগামী 3 মাস ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রমের উপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এজন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে বলেও জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশনা দেন। কর্মসূচির আওতায় মহানগর এলাকার সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকরা সহকার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এই অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর BNCC, গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা বিভিন্ন বাসা বাড়ি ও স্থাপনায় গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। আজ সকাল 8:00 পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 9 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে ডেঙ্গু রোগ সারাতে কোনো নির্দিষ্ট ওষুধ কিংবা ভ্যাকসিন না থাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাংলাদেশ বেতারকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদি খান ডেঙ্গু আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন। আরো শুনুন প্রতিবেদনে।
2: সাধারণত বর্ষাকালে এবং বর্ষার পরে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বা মৌসুম সবচেয়ে বেশি। এর মধ্যে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই 3 মাসে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিও অনেক বেশি। ফলে দেশে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত 9 জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1571 জন। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদি খান বলছেন, ডেঙ্গু রোগ সারাতে কিংবা প্রতিরোধে নির্দিষ্ট কোনো ওষুধ বা ভ্যাকসিন নেই, তাই সচেতনতার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন,
3: আসলে এটা তো কোনো এরকম কোনো প্রতিকার নাই, কারণ যেহেতু এর কোনো ভ্যাকসিন নাই এই ডেঙ্গুর। কিন্তু সাধারণত দেখা যায় যে আমাদের যে দেহের যে প্রতিরোধ ব্যবস্থা তাতে কিন্তু 99% রোগী কিন্তু সেরে ওঠে। ডেঙ্গুতে গ্লোবালি মৃত্যুর হার বৈশ্বিকভাবে 1% মধ্যে, আর বাংলাদেশে কিন্তু এই মৃত্যুর হারটি আরো কম। আমাদের ডেটা যেটা দেখায় যে আমাদের সাধারণত 0.3 থেকে 0.6 মধ্যে এটা বিভিন্ন সময় দেখা গেছে যে মৃত্যু হার, যে কারণে আতঙ্কিত হওয়ার আসলে এরকম কিছু নাই। 0.3 থেকে 0.6% যে একটা মৃত্যুর হার আছে, তো এর মধ্যে তো আমরা যে কেউ পড়ে যেতে পারি। এই কারণেই আমাদের কিন্তু ডেঙ্গুর ব্যাপারে এতখানি সচেতনতা।
2: বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদি খান ডেঙ্গু হলে রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন। এডিস মশার বংশবৃদ্ধি রোধে এলাকা ভিত্তিক পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দিয়ে এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আরো বলেন,
3: তাকে হয় কোনো সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে, অথবা যদি ব্যক্তি উদ্যোগে কোনো প্রাইভেট ফিজিশিয়ানের কাছেও যায়, কিন্তু তাকে যেতে হবে। এটা কেন যেতে হবে, কারণ তাকে অসুখটা কনফার্ম করতে হবে যে হ্যাঁ আমার যে আমি যে সন্দেহ করছি, অথবা এখন ডেঙ্গু মৌসুম চলছে, আমার অসুখটা ডেঙ্গু হয়েছে কি ডেঙ্গু হয়নি।
4: মশা বংশবিস্তার করছে কিভাবে, সে একটা কোনো বদ্ধ জায়গায় যে পানি জমে থাকে সেখানে সে ডিমটা পারছে এবং টলটলে পানি। এই পানিগুলো সাধারণত কোন সব জায়গাতে জমা হয়, যেমন ফুলদানি, টব, ফেলে রাখা টায়ার, ফেলে রাখা পরিত্যক্ত ক্যান, সেই বালতির মধ্যে থাকতে পারে, এরকম বিভিন্ন জায়গায়। আমরা যদি আমাদের নিয়মিত ভাবে আমরা যদি এটা পরিষ্কার করি, অর্থাৎ এই জায়গাগুলোতে পানি জমতে সুযোগ না দিই, তাহলে কিন্তু আমরা ওর যে চেইনটা বংশবিস্তার ওটাকে কিন্তু কেটে দিলাম।
2: এদিকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সচেতনতামূলক র্যালি, বাউল গানের মাধ্যমে প্রচারণা, সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা অভিযান, কমিউনিটি মিটিং এবং উঠান বৈঠক সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেছেন। আজ বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা জানান। বৈঠকে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর ন্যায়সঙ্গত ও পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান করা গেলে দুই দেশের জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে। অভিন্ন নদ নদীর পানি ব্যবস্থাপনা দুই দেশের জনগণের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গঙ্গা ও তিস্তা সহ অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ভারতের প্রতি আহ্বান জানান। ভারতীয় হাইকমিশনার এ ব্যাপারে তার সরকারের পক্ষ থেকে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে রাষ্ট্রপতিকে জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসনের জন্য গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির 12 সদস্যের একটি দল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। গণমাধ্যমকে গণতন্ত্রের মূল শক্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের নিজেদের সুরক্ষার জন্য অনিয়ম ও গণহারে সাংবাদিক ছাঁটাইয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। রাষ্ট্রপতি সংবাদ কর্মীদের কর্মসংস্থানের সংকট নিরসনে বন্ধ হয়ে যাওয়া পত্রিকাগুলো পুনরায় চালু করার উপর গুরুত্ব দিয়ে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ইতালির ভেনিসে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধনের ওপর হামলার ঘটনাটি ইতালীয় কর্তৃপক্ষের কাছে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব ও জোরালোভাবে তুলে ধরা হবে। আজ জাতীয় সংসদে দুজন সংসদ সদস্য বাঁধনের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলে তিনি একথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে পুনরায় শুরু হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ বিকেলে তিনি বাঁধনের সঙ্গে কথা বলেছেন এবং এই বিষয়ে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
5: একজন জুলাই যুদ্ধের উপর হামলা মানে এই দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উপর হামলা। মিস্টার স্পিকার, আই হ্যাভ স্পোকেন টু দ্য ফরেন সেক্রেটারি এন্ড শেয়ারড দ্য কনসার্ন এন্ড ইনস্ট্রাকটেড দ্যাট উই টেক দ্য স্টার্নেস্ট অ্যাকশন, যাতে ইটালিয়ান পুলিশ অথরিটিস কে আমরা অবগত করি এবং মিস বাদনকে সর্বোচ্চ কাউন্সিলর সহযোগিতা আমরা এক্সটেন্ড করি। অন বিহাফ অফ দি প্রাইম মিনিস্টার আই হ্যাভ স্পোকেন টু মিস বাদন এন্ড অ্যাসোর্ড হার অফ আওয়ার ফুল সাপোর্ট ইন দিস ম্যাটার। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের নির্বাচিত সরকার উইল নট হেজিটেট টু ইউজ দি লং হ্যান্ড অফ জাস্টিস টু ক্লো ব্যাক দিস টেররিস্ট হু হ্যাভ ফ্লেড আওয়ার কান্ট্রি লুটিং আওয়ার এক্সচেকার কিলিং পিপল। আমরা এদেরকে এই দেশে ফিরাইয়া আনার সর্বোচ্চ ব্যবস্থা ইনশাআল্লাহ নিব।
0: উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় বাঁধন তার ভাই, ভাইয়ের স্ত্রী ও চার বছর বয়সী এক শিশুকে নিয়ে ভেনিসের একটি পার্কে হাঁটছিলেন। এ সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থগিতকৃত কিছু কর্মী ও সন্ত্রাসী একটি দল তার উপর হামলা চালায়। এদিকে শিক্ষামন্ত্রী ড আনম এসানুল হক মিলন প্রশ্নোত্তর পর্বে সংসদকে জানান, শিক্ষকদের ডিজিটাল ডিভাইস প্রদান এবং আধুনিক প্রযুক্তি নির্ভর পাঠদানে তাদের সক্ষমতা বাড়াতে এক শিক্ষক এক ট্যাব উদ্যোগটি সরকারের সক্রিয়ভাবে বিবেচনা করছে। এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী ড এজেডএম জাহিদ হোসেন সংসদকে জানান, দেশের অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ বণ্টনে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার ধারাবাহিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি শিবলী রানীবালা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি আজ বাংলাদেশ সময় রাত 9টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নবনির্বাচিত সভাপতি হিসেবে আনুষ্ঠানিক শপথ নেবেন। এর মধ্য দিয়ে চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে ফিরছে বাংলাদেশ। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ডক্টর খলিলুর রহমান মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেবেন। শপথ গ্রহণের পর ডক্টর খলিলুর রহমান রাত 1টায় জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন। তিনি আগামী এক বছরের জন্য 193 সদস্যের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন। ভারতে পলাতক শেখ হাসিনাকে দেশটির প্রতিষ্ঠিত গণমাধ্যমের রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দেওয়াকে অত্যন্ত অপ্রত্যাশিত অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে ডক্টর জাহিদুর রহমান বলেন,
7: সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় কিনা, কেউ কেউ এই ধরনের স্পেকুলেট করছেন, এটা আসলে চায় না ইন্ডিয়ার উপর একটা চাপ তৈরির জন্য। আমরা একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের সাথে যখন এটাকে কন্ডিশন হিসেবে দেওয়া হয়েছে, উইল হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি। এই জন্য আমরা প্রায় বলছি শেখ হাসিনা আপনার আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই। আপনি আসামি, আপনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, এবং আপনারা খেয়াল করেছেন আইসিটির আমাদের চিফ প্রসিকিউটর জানিয়েছেন তার এখন আর আপিল করার সুযোগ নাই। তার মানে ব্যাপারটা টেকনিক্যাল এখন এরকম, তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছেন। সাম্প্রতিক সময়ে আবার তিনি একটা সময় প্রেস কনফারেন্স করেছিলেন, যেটি আমরা খুব স্ট্রংলি রিয়াকশন দিয়েছি। এখন তিনি কিছু মিডিয়ার সাথে কথা বলছেন, সাক্ষাৎকার দিচ্ছেন ভারতের প্রতিষ্ঠিত মিডিয়ার সাথে, এটা আনএক্সপেক্টেড। আমরা তাকে প্রত্যর্পণের আগ পর্যন্ত অন্তত তিনি যেন এগুলো করতে না পারেন আমরা এক্সপেক্ট করেছিলাম, এক্সপেক্ট করব ভারত সরকার এই ব্যাপারে তাকে একটা বার দেবেন।
6: প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগ কোন স্বাভাবিক রাজনৈতিক দল নয়, এটি একটি মাফিয়া গ্যাং, তাদের মধ্যে ন্যূনতম কোন অনুশোচনা নেই। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও সুসংহত করে জনগণের জীবনমান উন্নয়ন এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান। আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রাইল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশে সাক্ষরতার হার বাড়াতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী, ফলাফল ভিত্তিক ও কার্যকর করার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ গুরুত্ব আরোপ করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: 2031 সালের মধ্যে দেশের প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত প্রায় 45 লাখ নিরক্ষর মানুষকে জীবনমুখী ও কারিগরি দক্ষতায় সমৃদ্ধ করার পরিকল্পনা নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার। মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা, এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার পালিত হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2026। এই উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ে উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে আলোচনা এবং উপআনুষ্ঠানিক শিক্ষার সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি বলেন,
9: মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন শিক্ষা কেন্দ্রিক, এক হলো কোন শিশু যেন বিদ্যালয়ের বাইরে না থাকে, আর দ্বিতীয় হলো দ্য হোল পপুলেশন, সকল শিশু সকল শিক্ষার্থী যেন সঠিক শিক্ষাটি পায়। সঠিক শিক্ষা বলতে উনি বিশ্লেষণ করে দিয়েছে দুই আঙ্গিকে মেইনলি আমরা দেখতে চাই সঠিক শিক্ষা। একটা হলো নৈতিকতা, ভ্যালু বেসড এডুকেশন, আর একটা হলো স্কিল বেসড এডুকেশন, স্কিল যেটা দিয়ে সে ক্যারিয়ার গড়তে পারে।
8: সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের বয়স্ক ও কর্মক্ষম মানুষকে প্রাক বৃত্তিমূলক শিক্ষার আওতায় আনতে অ্যাডাল্ট অ্যান্ড ফাংশনাল লিটারেসি ফর অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম আলফা শীর্ষক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কেবল প্রাপ্ত বয়স্কদের সাক্ষরতাই নয়, বরং বিদ্যালয় বহির্ভূত ও ঝরে পড়া শিশুদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে অল্টারনেটিভ লার্নিং অপরচুনিটি ফর আউট অফ স্কুল চিলড্রেন আলো প্রকল্প নেওয়া হয়েছে।
9: বিএনএফ এই মুহূর্তে তারা তিনটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করছে, যেগুলো সবুজ পাতে আসছে বা অলরেডি অনুমোদন পেয়েছে। আলো, স্কিল ফর আলফা, আলো প্রজেক্টটা করছে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে আছে, কারণ জ্ঞান তারা কাজই তো করে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে, 10 থেকে 14 তাদেরকে যেন বিদ্যালয়ে ফিরিয়ে আনা যায়। প্রাইমারি লেভেলেও প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে অনেকে আছে, বিএনএফ রেগুলার প্রোগ্রাম আছে, তাদেরকেও, সেই শিশুদেরকেও প্রাতিষ্ঠানিক শিক্ষার ভিতরে নিয়ে আসা। এই প্রোগ্রামগুলো আসলে আরো স্ট্রেন্ডেন হতে হবে।
8: অর্থনৈতিক সমীক্ষা 2025 এর তথ্য অনুযায়ী দেশে সাক্ষরতার হার 77.9%। সাধারণ অক্ষর জ্ঞানের সীমা অতিক্রম করে অবশিষ্ট নিরক্ষর জনগোষ্ঠীকে প্রায়োগিক সাক্ষরতা, প্রযুক্তিগত দক্ষতা এবং প্রাক বৃত্তিমূলক শিক্ষার ছায়াতলে আনাই বর্তমান সরকারের মূল অগ্রাধিকার। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
6: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানির অনুমোদিত কোটা 50% কমিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইডি মিলিব্যান্ড নিশ্চিত করেছেন যে অবৈধভাবে অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি থেকে আসা পণ্য আমদানির উপর তার দেশ নিষেধাজ্ঞা আরোপ করবে। পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় মিলিব্যান্ড, বসতি স্থাপনকারী সন্ত্রাসীরা জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে এবং ইসরায়েলি সরকার এ বিষয়ে চোখ বন্ধ করে আছে বলে অভিযোগ করেন। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা আরোপে ফ্রান্স ও কানাডাও যুক্তরাজ্যের সঙ্গে যোগ দেবে। অধিকৃত অঞ্চলে 1200 নতুন বাড়িঘর নির্মাণের বিষয়ে ইসরায়েলের পরিকল্পনার পর যুক্তরাজ্য এই নিষেধাজ্ঞা আরোপ করল। কাতার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু করতে তারা চীনসহ আঞ্চলিক ও বিশ্বজুড়ে তাদের অংশীদারদের সঙ্গে কাজ করছে। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বর্তমানে বেইজিংয়ে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরান মার্কিন সংঘাত নিরসনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপকে সমর্থন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের উপর কানাডার 50% পাল্টা শুল্ক আজ থেকে কার্যকর হয়েছে। প্রায় 28 বিলিয়ন কানাডিয়ান ডলার মূল্যের মার্কিন পণ্যের উপর এই শুল্ক আরোপ করা হয়। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডা ভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোম্বার্ডিয়ারের সঙ্গে সকল ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকির জবাবে এই পদক্ষেপ নেয় কানাডা। যুক্তরাষ্ট্র সম্প্রতি কানাডার গাড়ি ও ট্রাকের উপর 25% শুল্ক আরোপের পাশাপাশি কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম ও কাঠের ওপরও কর আরোপ করে। এছাড়া গত মাসের শেষ দিকে দুগ্ধজাত পণ্য, অ্যালকোহল, হকি স্টিক ও সুগন্ধির মতো অন্যান্য পণ্যের উপর নতুন করে 50% শুল্ক আরোপ করে। খেলার খবর হকি। চীনের জুনিয়র এশিয়া কাপ নারী হকি প্রতিযোগিতায় হ্যাটট্রিক জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। আজ নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব ২১ দল ৪-০ গোলে কাজাখস্তান নারী দলকে পরাজিত করে। আগামীকাল চ্যালেঞ্জার পুলে নিজেদের চতুর্থ শেষ ম্যাচে হংকং এর মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। বাংলাদেশ সময় সকাল ৭টায় খেলা শুরু হবে। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আজ গ্রুপ পর্বের শেষ খেলায় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা তিন ওভারে দুই উইকেটে ৯ রান করেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাত টসে জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শনিবার থেকে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযান। এতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ৯ জনের মৃত্যু। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্বারোপ বিশেষজ্ঞদের। ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টন সহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন আজ। ভারতের গণমাধ্যমে পলাতক শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রদান অপ্রত্যাশিত, মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টার। জাতিগত নিধনের অভিযোগে অধিকৃত পশ্চিম তীর থেকে ইসরায়েলি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা ব্রিটেনের। এবং চীনে অনূর্ধ্ব ২০ জুনিয়র এশিয়া নারী হকি প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। খবর শেষ হলো।
11: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মাইনুর রহিম, পড়ছি মোহাম্মদ মুসাববিরুল ইসলাম। সাক্ষরতা শব্দটি এসেছে স্বাক্ষর থেকে, যার অর্থ অক্ষর জ্ঞান সম্পন্ন ব্যক্তি, অর্থাৎ যিনি পড়তে লিখতে এবং সাধারণ লিখিত তথ্য বুঝতে পারেন তিনি স্বাক্ষর। বর্তমানে আন্তর্জাতিক পরিসরে সাক্ষরতার ধারণা আরও বিস্তৃত হয়েছে। শুধু অক্ষর চেনা নয়, তথ্য বোঝা, ব্যবহার করা এবং দৈনন্দিন জীবনে প্রয়োগ করার সক্ষমতাকেও সাক্ষরতার অংশ হিসেবে ধরা হয়। আজ ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। মানব সভ্যতার অগ্রযাত্রায় সাক্ষরতার গুরুত্ব স্মরণ করিয়ে দিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে এ দিবস পালিত হয়। জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ১৯৬৬ সালে এই একই দিনে এটি উদযাপিত হচ্ছে। সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার দক্ষতা নয়, এটি মানুষের আত্মমর্যাদা, অধিকার সম্পর্কে সচেতনতা, জ্ঞান অর্জন এবং সামাজিক অংশগ্রহণের অন্যতম প্রধান উৎস। এবছরের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বিশেষ তাৎপর্য বহন করছে, কারণ ২০২৬ সালে দিবসটি তার ৬০ বছর পূর্তি উদযাপন করছে। এ উপলক্ষে ইউনেস্কো লিটারেসি ফর পিপল, দ্য প্ল্যানেট অ্যান্ড প্রসপারিটি বা মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা প্রতিপাদ্য নির্ধারণ করেছে। এই প্রতিপাদ্যে সাক্ষরতা কেবল ব্যক্তিগত দক্ষতা হিসেবে নয়, বরং সামাজিক অন্তর্ভুক্তি, টেকসই উন্নয়ন, পরিবেশ সচেতনতা এবং অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে যুক্ত শক্তিশালী উপাদান হিসেবে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বিশেষ গুরুত্ব বহন করে। স্বাধীনতার পর দেশের নিরক্ষরতার হার ছিল অত্যন্ত বেশি। দীর্ঘ সময়ে সরকার, বেসরকারি সংগঠন এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উদ্যোগে সাক্ষরতার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

0: বার্তা একজন মানুষের জীবনকে বহুমাত্রিকভাবে পরিবর্তন করে। একজন স্বাক্ষর ব্যক্তি স্বাস্থ্য বিষয়ক তথ্য বুঝতে পারেন, নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হন, প্রযুক্তি ব্যবহারে সক্ষম হন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও কার্যকরভাবে অংশ নিতে পারেন। পরিবারে শিক্ষিত মায়ের উপস্থিতি শিশুদের শিক্ষার পরিবেশ উন্নত করে, ফলে স্বাক্ষরতা শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, প্রজন্মান্তরে ইতিবাচক পরিবর্তনেরও ভিত্তি গড়ে তোলে। আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের মূল বার্তাই হল, জ্ঞান মানুষের ক্ষমতায়নের শক্তি, আর স্বাক্ষরতা সেই শক্তির প্রথম দরজা। সেই দরজা সবার জন্য উন্মুক্ত করতে পারলেই গড়ে উঠবে আরও ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ সমাজ। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে 7 বছর ও তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠীর স্বাক্ষরতার হার 77.9%, এর মধ্যে পুরুষের স্বাক্ষরতার হার 80.1% এবং নারীর স্বাক্ষরতার হার 75.8%। এর অর্থ হল প্রতি 100 জন মানুষের মধ্যে প্রায় 78 জন অক্ষর জ্ঞান সম্পন্ন হলেও এখনও প্রায় 22 জন মানুষ নিরক্ষর রয়ে গেছেন। এই জনগোষ্ঠীর একটি বড় অংশ বিশ্ববিদ্যালয় বহির্ভূত শিশু, ঝরে পড়া শিক্ষার্থী এবং শিক্ষা থেকে বঞ্চিত প্রাপ্তবয়স্ক নারী পুরুষ। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা প্রয়োজন, পরিসংখ্যানগত স্বাক্ষরতার হার এবং কার্যকর বা প্রকৃত স্বাক্ষরতা এক জিনিস নয়। সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্তব্য করেন যে, অনেক শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে শিক্ষিত হিসেবে গণ্য হলেও তাদের পাঠ, লিখন ও অনুধাবন দক্ষতায় ঘাটতি রয়েছে, ফলে সংখ্যাগত স্বাক্ষরতার পাশাপাশি শিক্ষার গুণগত মান নিয়েও আলোচনা বাড়ছে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, আবু জাফরের কথায় ফরিদা পারভিন ও আবু জাফরের কণ্ঠে।

দেশাত্মবোধক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, এরই সাথে শেষ হলো আমাদের আজকের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন। তবে এখন থেকে আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন FM ব্যান্ড 88.8 MHz-এ। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে মিডিয়াম ওয়েভের সমাপ্তি ঘোষণা করছি। সাথে থাকুন, শুনতে থাকুন। FM সম্প্রচার কার্যক্রম 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।

আজকের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন। তবে এখন থেকে আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন FM ব্যান্ড 88.8 MHz-এ। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে মিডিয়াম ওয়েভের সমাপ্তি ঘোষণা করছি। সাথে থাকুন, শুনতে থাকুন। FM সম্প্রচার কার্যক্রম 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।

দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বৃক্ষরোপণ ও পরিচর্যা জীবন্তিকা প্রচারিত হবে বেলা ২:৫০। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা ১:০৫। চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান শুনতে পাবেন সন্ধে ৬:১০। দেশাত্মবোধক গান শুনবেন সকাল ৮:১৫ এবং বিকেল ৪:৫০। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান প্রচারিত হবে সকাল ৮:৩০। এছাড়াও আধুনিক গান পরিবেশন

0: হবেন মোহাম্মদ সালাউদ্দিন খান দুপুর ১২:৩০। ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী প্রচারিত হবে সকাল ৯:০৫। এছাড়া ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল ৩:০৫ এবং বিকেল ৪:০৫। নজরুল সঙ্গীত শুনবেন দুপুর ১২:২০। শিল্পী আঞ্জুম আফরোজ মালা ও রবীন্দ্রনাথ মল্লিক। রবীন্দ্রসঙ্গীত শুনবেন ঋতুপর্ণা দে ও আতাউর রহমানের কণ্ঠে বেলা ২:৩০। বাউল গান পরিবেশন করবেন গৌরীশ বালা বেলা ২:৪০। দুপুর ১২:৪০ পল্লীগীতি শুনবেন শিল্পী মেহরুননেসা বেগম ও মনসুর খন্দকারের কণ্ঠে। রাগ রং উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান শুনতে পাবেন সকাল ৯:৪৫। পাঁচমিশালি গান প্রচারিত হবে বিকেল ৩:৩০। এছাড়া এফএম ৮৮.৮ মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯:০০। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: صدق الله العظيم.
1: এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল এবং সৎকর্মপরায়ণ মুমিনদের সুসংবাদ দেয় যে তাদের জন্য মহাপুরস্কার রয়েছে, এবং যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করেছি। মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে। মানুষ তো খুবই দ্রুততা প্রিয়।
2: এই ছিল আমাদের আজকের সমস্ত আয়োজন। সুপ্রশ্রোতা, আজকের অনুষ্ঠান ঘোষণায় ছিলেন তানিয়া সুলতানা, প্রকৌশল দায়িত্বে শেখ আমির হোসেন, প্রকৌশল তত্ত্বাবধানে আব্দুল্লাল মামুন, এবং অনুষ্ঠান ঘোষণা ও অধিবেশন তত্ত্বাবধানে ছিলাম আমি, প্রসূন কুমার রায়। আমাদের আগামীকালের অনুষ্ঠান প্রথম অধিবেশন শুরু হবে সকাল 7:59। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি।